0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 74-76 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হো তবে তার শাস্তি কি হবে? তারা বলল, এর শাস্তি যার মালপত্রের মধ্যে পানপাত্রটি পাওয়া যাবে সেই হবে এর দণ্ড। এভাবে আমরা জালিমদেরকে শাস্তি দিই। তারপর সে তার অন্যান্য ভাইদের থলে তল্লাশি শুরু করল, তার সহোদরের থলে তল্লাশির আগে পড়ে তার সহোদরের থলে থেকে পানপাত্রটি বের করল। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল সৃষ্টি করে দিলাম। সে দেশের বাদশার আইনে সে তার সহোদরকে গ্রেফতার করতে পারত না যদি না আল্লাহ ইচ্ছে করতেন। আমি যাকে ইচ্ছে মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপর আছে এক মহাজ্ঞানী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় প্রতারণার কুফল, এ সম্পর্কে বলছেন মাওলানা ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতারণা মানে হলো খেয়ানত করা, কাউকে ধোঁকা দেয়া, পণ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, তথ্য গোপন করা কিংবা কোনো চুক্তি ভঙ্গ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 29 আয়াতে এ বিষয়ে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মুনাফিকের তিনটি আলামতের একটি হল, যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। প্রতারণার 7টি কুফল রয়েছে। ঈমান দুর্বল হয়ে যায়, রিজিকে বরকত উঠে যায়, বেশি লাভের জন্য ওজনে অনেক সময় কম দেই কিংবা পণ্যে ভেজাল দেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনে এরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। দোয়া কবুল হয় না, প্রতারণা করলে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আজ আপনি ক্রেতাকে ঠকালেন, কাল সে অন্য দোকানে যাবে। যে সমাজে প্রতারণা বেশি হয় সে সমাজে লেনদেন করা কঠিন হয়ে যায়, সবাই সবাইকে সন্দেহের চোখে দেখে, ভ্রাতৃত্ব কিংবা সুসম্পর্ক নষ্ট হয়ে যায় এই প্রতারণার মাধ্যমে। সুতরাং আমাদের সবাইকে প্রতারণা থেকে মুক্ত থাকতে হবে। আখিরাতে প্রতারকের কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। প্রতারণা করলে ব্যক্তিত্ব ও সম্মানও সমাজে নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি ঠকায় মানুষ তাকে মুখে সম্মান দিলেও অন্তরে তার প্রতি একটি ঘৃণা তৈরি হয়, তার কথায় কোনো মূল্য থাকে না। সন্তান বাবাকে সম্মান করে না, কারণ সে জানে বাবা মিথ্যা বলে প্রতারণা করে ব্যবসা করে। এটি দুনিয়ার সবচেয়ে বড় লোকসান, সম্মান হারানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 আয়াতে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম। জনপদের মানুষ ইমান ও তাকওয়া অবলম্বন করলে তিনি আসমান ও জমিনের বরকত খুলে দিতেন, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করায় পাকড়াও করলেন। সম্মানিত শ্রোতা, প্রতারণা থেকে বাঁচার উপায় তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়ার মাধ্যমেই আমরা প্রতারণা থেকে বেঁচে থাকতে পারি। সবসময় মনে রাখতে হবে, আল্লাহ আমাকে দেখছেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করা, তিনি অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধি পেয়েছিলেন। সম্মানিত শ্রোতা, বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না বান্দা অন্য বান্দাকে ক্ষমা না করে। প্রতারণা দুনিয়ায় বরকতহীন জীবন, আখেরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি তো রয়েছেই। অপরদিকে সততা বজায় রাখা কঠিন মনে হলেও এটি দুনিয়ার মানুষের দোয়া এবং সম্মান আস্থা বিশ্বাস তৈরি হয় মানুষের কাছে, এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে মহা পুরস্কার। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আসুন আমরা দৈনন্দিন জীবনে সততা বজায় রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হালাল রিজিকে বরকত দান করুন, এবং যাবতীয় ধোকাবাজি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল প্রতারণার কুফল। এ সম্পর্কে বললেন মাওলানা ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম প্রপন্ন পারিজাতায় তোত্র বেত্র একপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নমঃ। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহত। শ্রীমদ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান উবাচ, বিষয় জীব শ্রীকৃষ্ণের নিত্য অংশ। মমৈভাংস জীবলোকে জীবভূত সনাতন মনস্থানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবান বললেন, এই জীবলোকে আমারই সনাতন অংশ আত্মারূপে আবির্ভূত হয়ে প্রকৃতস্থ মনসহ ছয় ইন্দ্রিয়কে বিকশিত করে। ভগবান এখানে জীবের পরিচয় দান করেছেন। জীব ভগবানেরই সনাতন অনুসদৃশ্য অংশ, সেই একের সন্ধান, একেরই উপলব্ধি। পৃথিবীতে, আকাশে, বিশ্ব প্রকৃতির সব দৃশ্য বা অদৃশ্যমান ঘটনায়, মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে, মনে, আত্মায় এই বার্তা, তিনি এক। উপনিষদের এই বিস্ময় ও কৌতূহল হল এক উচ্চতম চৈতন্য, সেই অনাদি অখণ্ড পরম পুরুষেরই চূড়ান্ত পরিচয়। আত্মা পরমাত্মারই অংশ, কিন্তু প্রকৃতির কার্য শরীর, ইন্দ্রিয়, মন ইত্যাদির সঙ্গে নিজের একত্ব মেনে নিয়ে সে জীব হয়েছে। এই জীবভাব সাজানো বাস্তবিক নয়। এই আত্মা জীবলোকে জীব সেজে রয়েছে। জীব যেখানেই থাক, নরকে অথবা স্বর্গে, মনুষ্য জন্মে বা পশু জন্মে, ভগবান সবসময় তাকে নিজের অংশ বলে মানেন। এ তার অশেষ অহৈতুকী কৃপা, উদারতা এবং মহত্ত্ব। ভগবান জীবকে এত আপন বলে মনে করেন যে তাকে তিনি বলেন মমৈভাংশ। শুধু মনে করাই নয়, তিনি জানেনও তার এই আত্মীয় ভাব কল্যাণদায়ী, অখণ্ড এবং স্বতঃসিদ্ধ। কিন্তু মানুষ ভুলবশত মন ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা সম্পর্কিত হয়ে আবদ্ধ হয়। শরীর, স্ত্রী, পুত্র, অর্থ, গৃহ, সম্পত্তি, মান মর্যাদা, বিনাশশীল বস্তুগুলিকে নিজের জন্য ভেবে দুঃখ পায়, এর নাম বন্ধন। তাই প্রতিটি মুক্তিকামী মানুষের উচিত কিভাবে শরীরকে জগতের অনুকূল করা যায় আর স্বয়ং পরমাত্মার অনুকূল করা যায়, অর্থাৎ শরীরকে ও জাগতিক বস্তুকে জগতের সেবায় সমর্পণ করা আর নিজেকে পরমাত্মার প্রতি সমর্পণ করা, এটিই হলো সততা। এই সততাই হলো মুক্তি। এভাবে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সমস্তই জগৎ সংসারকে অর্পণ করা উচিত, অর্থাৎ জগতের সেবায় নিয়োগ করে নিজেকে ভগবত চরণে সমর্পণ করা উচিত। তাহলেই চেতনার এই ঘনী ভবনের মাধ্যমে এই পুরুষোত্তমের অনুভব হয়। উচ্চতম চৈতন্য চিত্তকে একতানতা বা এক ঐকতানে ভরে তোলে। ওম পূর্ণমদ পূর্ণমিধম পূর্ণাত পূর্ণ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাধয় পূর্ণম এব অবশিষ্যতে। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পুষ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত্। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১০ এবং সূর্য অস্ত যাবে ৬:৪৭। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফর করবেন। এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী পিয়ামখালি ইউনিয়নের পাতলিখাল পুনঃখনন কাজে শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন সকাল 10:30। দুপুর 12:15 মালুঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং বেলা 1:30 নবগঠিত পেকুয়া পৌরসভার ও বেলা 2:00 নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল 4:00 মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। জনসভার কার্যক্রম শেষে রাত 8:00 লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন।
1: এসব অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্টজে।
0: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা ও প্রযোজনা মামা জুবাইদুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05।
1: সুর তরঙ্গ বিকেল 4:25। সোনালী ফসল শুনতে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সময় পিছু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনতে পাবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। সবশেষে এফএম এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুভ হোক সারা দিনমান, নতুন ভোর বয়ে আনুক নিরাপত্তা আর সফলতার বার্তা, এমনই প্রত্যাশা এবারে শোনাব ভোরের গান সুস্মিতা দেবনাথ সূচির কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: বইয়ের গান শুনলেন সুস্মিতা দেবনাথ সূচির কণ্ঠে।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনা এবার রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন।

স্টুডিও রেকর্ডে ওখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফাহমিদা খাতুন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবন আমরা সবাই চাই, তার জন্য সবার আগে প্রয়োজন নিরাপদ পরিবেশ। পরিবেশ নিরাপদ না থাকলে ভালো ফল ফসলও উৎপাদিত হবে না। আমাদের দেশ কৃষি প্রধান একটি দেশ, এদেশের মানুষের সবকিছু কৃষিকে কেন্দ্র করেই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার মঙ্গলময় জীবন কামনা করে শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার। প্রিয় শ্রোতা, আমাদের দেশে ঋতুভিত্তিক নানা ধরনের ফল পাওয়া যায়। এগুলো অত্যন্ত পুষ্টিকর এবং খেতে সুস্বাদু। আমাদের দেশে উৎপাদিত ফলের মধ্যে শরীফা ও বাতাবি লেবু গুরুত্বপূর্ণ ফল। এগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। বিশেষ করে বাতাবি লেবু শরীরে ভিটামিনের অভাব দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার বাংলা পর্বে আজ আমরা শুনব শরীফা ফল ও বাতাবি লেবুর পুষ্টিগুণ সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় শরীফা ও বাতাবি লেবুর পুষ্টিগুণ। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন। শুরুতেই আপনার কাছে জানতে চাই, শরীফা ও বাতাবি লেবু থেকে কি কি পুষ্টি উপাদান পাওয়া যায় এই বিষয়ে।
2: কথায় আছে, ফল বাড়ায় বল। তবে এই বল বাড়ানোর জন্য বিদেশি ফলের কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে প্রত্যেকটা মৌসুমেই আমরা কোনো না কোনো মৌসুমি ফল পেয়ে থাকি। এগুলোর দামে যেমন সস্তা, ঠিক সেরকমই সহজলভ্য। তাই দেশি ফলের দিকে আমরা বেশি গুরুত্ব দেওয়ার কথা বলে থাকি, কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ফলের কোনো বিকল্প নাই। আর এই রকমই দুটা খুব পরিচিত মৌসুমি ফল হলো বাতাবি লেবু ও শরীফা। 100 গ্রাম শরীফা ফল থেকে আমরা 90 কিলোক্যালোরি এনার্জি পাবো এবং 18 গ্রাম শর্করা পাবো। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম সহ কিছু আয়রন, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যাবে। আর যদি বাতাবি লেবু খাই, 100 গ্রাম বাতাবি লেবু থেকে আমরা 38 কিলোক্যালোরি এনার্জি পাবো। এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন সি, কিছু ভিটামিন বি, পটাশিয়াম ও ডায়েটারি ফাইবার পাওয়া যাবে।
1: এই ফল দুটির স্বাস্থ্য উপকারিতা কি?
2: শরীফা ও বাতাবি লেবু এই ফল দুটিতে আমরা ভিটামিন সি পাবো। তবে বিশেষ করে বাতাবি লেবুতে ভিটামিন সির পরিমাণ অনেক বেশি থাকে। এই ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে এবং রোগ নিরাময়েও সহায়তা করে। বিভিন্ন রকমের ইনফেকশন, ঠান্ডা বা সর্দির হাত থেকে রক্ষা করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি দেহের যে কোনো কাটা স্থান শুকাতেও খুব সহায়তা করে। বাতাবি লেবুতে ভিটামিন সি ও ক্যারোটিন থাকায় এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কাজ করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশনকে বাড়ায়, যার জন্য এজিং প্রসেসটা স্লো ডাউন হয়, অর্থাৎ আমাদের বার্ধক্যটা দেরিতে আসে। বাতাবি লেবুতে পর্যাপ্ত পরিমাণ পেকটিন থাকায় কোয়াশ ও জেলে তৈরি করে ব্যবহার করা যায়। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান অথবা যারা ওজন অতিরিক্ত ওজন কমাতে চান, তাদের জন্য বাতাবি লেবু খুবই উপকারী একটা ফল। বাতাবি লেবুতে আছে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আর শরীফা থেকেও প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যাবে, এটাও কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। এছাড়াও যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি, তারা কিন্তু এই দুইটা ফল খেলেই কোলেস্টেরলের হাত থেকে, অর্থাৎ আমরা যেটাকে ব্যাড কোলেস্টেরল বা এলডিএল বলি, এই এলডিএল কমাতে কিন্তু এই ফলগুলো হেল্প করে। এছাড়া এগুলো হৃদরোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। রক্ত স্বল্পতা প্রতিরোধেও শরীফা ভালো কাজ করে। কখনো কখনো দেখা যায় যে ফলেটের অভাবেও কিন্তু রক্ত শূন্যতা হতে পারে। ফলেট সমৃদ্ধ এই শরীফা ফলটি কিন্তু ফলেটের অভাবকে দূর করতে পারে। আর ভিটামিন সি তো বলেছি যে প্রচুর পরিমাণে থাকে এবং এই ভিটামিন সি কিন্তু আয়রন জাতীয় খাবারগুলোকে শোষণে সাহায্য করে। শরীফাতে যেহেতু ভালো পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, তাই যারা ওজন বাড়াতে চান তাদের জন্য কিন্তু শরীফাটা আবার খুব উপকারী হবে।
1: এখন জানতে চাই, শরীফা ও বাতাবি লেবু খাওয়ার ব্যাপারে কোনো সতর্কতা আছে কি?
2: হ্যাঁ, অবশ্যই। যে কোনো ফলই বা যে কোনো খাবারই কিন্তু অতিরিক্ত সবসময় স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো, যাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি আছে তারা শরীফা ফলটাকে তাদের খাবারের তালিকা থেকে বাদ দিবেন অথবা কম খাবেন। আর যারা কিডনি রোগে আছেন তাদের কিন্তু বাতাবি লেবু খাওয়ার ব্যাপারে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে, যেহেতু বাতাবি লেবুতে পটাশিয়ামের মাত্রাটা খুব বেশি থাকে। এছাড়াও ফ্রিজে কাটা অবস্থায় কখনোই বাতাবি লেবু অথবা লেবু জাতীয় কোনো ফল সংরক্ষণ করবেন না, এতে ভিটামিন সি নষ্ট হয়ে বিভিন্ন রকম টক্সিসিটি তৈরি হতে পারে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং শরীফা ও বাতাবি লেবুর পুষ্টিগুণ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয় আমাদের শ্রোতা বন্ধুরা এই বিষয়গুলো মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের এবার একটি গান শোনাতে চাই। আপনাদের জন্য রয়েছে কৃষি বিষয়ক একটি গান, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন, গীতিকার হাবিবুর রহমান, আর গানটিতে সুর আরোপ করেছেন রফিকুল আজিজ টিটু।
3: কম্পোস্ট সার ব্যবহার করেন চাষী ভাই সকল, কম্পোস্ট সার

0: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময় আয়োজন দুটোই শেষ হয়ে এলো। আমাদের আগামী অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার এখন থেকে কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, 30শে জ্যৈষ্ঠ, 26শে জিলহজ, 13ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজল হোসেন। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন খাল পুনর্খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অভিমত অর্থনীতিবিদদের। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁওয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। যুদ্ধ বন্ধে চুক্তির কাছাকাছি বলে ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও ইরানের। এবং গতরাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার খেলা 1-1 গোলে ড্র, যুক্তরাষ্ট্র এখন প্যারাগুয়ের মোকাবেলা করছে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ কক্সবাজারে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজসাজরব। এছাড়া কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তাঁর সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। বিস্তারিত প্রতিবেদনে।
2: 13 জুন শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরকে ঘিরে জেলার সদর, চকরিয়া ও পেকুয়া উপজেলায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন সহ ব্যাপক কর্মসূচি। আয়োজন করা হবে জনসভা ও সুথি সমাবেশ। এতে জেলা জুড়ে চলছে সাজসাজ রব।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের কক্সবাজার আসছেন। আমরা কক্সবাজারবাসী ওনার কাছ থেকে অনেক কিছু চাই এবং কক্সবাজারের মানুষ আজকে আনন্দিত এবং সহজপ্রতভাবে ওনাকে বরণ করার জন্য আদির আগ্রহ অপেক্ষা করছেন।
4: এই আগমনকে কক্সবাজারবাসী উৎসব হিসেবে বরণ করার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে।
2: সফরের দিন সকালে প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সদর উপজেলার PM খালি পাতলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন এবং সেখানেই অংশ নেবেন একটি পথসভায়, জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
5: 13 জুন শনিবার কক্সবাজার জেলা সফর করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে সফর সূচি পেয়েছি সেই হিসাবে উনি ওই দিন সকাল 10টায় কক্সবাজার পৌঁছাবেন। উনি PM খালি ইউনিয়নে একটি খাল আছে, পাতলি খাল, এই খালটা পুনঃখনন উদ্বোধন করবেন। সেখানে একটি সংক্ষিপ্ত জনসভায়, পথসভায় বক্তব্য প্রদান করবেন।
2: পরে প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলার ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে পরিদর্শন করবেন সাফারি পার্ক। বিকেলে উপজেলার পৌর বাস টার্মিনালে আয়োজিত একটি জনসভায়ও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার।
6: মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে নিরাপত্তা নেওয়া দরকার আমরা সব কিছুরই ব্যবস্থা করে রেখেছি।
2: এর আগে দুপুরে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুরে পেকুয়া উপজেলা হতে নবগঠিত মাতামুহুরি উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণীপেশা ও ধর্ম বর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি গতকাল বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: প্রথা অনুযায়ী সংসদে বাজেট উত্থাপনের পরদিন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কোন শ্রেণীপেশার মানুষ যেন বাদ না পড়ে সেই বিষয়টি গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বাজেটে শুধু বরাদ্দ বা নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের রোডম্যাপও রয়েছে।
8: এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। কোন শ্রেণী পেশা ধর্ম বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না।
7: পরে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সরকারের কি পরিকল্পনা রয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ কৌশলের মাধ্যমে বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই দেশের ভেতরে ব্যবসা পরিচালন ব্যয় ও হয়রানি হ্রাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
8: তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সবকিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে।
7: বিভিন্ন কারণে চাকরি হারানো শিক্ষিত তরুণ যুবা এবং গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পদক্ষেপ সমূহ জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির আওতায় প্রত্যেক শ্রেণীর কর্মক্ষম ব্যক্তির জন্য কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ, অর্থ সহায়তা ও নিবিড় তদারকি সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
8: এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, স্কিল ডেভেলপমেন্ট করা, ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো কোন সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি, তা আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের।
7: সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, খনিজ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাপেক্সকে গতিশীল করতে সরকার উদ্যোগ নিয়েছে, যেন সমুদ্রতলের গ্যাস ও তেলকূপ সন্ধান এবং আহরণ করা সম্ভব হয়।
9: সরকার বাংলাদেশকে জ্বালানি খাতে টোটালি ইম্পোর্ট বেস করে ফেলছিল, যার ফলে গত 17 বছর বাংলাদেশের এক্সপ্লোর করার জন্য কিছুই করে নাই, একটা কূপও খনন করে নাই। আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে বাপেক্স, বাপেক্সকেও কিন্তু একেবারে অবশ করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের জ্বালানির এই অবস্থা দেখে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরো 5টা রিগ আমরা ইম্পোর্ট করব, করে আমাদের সরে যেগুলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব।
7: সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা সমাধানে কাজ করা হচ্ছে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, কালো টাকা সাদা করার কোনো সুযোগ বাজেটে দেয়া হয়নি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসাবান্ধব ও শিল্পোন্নয়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগের স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে দেশের শিল্পখাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কৌশলে 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং এতে মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও বেসরকারি খাত চালিত প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন গতকাল রাজধানীর একটি হোটেলে সিপিডির 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ড. ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হল মানব উন্নয়ন, বেসরকারি খাতচালিত প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার। তিনি আরও বলেন, ভৌত অবকাঠামোর পাশাপাশি এই বাজেটে কর্মসংস্থান, উদ্যোগগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণের উপরও জোর দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা এসেছে নতুন বাজেটে। আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিস্তারিত প্রতিবেদনে
7: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। বিদ্যমান বিভিন্ন ভাতা কর্মসূচির পাশাপাশি সরকারের নতুন করে চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচি পাচ্ছে ব্যাপক পরিসর। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে পাবে 2,500 টাকা করে সহায়তা। এজন্য বরাদ্দ রাখা হয়েছে 14,500 কোটি টাকা। এই কর্মসূচির সফল বাস্তবায়ন দেশে দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ বেতারকে জানান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
10: ফ্যামিলি কার্ড থেকে গরিব এবং দুস্থ মানুষদের ফ্যামিলিকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেয়া হবে। আমরা প্রাক্কলন করে দেখেছি আমার গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড থেকে যে সরকার যদি 41 লাখ দরিদ্র জনগোষ্ঠীকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারে, তাহলে বাংলাদেশের যে পরিমাণ লোক দরিদ্র সীমার নিচে বাস করেন তাদের সংখ্যাটা বেশ দ্রুত কমতে পারে, সেটার একটা ভালো সম্ভাবনা আছে।
7: তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মসূচির সাফল্য নির্ভর করবে প্রকৃত উপকারভোগী নির্বাচন ও সুশাসন নিশ্চিত করার উপর।
10: মনে রাখতে হবে যে সামাজিক সুরক্ষা খাতের আওতায় যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাদেরকে যেন সঠিকভাবে নির্বাচন করা হয়, না হলে আবার সেখানে একটা অর্থের অপচয়ের প্রশ্ন থেকে যায়।
7: অর্থনীতিবিদদের মতে, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি হতে পারে দারিদ্র হ্রাস ও সামাজিক সুরক্ষা জোরদারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী 2 মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তিনি গতকাল ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার শিক্ষা পাঠ্যক্রম পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে যাতে শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তাভাবনা, বৈজ্ঞানিক গবেষণা সক্ষমতা এবং প্রযুক্তি নির্ভর সমাধান বের করার প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারে। গতকাল বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার পাঠ্যক্রম এমনভাবে প্রণয়নের জন্য কাজ করছে যাতে পাঠ্যপুস্তকগুলো বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিভিত্তিক সমস্যা সমাধানে উৎসাহ প্রদান করে। কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। গতকাল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডুকেশন এক্সেলেন্স সাপোর্ট স্কিম শীর্ষক সভায় তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। আফরোজা খানম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই, এক্ষেত্রে অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, দেশে কোন শ্রেণী পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকারের জনবান্ধব বাজেট জনকাঙ্ক্ষা পূরণ করে দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলবে। তিনি গতকাল নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হত দরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে কর্মসহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় চিকিৎসা সহায়তাকে 50,000 টাকা থেকে 1 লাখে উন্নীত করা হচ্ছে বলেও তিনি জানান।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবন্ধের জন্য একটি চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উভয় পক্ষ চুক্তির একটি খসড়ায় সম্মত হয়েছে এবং ওয়াশিংটন মনে করছে আগামী কয়েকদিনের মধ্যে এই খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেন, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে ইরান। এতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, এই চুক্তির মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত রয়েছে, তবে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা পরবর্তীতে শুরু হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে মতৈক্য হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হতে যাচ্ছে। খেলা খবর, বিশ্বকাপ ফুটবল। গতরাতে কানাডার টরেন্টোতে ফিফা বিশ্বকাপ ফুটবলে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। এদিকে লস অ্যাঞ্জেলসে এখন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র 1-0 গোলে এগিয়ে রয়েছে। ক্রিকেট। গতকাল জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডে শুরু হল আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের 10ম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলকে 87 রানে পরাজিত করেছে। আগামীকাল বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6:47 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশের শিল্পায়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁওয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। যুদ্ধবন্ধে চুক্তির কাছাকাছি বলে ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও ইরানের। এবং গতরাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার খেলা 1-1 গোলে ড্র, যুক্তরাষ্ট্র এখন প্যারাগুয়ের মোকাবেলা করছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জেনে শুরু করছি সুখের ঠিকানা। শ্রোতা বন্ধুরা, নবজাতক যদি কোনো কারণে কম ওজনের হয় বা সে যদি একটু অসুস্থ থাকে, তাহলে মায়ের একটু দুশ্চিন্তা হয় বই কি, চিন্তায় পড়েন অনেক অভিভাবক। তখন কি করবেন, কেমন হবে শিশুর যত্ন সেবা, এসব নিয়েই তারা চিন্তিত থাকেন। আজকের আলোচনার বিষয় স্বল্প ওজনের নবজাতকের পরিচর্যায় ক্যাঙ্গারু মাদার কেয়ার। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি শাহনাজ পারভীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ক্যাঙ্গারু মাদার কেয়ার আসলে এটি কি?
2: ক্যাঙ্গারু মাদার কেয়ার আসলে কম ওজনের শিশু যদি জন্মগ্রহণ করে বা অপরিণত শিশু যদি জন্মগ্রহণ করে, অপরিণত বলতে আমরা বোঝাই একটি শিশু সাধারণত 40 সপ্তাহ পর্যন্ত তার মাতৃগর্ভে থাকে। এখন 37 থেকে 40 সপ্তাহ পর্যন্ত যদি কোনো শিশু মাতৃগর্ভে থাকে, তাকে আমরা বলি পরিণত শিশু। কিন্তু 37 সপ্তাহের কম যদি কোনো শিশু মাতৃগর্ভে থাকে এবং 37 সপ্তাহের আগে যদি তার কোনো কারণে জন্ম হয়ে যায়, তাকে আমরা বলছি অপরিণত শিশু। এবং এই অপরিণত শিশু এবং 2 কেজির কম ওজনের যদি কোনো শিশু জন্ম নেয়, সেই সমস্ত শিশু আসলে খুব ঝুঁকির মধ্যে থাকে, কারণ তাদের শরীরের তাপমাত্রা তখন কম থাকে। অনেক সময় দেখা যায় যে তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিণত হয়নি। এছাড়া দেখা যায় তাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, সমস্যা হয়। এই সকল শিশুকে আমরা বলি ঝুঁকিপূর্ণ শিশু। ক্যাঙ্গারু মাদার কেয়ার এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে শিশুকে একদম জন্ম হওয়ার সাথে সাথে সেই শিশুকে মায়ের বুকের সাথে লাগিয়ে রাখা হয়। এবং অনেক ক্ষেত্রে যদি মা নিতে না পারেন, বাবা বা পরিবারের অন্য কেউ শরীরের বুকে লেগে থাকে শিশুটি, যাতে তার গায়ে থেকে সে উষ্ণতাটা পায়। এই অনেক ক্ষেত্রে দেখা গেছে ইনকিউবেটরের চেয়েও এই পদ্ধতি খুব ভালো কাজ করে।
1: একটু জানতে ইচ্ছে করছে আপা যে ক্যাঙ্গারু মাদারকে আসলে কিভাবে, এটার যদি যাত্রাটা বলেন কিভাবে শুরু হলো?
2: ক্যাঙ্গারু মাদার কেয়ার আসলে প্রথম উদ্ভাবন হয়েছিল কলম্বিয়াতে, সেই 1978 সালে। এবং সেটা যখন খুব সফলভাবে তারা এই কাজটা করতে পেরেছিল, আস্তে আস্তে দেখা গেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে এটা খুব জনপ্রিয় হয়ে গেছে। আমাদের পাশের দেশ ভারত সহ সুইডেন, স্পেন, যুক্তরাষ্ট্র, এই সমস্ত দেশেও এখন ক্যাঙ্গারু মাদার কেয়ার অনেক বেশি জড়িত। এবং একজনের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে নাথালি চারপাক। উনি ছিলেন সেই কলম্বিয়ার একজন চিকিৎসক যিনি এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা উদ্ভাবন করেছিলেন।
1: আপনি যদিও একটু শুরুতে বলছিলেন যে অপরিণত শিশু, আসলে এই অপরিণত শিশু জন্মানোর নিশ্চয়ই কারণ আছে, এগুলো যদি একটু বলেন।
2: অপরিণত শিশু জন্মের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যদি আমাদের দেশের কথা বলি, আপনি জেনে অবাক হবেন বা হয়তো একটু দুঃখও পাবেন, সেটা হচ্ছে আমাদের দেশে প্রতি বছর 4.25 লাখ অপরিণত শিশু জন্মগ্রহণ করে। এর মধ্যে গবেষণায় যেটা দেখা গেছে, আমাদের দেশে যে সমস্ত এলাকায় কিশোরী মেয়েদের বিয়ের হার বেশি, অর্থাৎ বাল্যবিবাহ বেশি, এবং কম বয়সে মা হচ্ছে মেয়েরা, তাদের এই অপরিণত শিশু বেশি হচ্ছে। এছাড়া কোনো কারণে যদি মায়ের অ্যাজমা থাকে বা ডায়াবেটিস থাকে বা গর্ভবতী অবস্থায় যদি তার পানি ভেঙে যায় বা তার গর্ভকালীন রক্তপাত হয় এবং মায়ের যদি রক্তস্বল্পতা থাকে, এই সমস্ত মায়েদের সাধারণত ঝুঁকিপূর্ণ শিশু বেশি হয়, কম ওজনের শিশু বেশি হয়, অথবা 37 সপ্তাহের আগেই তাদের ডেলিভারি হয়ে যায়।
1: তো এই ক্ষেত্রে আপা, যদি আমি আর একটুখানি আপনাকে জানতে চাই যে আমাদের দেশে সাধারণত আমরা চাচ্ছি যে মানে শিশুদের প্রথম ঘন্টা তো অবশ্যই, এবং প্রয়োজনে 1 মাস পর্যন্ত কিন্তু আমাদের নবজাতকের বিশেষ যত্ন আমাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আর একটুখানি বলেন যে ক্যাঙ্গারু মাদার কেয়ার আসলে নিশ্চয়ই আরো অন্যান্য একটু সুবিধাগুলো আছে আমাদের মায়ের জন্য, একটু বলুন।
2: ক্যাঙ্গারু মাদার কেয়ারের অনেক সুবিধে আছে। শুধুমাত্র অপরিণত শিশুকেই যদি আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার না দিয়ে যে সমস্ত শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে বা 2.5 কেজির ওজনের চেয়ে বেশি ওজনে জন্মগ্রহণ করেছে, সেই সমস্ত শিশুকেও যদি আমরা দিনে খানিকটা সময় ক্যাঙ্গারু মাদারের মতো কেয়ার নিতে পারি, তাদের ক্ষেত্রেও অনেক সুবিধে হয়। প্রথম যে সুবিধে সেটা হচ্ছে যে নবজাতককে বাঁচিয়ে রাখার জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের সমস্ত জেলায়, সমস্ত উপজেলায় আমরা এখনো ইনকিউবেটর দিতে পারিনি। ফলে এই যে ঝুঁকিপূর্ণ শিশুগুলো, এই শিশুগুলোকে যদি আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার দেই, তাহলে তাদের মৃত্যু হার অনেক কমে আসে। আর সে যেহেতু সবসময় মায়ের শরীরের সাথে লেগে থাকে, মায়ের সাথে তার একটা আত্মিক বন্ধন তৈরি হয়। এছাড়াও মা যখন প্রয়োজন তখনই তাকে বুকের দুধটা খাওয়াতে পারে। এবং যেহেতু শিশুর সাথে মায়ের একটা আত্মিক বন্ধন তৈরি হয়, অনেক মা বলেন যে বুকে ঠিক মতো দুধ আসে না, এই আত্মিক বন্ধন তৈরি হওয়ার ফলে মায়ের বুকেও কিন্তু যথেষ্ট পরিমাণে দুধ আসে। এছাড়া আর যে সুবিধেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে শিশুকে যেহেতু মায়ের বুকের সঙ্গে লম্বাবলম্বীভাবে রাখা হয়, শিশুর শ্বাস প্রশ্বাস নিতেও সুবিধা হয়। এবং শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয় দেখে দেখা যায় যে তাদের তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে মায়ের সাথে সাথে থাকতে। এই সমস্ত কারণগুলোর জন্যই তার মৃত্যু ঝুঁকিটা কমে যায়, মা সহজে বুকের দুধ খাওয়াতে পারে। এবং বাচ্চার যদি কোনো ধরনের জটিলতা হয়, যেহেতু বুকের সাথেই বাচ্চাটা লেগে আছে, মা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারে এবং প্রয়োজনে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে।
1: প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে, এবং আমাদের হয়তো অনেকগুলো উপজেলায় স্বাস্থ্য ক্লিনিক আছে, সেরকম এখনো আধুনিক হয়ে ওঠেনি, তো আপনার কাছে জানা যায় তারপরও যে বাংলাদেশে আসলে এই যে এত গুরুত্ব দিচ্ছি কেন আমরা, এটা যদি আপনি বলেন।
2: বাংলাদেশে আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ারের প্রতি এত বেশি গুরুত্ব দিচ্ছি কারণ হচ্ছে আমাদের দেশে শিশু মৃত্যু হারটা অনেক বেশি। এবং আমাদের যে গোল আছে, আমাদের যে লক্ষ্য আছে, এবং আপনি যদি উন্নত দেশগুলোর দিকে তাকান তাহলে দেখবেন সেদেশ সব দেশে মাতৃ মৃত্যু হার কম, শিশু মৃত্যু হার কম। আমরা যদি উন্নত হতে চাই তাহলে শুধু টাকা পয়সা বাড়লেই তো আর আমরা উন্নত হতে পারবো না, আমাদেরকে মাতৃ মৃত্যু কমাতে হবে, শিশু মৃত্যু কমাতে হবে। এবং সেই জন্য আমরা এই ক্যাঙ্গারু মাদার কেয়ারের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সমস্ত জায়গায় হাসপাতাল আসতে আসতে যাতে আমরা আরো অনেকগুলো শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করা শিশু মারা না যায়, অনেক মায়ের কোল যেন খালি না হয়ে যায়। এর জন্য কিন্তু আমার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, না বাবা মায়ের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে, না সরকারের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে। শুধুমাত্র মায়ের বুকের সঙ্গে বা বাবার বুকের সঙ্গে একটা শিশুকে জড়িয়ে রাখার ফলে যদি আমি এত উপকার পেতে পারি, এবং ডাক্তাররা বলেন কখনো কখনো ইনকিউবেটরের চেয়েও এটা বেশি উপকারী, তাহলে কেন আমরা এটার প্রতি যত্নশীল হব না? কেন আমরা আমার শিশুকে ইনকিউবেটরে রাখার বদলে ক্যাঙ্গারু মাদার কেয়ারের দিকে যাব না?
1: অনেক চমৎকার, আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ এই আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আসলে শিশুর জন্মের পর তার শরীর আমরা জানি যে শুকনো কাপড়ে পরিষ্কারভাবে রাখতে হয়, জীবাণুমুক্ত রাখতে হবে, এবং এই যে মায়েদের যে দুশ্চিন্তার বিষয়টি ছিল সেটি আমাদের প্রত্যাশা এই ক্যাঙ্গারু মাদার কেয়ারের ফলে এটি সমাধান হয়ে যাবে। এবারে বিদায় নিতে হবে। বিদায় আগে জানিয়ে যাই, অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনা ছিলাম মামুনুর রশিদ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ জুবায়দুল ইসলাম।

প্রেসিডেন্ট জিয়া ছিলেন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে বাজি রেখে আপোষহীনভাবে লড়াই করেছেন। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। তিনি শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছেন। এই অকুতোভয় বীর মেজর জিয়ার আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হয়। নয় মাস সম্মুখ সমরে রক্তক্ষয়ী যুদ্ধে প্রেসিডেন্ট জিয়া দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ মুক্তিযুদ্ধে লাখো লাখো শহীদ ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি ছিল তাঁর অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা এবং সম্মান।

প্রেসিডেন্ট জিয়া মুক্তিযোদ্ধাদের সংগঠিত রাখার জন্য মুক্তিযোদ্ধা সংসদ শক্তিশালী করে সেই সংসদের মাধ্যমে আর্থিকভাবে মুক্তিযোদ্ধাদের সচ্ছল করতে উদ্যোগ গ্রহণ করেছেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করার জন্য সব সময় সচেষ্ট থেকেছেন। প্রেসিডেন্ট জিয়ার জীবদ্দশায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠনের আয়োজন সম্পন্ন করলেও তাঁর অকাল মৃত্যুতে সেই সময় মন্ত্রণালয়টি কার্যকর করা সম্ভব হয়নি। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে 23 অক্টোবর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করে তা কার্যকর করেন। মুক্তিযোদ্ধারা ছিলেন জিয়াউর রহমানের আত্মার আত্মীয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে আজ মুক্তিযোদ্ধাদের কল্যাণে যা কিছু করা হচ্ছে তা ছিল প্রেসিডেন্ট জিয়ার পরিকল্পনা। আমরা এখন কথা বলব মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনোয়ারুল ইসলামের সাথে। মনোয়ারুল ইসলাম, আপনাকে জনতার জিয়া অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।

0: ধন্যবাদ। জনতার জিয়ার যে অনুষ্ঠানের কথা বলছেন, বলতে গেলে পরে প্রথমেই মনে পড়ে যায় সেই একাত্তরের বিভীষিকাময় দিনগুলো। দুঃখের সাথে বলতে হয়, পঁচিশের কালো রাত্রিতে সমগ্র জাতি যখন গভীর অমানিসায় দেখিন ভাবে ভাসমান, ঠিক সেই মুহূর্তে কাণ্ডারি হয়ে একটি কণ্ঠ ইথারে ইথারে ভেসে এলো বেতার তরঙ্গে, আই মেজর জিয়া। মুক্তিযুদ্ধের তিনি ডাক দিলেন, তিনি বিদ্রোহ করলেন এবং মানুষকে প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানালেন। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে আমাদের বেড়ে ওঠা, সবেমাত্র কৈশোর উত্তীর্ণ, তারুণ্যের যৌবন ছুঁই ছুঁই মাদকতার জীবন, তখন যুদ্ধের শিহরণ খেলে যায়। নেতা খুঁজে পাই যিনি রণাঙ্গনের ডাক দিয়েছেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, ঘরে বসে থাকেনি। মেজর জিয়ার সে উদাত্ত আহ্বান, যুদ্ধের আহ্বান, মুক্তির আহ্বান, স্বাধীনতার আহ্বানে অংশগ্রহণ করবার জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে, আমার সাথে ছিলেন একজন, তার নাম ছিল লিয়াকত, মারা গেছেন। আমরা রাতের আধারে কাউকে কিছু না বলে, ইভিনকি পরিবারের কাউকেও কিছু না বলে, যদি বাধা হয়ে দাঁড়ায় আমরা যাত্রা শুরু করি। রংপুর শহরের আমাদের বাড়ি, আমাদের একটা থ্রি ব্যান্ডের রেডিও ছিল, বড় ইচ্ছে ছিল থ্রি ব্যান্ডের রেডিওটাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। রাতের আধারে তিস্তা নদী পার হয়ে, কালীগঞ্জ হয়ে, সিতেই বর্ডার হয়ে আমরা মুক্তাঞ্চলে চলে যাই, ভুরঙ্গামারিতে। আমরা স্বল্প প্রশিক্ষণ নেই, তিস্তা প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা দিনহাটা হয়ে কুচবিহারে চলে যাই, সেখানে থেকে রিক্রুট ক্যাম্পের মাধ্যমে উচ্চতর প্রশিক্ষণের জন্য মূর্তি ক্যাম্প, সমতল ভূমি থেকে 800 ফিট উপরে
1: পাহাড় ঘেঁষা,
0: পাহাড়ের উপরে, এটা সেকেন্ড গ্রেট ওয়ারের সময় এটা প্লেন ঘাঁটি ছিল ওই জায়গায়, সেটাকে পরিত্যক্ত ছিল, পরে ওখানেই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আমরা সেখানে 3 সপ্তাহের প্রশিক্ষণ নেই, নিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি পার্টিসিপেট।
1: যুদ্ধ থেকে ফিরে এলেন, মুক্তিযুদ্ধ শেষ, আপনারা তরতাজা তরুণ, দেশটা তো যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আপনারা দেখলেন যে প্রায় শ্মশানে পরিণত হয়েছে বাংলাদেশ, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সেই সময় মুক্তিযোদ্ধা হিসেবে ফিরে এসে আপনারা হতাশ হয়ে যাননি যে এরকম একটা দেশে?
0: মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে জনগণ থেকে যেমনি বিচ্ছিন্ন করা হয়েছে, একইভাবে তার নিজের পরিবার, তার নিজের জীবন থেকেও তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে, অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় আর কি।
1: আপনাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে মুক্তিযোদ্ধারা নিগৃহীত হচ্ছিল, এই অবস্থার প্রেক্ষিতে একটা পট পরিবর্তন হয়ে গেল 75-এ। তার পরবর্তী পর্যায়ে 7ই নভেম্বরের একটা প্রেক্ষাপট দেখা গেল যে সেনাবাহিনী এবং জনতা একাকার হয়ে একটা মুক্তির স্বাদ তারা অনুভব করার জন্য 7ই নভেম্বর, যেটা সিপাহি জনতার বিপ্লব বলে, সেই বিপ্লবে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং এদেশের মুক্তিযুদ্ধের যার একটা গর্বিত ইতিহাস আছে, বীর উত্তম হিসাবে যাকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছিল, তিনি জিয়াউর রহমান, আপনারা সিপাহি মুক্তিযোদ্ধা সবাই মিলে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন।
0: খুব স্পষ্ট করে বলতে হয়, ইতিহাসের অনিবার্য প্রয়োজনে এবং অনিবার্য পরিণতিতেই জিয়াউর রহমানের উত্থান, যেমনিভাবে ইতিহাসের অনিবার্য অংশ হিসাবে 26শে মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়েছেন, বিদ্রোহের ডাক দিয়েছেন, অ্যান্ড বলেছেন উই রিভল্ট, ঠিক একইভাবে 7ই নভেম্বর
1: জি
0: সিপাহী জনতার সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে সমস্ত ষড়যন্ত্রকে ভেঙে খান খান করে দিয়ে জিয়াউর রহমান ছমহিমা এগিয়ে এসেছেন এবং রাষ্ট্রের হাল ধরেছেন এবং জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে।
1: বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন মুক্তি সেনানী সংস্থা, মুক্তিযোদ্ধাদের, একমাত্র মুক্তিযোদ্ধাদের যারা সদস্য হতে পারবে এরকম একটা সংগঠন।
0: অ্যাবসলিউটলি ইউ আর রাইট, মুক্তিযোদ্ধা সংসদ গঠন করার পূর্বেই ঐতিহাসিকভাবে সত্য, রংপুরের মুক্তিযোদ্ধারা তাগিদ অনুভব করেছে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠনের, সে সংগঠনটা মুক্তি সেনানী সংস্থা নাম দিয়েই যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদের সাথে একভূত হয়ে মুক্তি সেনানী সংস্থা নামটা আমরা বাদ দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাথে একভূত হয়ে গেছে।
1: মুক্তিযোদ্ধা সংসদ যেটা পরবর্তী তৈরি হয়েছে, সেই সংসদ তৈরির ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। 11 জন সদস্য মনে হয় ছিলেন আপনারা এটা নির্মাণে প্রথম, এবং এটা জিয়াউর রহমানের সময় উনি যখন আসলেন ক্ষমতায়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম অনুভব করেছিলেন যে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা দরকার। সেখানে সংগঠন করার জন্য আপনি 11 জন সদস্যের মধ্যে আপনিও ছিলেন,
0: আমিও ছিলাম,
1: এবং সম্ভবত মাহফুজুর রহমান উনি ছিলেন চেয়ারম্যান ছিলেন, এবং আপনারা উনি কনভেনিংতে তখন আপনি ছিলেন। এই যে মুক্তিযোদ্ধাদের সংগঠন সংসদ তৈরির সময় জিয়াউর রহমানের আন্তরিকতা বা জিয়াউর রহমানের সাথে আপনি সংস্পর্শে আসার যে আপনার সুযোগ হলো, এবং জিয়াউর রহমানকে খুব কাছের থেকে আপনি দেখলেন আপনার রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে,
0: উনি আপাদমস্তক ছিলেন একজন মুক্তিযোদ্ধা, সর্বতোভাবেই ছিলেন একজন মুক্তিযোদ্ধা, এবং উনি কখনোই গণযোদ্ধা যারা ছিলাম আমরা, সহযোদ্ধা যারা আমরা ছিলাম, অত্যন্ত গভীরভাবে ওনার নিজের দেশপ্রেম তার দিব্য দৃষ্টি দিয়ে তার সহযোদ্ধাদের মধ্যেও দেখতে পেতেন, আর দেখতে পেতেন বলেই উনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত থাক, মুক্তিযোদ্ধা সংসদ তার নিজস্বতা নিয়ে কাজ করুক এমনটি উনি চেয়েছেন। এবং মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের কথা বলুক, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা তুলে ধরুক, এবং আমরা যখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার কথা বলেছি, এবং মুক্তিযুদ্ধ বিরোধী আনডাউটলি যুদ্ধ যখন তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারে না, তখনই যুদ্ধবিরোধী শক্তির আবির্ভাব হয়। এই যুদ্ধবিরোধী শক্তি হল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, আর এই স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিহত করবার জন্য মুক্তিযোদ্ধা সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সময় মুক্তিযোদ্ধাদের যে আন্দোলন
1: 1981-তে,
0: হ্যাঁ, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান আমাদেরকে ডেকেছিলেন, আমাদের সাথে বসেছেন, কথা বলেছেন, এবং উনি বলেছেন যে আমি চিটাগং থেকে ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সাথে বসে এ বিষয়ে একটি চূড়ান্ত দিক নির্দেশনা দেওয়া হবে এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় চট্টগ্রামে তিনি নির্মমভাবে নিহত,
1: 30 মে 1981।
0: হ্যাঁ,
1: জনাব মনোয়ারুল ইসলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,

জিয়া রহমান ছিলেন বীরোত্তম খেতাব পাওয়া এক দেশপ্রেমিক রাষ্ট্রপতি। তিনি চেয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের একটি কল্যাণমুখী স্বাধীন রাষ্ট্র। জিয়াউর রহমানের স্বপ্ন থামিয়ে দেয়া হয়েছিল তাঁকে হত্যা করে। মুক্তিযোদ্ধাদের এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়ার কর্মসূচি থামিয়ে দেয়া অসম্ভব। তাই এদেশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা যাঁরা এখনও বেঁচে আছেন তাঁরা জিয়াকে হৃদয়ে লালন করেন, সশ্রদ্ধ চিত্তে বিনম্র হন। জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ে আছেন, থাকবেন এবং অবশ্যই তার কর্মসূচি এদেশের প্রতিটি মানুষ লালন করবে।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ জুবায়দুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় প্রেমগোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন দেশের গান। শিল্পী সুবীর নন্দী, গান লিখেছেন জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়।

স্টুডিও রেকর্ডে দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন সুবীর নন্দী। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের পরিবেশনায় রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী নীলুফার ইয়াসমিন।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। আমাদের স্টুডিও রেকর্ডে শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 13 জুন শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলার সফর করবেন। এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী পিএম খালি ইউনিয়নের পাতলিখাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন। সকাল 10:30 দুপুর 12:15 মালুঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং বেলা 1:30 নবগঠিত পেকুয়া পৌরসভা ও বেলা 2 নবগঠিত মাতামোহরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল 4 মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভার অংশগ্রহণ করবেন এবং ভাষণ দান করবেন। জনসভার কার্যক্রম শেষে রাত 8 লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার একটু পরেই শুনবেন ইংরেজিতে খবর।

0: they meet in Paris yesterday. The Paris meeting came ahead of a G7 summit in the French town of Évian-les-Bains next week and was attended by the US Foreign Policy Chief Kaja Kallas, as well as ministers from Brazil, Canada, the United Arab Emirates and Turkey. In a statement, representatives of Palestinian and Israeli civil society groups called on G7 leaders to urgently take action. Israelis and Palestinians alike remain trapped in fear, insecurity and trauma, they said. The groups proposed an 8-point action plan, calling in particular for the implementation of a permanent ceasefire, progress on a two-state solution and a halt to settlement expansion. Football and United States are now facing Paraguay in the FIFA World Cup 2026 at Los Angeles. United States are leading the match by 3-0 in the first half time. Earlier, the match between Canada and Bosnia-Herzegovina ended in a 1-1 draw in the FIFA World Cup 2026 in Toronto last night. Finally, weather and focus. Valitil warned this afternoon says there are chances of rain or thunder showers with a temporary east southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mimasing, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Kumila, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister is going to Cox's Bazar today on day-long visit. Will attend different programs including canal re-excavation and tree plantation. Proposed national budget aims at incorporating every citizen in economic planning, says Finance Minister at post-budget briefing. Different organizations describe proposed budget as reform-oriented and business-friendly. Chinese delegation to visit Bangladesh soon to explore industrial opportunities, informs LGRD minister. US and Iran signal an agreement to end their war is close. And match between Canada and Bosnia-Herzegovina ended in a 1-1 draw in FIFA World Cup last night. US is now facing Paraguay. And that is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma.
3: Zi abba.
2: Babur jor ta ki kom se.
3: Zi abba. Ohun to kom kom hi lage.
2: Chinta koro na ma. Bikal porjonto deho. Tar por na hoy.
3: Chinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Hun ta si side theke na ki basago khali ham hoitase. Ham ar ham.
2: Joto hun ta so toto hoyto na hoite pare. তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই। হামে নাকি?
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না। সব ব্যবস্থা আমিই করতেছি।
3: আফা।
4: আফা আফা করো না। ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি। ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে। কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ।

0: শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ ওঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতেই বাবা।
0: হ্যাঁ।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনে এবারে রয়েছে পল্লীগীতি। প্রথম গানটি গিয়েছেন মোসাম্মদ নিপা আক্তার, গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন প্লাবন কোরায়েশী।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা বন্ধুরা, দর্পণের সামনে দাঁড়ালে আমরা ফিরে দেখি নিজেকে, ফিরে দেখি আপন দেশ আপন বিশ্ব, ফিরে দেখি ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক কষ্টি পাথরে। গ্রীষ্মে ভরা মৌসুমে এখন আম জাম কাঁঠাল লিচু সমারোহ, এখন প্রাণ ভরে ফল খাওয়ার সময়। এমনই সময় ছুটির সকালে আলস্য ভেঙে যারা হাজির হয়েছেন নিজেকে ফিরে দেখবার জন্য, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শনিবারে আজকের আয়োজন আপনাদের সাথে আছি আমি রৌনক চৌহান
2: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

অধীর আগ্রহে আমরা অপেক্ষায় আছি দর্পণ উপস্থাপন করার জন্য। কথার পিঠে কথার মালা গেঁথে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক। যত দূরেই থাকুন না কেন, এর মধ্য দিয়েই আপনাদের কাছে আমরা পেতে চাই। আজ দিন কাটুক ভালো, আলোকোজ্জ্বল ঝলমলে হোক প্রতিটি জীবন। আমন্ত্রণ দর্পণের আজকের পর্বে।

শ্রোতার সঙ্গীরা জানিয়ে দিই কি কি থাকছে আজকে দর্পণে। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা তথ্য নিয়ে রয়েছে। এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশে বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার সাতকাহন পর্ব। রয়েছে আপনাদের চিঠি বর্তনে পর্ব পত্রালাপ। আরও শুনবেন আমাদের গান।

0: শুনছিলেন আজকের দর্পণসূচি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এমন কিছু নির্বাচিত তথ্য নিয়ে ঈশ্বর জাহানের কাছ থেকে শুনব এবারের পর্ব এই দিনে।
1: আজ 17 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বৎসরের 164তম দিন। আজ 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 26শে জিলহজ 1447 হিজরি। চোখ রাখি ইতিহাসের পাতায়। ইতিহাসের এই দিনে 1525 সালে মার্টিন লুথার রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে ক্যাথরিনা ভন ভারাকে বিয়ে করেন। 1971 সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোদ্ধারা সৈয়দপুরে ভয়াবহ গোলাহাট হত্যা চালায়। কিছুদিন পর পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে মাইকে বলা হচ্ছিল শহরে যেসব মারোয়াড়ি আটকা পড়ে আছেন তাদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়া হবে। ঘোষণা শুনে 13 জুন সকালে মারোয়াড়িরা সময়

নিযুক্ত হন সৈয়দপুর রেল স্টেশনে। প্ল্যাটফর্মে দাঁড়ানো বিশেষ ট্রেনে সবাই গাদাগাদি করে ওঠেন। শহর থেকে বেরিয়েই হঠাৎ ট্রেন থেমে যায়। বাহিরে সারি সারি পাকিস্তানি হানাদার সেনা, সঙ্গে তাদের দোসর বিহারিরা। 447 জন মারোয়ারি আবাল বৃদ্ধ বনিতাকে নির্বিচারে তারা হত্যা করে। 1983 সালের এই দিনে ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়। 1993 সালের এই দিনে কিম ক্যাম্পবেল কানাডার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। 2002 সালের এই দিনে যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি প্রত্যাহার করে। শ্রোতা বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দিই এমন কয়েকজন ক্ষণজন্মার কথা। 1555 সালের এই দিনে জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, মানবচিত্র অঙ্কনবিদ এবং গণিতজ্ঞ জোভান্নি আন্থনিও মাজিনি ইতালির পাদুয়া শহরে জন্মগ্রহণ করেন। গোলকের জ্যামিতি ও ত্রিকোণমিতিক ব্যবহারিক প্রয়োগ, অবতল দর্পণের তত্ত্ব ইত্যাদির জন্য তিনি বিখ্যাত। 1763 সালের এই দিনে ব্রাজিলের কূটনীতিজ্ঞ ও কবি অধ্যাপক হোসে বনিফাসিও দি আন্দ্রাদা জন্মগ্রহণ করেন। 1831 সালের এই দিনে স্কটল্যান্ডের গাণিতিক পদার্থবিজ্ঞানী, তড়িৎ চুম্বকীয় বিকিরণ তত্ত্বের জন্য সুবিদিত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জন্মগ্রহণ করেন। 1927 সালের এই দিনে ভাষা শহীদ আবুল বরকত জন্মগ্রহণ করেন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হন আবুল বরকত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় রাত 8টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 1944 সালের এই দিনে দক্ষিণ কোরীয় রাজনীতিবিদ ও জাতিসংঘের অষ্টম সেক্রেটারি জেনারেল বান কি মুন উত্তর জাংজিয়াং এর ইয়ামসিজং এ জন্মগ্রহণ করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1645 সালের এই দিনে জাপানি অশি যোদ্ধা মিয়ামোতো মুসাশি মারা যান। মাস্টারবিহীন সামুরাই যোদ্ধা ও রনিন হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। 1695 সালের এই দিনে ফ্রান্সের লেখক ও কবি জন লাফন্তান মারা যান। 1931 সালের এই দিনে জাপানি চিকিৎসক ও ব্যাকটেরিয়া গবেষক কিতাসাতো সিবাসাবুরো মারা যান। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এটুকুই।

0: বাংলাদেশের সাথে আমাদের শেকড়ের সম্পর্ক। পৃথিবীর যে প্রান্তেই যাই আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলে শান্তি পাই। অন্য কথায়, সারা বিশ্বেই আমরা বাংলার প্রতিনিধিত্ব করি। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারে পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনায় ইকবাল খোরশেদ।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আজ যে শব্দটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর, ব র বর। বর শব্দটির প্রধান একটি অর্থ হল আশীর্বাদ বা কারো কাছ থেকে প্রার্থনীয় বা লব্ধ বস্তু বা কৃপা। এর আরও একটি অর্থ হল বিয়ের পাত্র, পুরুষ জীবন সঙ্গী। এই দুই অর্থে শব্দটি বিশেষ্যবাচক। বর শব্দের পরে অন্য শব্দ যুক্ত হয়ে অর্থবোধক শব্দ সৃষ্টি করে, যেমন বর যোগ কনে, বর কনে, বা বর যোগ বধু, বর বধু, অর্থাৎ বিয়ের পাত্র পাত্রী, বর যোগ কর্তা, বর কর্তা মানে বরের পিতা, বর যোগ চন্দন, বর চন্দন, এটি হচ্ছে দেবদারু গাছ, দেবদারু গাছকে বর চন্দন বলা হয়, বর যোগ পক্ষ, বর পক্ষ, বরের স্বজন বা বিয়ের পাত্রপক্ষের ব্যক্তিগণ, বর যোগ পুত্র, বর পুত্র, দেবতার আশীর্বাদে উৎপন্ন পুত্র, বর যোগ মাল্য, বর মাল্য, অর্থাৎ বধু বরকে যে মালা প্রদান করে সেটিকে বলা হয় বর মাল্য, বর যোগ যাত্রী, বর যাত্রী, বিয়ের সময় বরের সঙ্গে যে ব্যক্তিবর্গ যাত্রা করেন তাদেরকে বলা হয় বরযাত্রী। বানানে আজ বলবো সন্ধিজাত শব্দে খণ্ডত কখন দয়ে রূপান্তরিত হয়। খণ্ডতয়ের পরে স্বরবর্ণ এলে সন্ধির ফলে খণ্ডত দয়ে রূপান্তরিত হয়ে যায়, যেমন কিঞ্চিত যোগ অধিক, কিঞ্চিত অধিক, এখানে খণ্ডতয়ের পরে অধ্বনি এসেছে, যার কারণে সেই খণ্ডতটি দ হয়ে গেছে। ঠিক একইভাবে পশ্চাৎ যোগ অপসারণ, পশ্চাৎ অপসারণ, সৎ যোগ আশ্রয়, সদাশ্রয়, সৎ যোগ অভিপ্রায়, সদ অভিপ্রায়, সৎ যোগ আনন্দ, সদানন্দ, চিত যোগ আভাস, চিদাভাস, মত যোগ ইয়ো, মদীয়, সৎ যোগ উত্তর, সদুত্তর। এখানে সবকটি খণ্ডত দয়ে রূপান্তরিত হয়ে গেছে সন্ধির ফলে। খণ্ডত দয়ে রূপান্তরিত হওয়ার আরও একটি নিয়ম আছে, আর তা হল গ ঘ দ ধ ব ভ কিংবা জ র ব বর্ণের আগে খণ্ডত এলে সন্ধির ফলে সেই খণ্ডত দ হয়ে যায় বানানের ক্ষেত্রে। যেমন উথ যোগ গম, উদ্গম, এখানে খণ্ডত তারপরে এসেছে গ, উথ যোগ গম, উদ্গম। তেমনিভাবে পশ্চাৎ যোগগামী, পশ্চাৎগামী, সৎ যোগ্যতি, সদ্গতি, সৎ যোগ গুরু, সদ্গুরু, সৎ যোগ ভাব, সদ্ভাব, উথ যোগ ঘাটন, উদ্ঘাটন, জীবৎ যোগ দশা, জীবৎ দশা, তৎ যোগ দ্বারা, তদ্দ্বারা, তৎ যোগ বাহু, তৎবাহু, পশ্চাৎ যোগবর্তী, পশ্চাৎবর্তী, উথ যোগ ভব, উদ্ভব, জগৎ যোগ বিখ্যাত, জগৎ বিখ্যাত, তৎ যোগ বিষয়ক, তদ্বিষয়ক, উথ যোগ ভ্রান্ত, উদ্ভ্রান্ত, জগৎ যোগ ভাবনা, জগৎ ভাবনা, উথ যোগ যাপন, উদযাপন, পশ্চাৎ যোগ ভাগ, পশ্চাৎ ভাগ। সম্মানিত উপস্থিতি, এই শব্দ বন্ধ নিয়ে আজ কথা বলবো আমরা প্রয়োগ অপপ্রয়োগ পর্বে। স্কুলে শ্রেণী শিক্ষক যখন শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার জন্য নাম ডাকেন, তখন শিক্ষার্থীরা উপস্থিত বলে আগমন নিশ্চিত করেন। উপস্থিত অর্থ আগত, সমাগত, হাজির, বর্তমান, সম্মুখস্থ, নিকটবর্তী, আসন্ন, যেমন আমরা বলে থাকি যে উপস্থিত বিপদ। উপস্থিত শব্দের পরে বক্তা বা বক্তৃতা যুক্ত হয়ে উপস্থিত বক্তা বা উপস্থিত বক্তৃতা হয়। উপস্থিত বুদ্ধিও অনেকেরই থাকে, অর্থাৎ তাৎক্ষণিক যে বুদ্ধি সেটিকে আমরা বলি উপস্থিত বুদ্ধি। উপস্থিত শব্দটি বিশেষণ, এর একটি বিশেষ্যবাচক শব্দ আছে আর সেটি হল উপস্থিতি, যার অর্থ সমাগম, হাজিরা, বিদ্যমান। যেমন আমরা বলি যে আজ সভায় উপস্থিতি কম, অর্থাৎ সভায় লোক কম এসেছে। ইদানিং জনসমাবেশে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক বা বক্তাকে উপস্থিত সভ্যগণকে সম্মানিত উপস্থিতি বলে সম্বোধন করতে শোনা যায়, এটি একটি অপপ্রয়োগ। সমাগম কখনো সম্মানিত হয় না, সমাগমে যারা আসেন তারা সম্মানিত, সভ্যগণ সম্মানিত। তাহলে আমরা বলতে পারি যে সম্মানিত ভদ্র মহোদয় অথবা ভদ্র মহিলাগণ।

0: দক্ষিণ পশ্চিমে জেলে সাতক্ষীরা মূলত সুন্দরবনে প্রবেশদ্বার। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে একটি বড় অংশই জেলায় অবস্থিত। এখানে কপোতাক্ষের বাঁকে বাঁকে দেখতে পাওয়া যায় নানা রকম পাখি। আর সাতক্ষীরাতে বেড়াতে এলে ঘোরাঘুরি ফাঁকে আপনি স্বাদ নিতে পারেন এখানকার কোনো ঐতিহ্যবাহী খাবারে। আমাদের এবারে পর্ব রসনা সাতকাহন হাসিনা আনসারের গ্রন্থন উপস্থাপনা আজ আমরা এমনই একটা খাবার সাতক্ষীরার বিখ্যাত সন্দেশ সম্পর্কে জানব।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, রসনার সাতকাহন পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কথা বলবো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সাতক্ষীরার বিখ্যাত সন্দেশ সম্পর্কে। স্বাদ, ঐতিহ্য ও দুধের অপূর্ব ঘ্রাণে ভরা এই সন্দেশ শুধু সাতক্ষীরাতেই নয়, সারা দেশেই সমাদৃত। এবার আমরা জানব উৎপত্তি ও ইতিহাস সম্বন্ধে সাতক্ষীরার বিখ্যাত সন্দেশ। বাংলার মিষ্টান্ন সংস্কৃতিতে সন্দেশের ইতিহাস বহু পুরানো, তবে সাতক্ষীরার সন্দেশ আলাদা পরিচিতি পেয়েছে এর বিশেষ স্বাদ ও তৈরির পদ্ধতির কারণে। সাতক্ষীরা অঞ্চল একসময় ছিল গরুর দুধ উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। এখানকার খাঁটি দুধ, টাটকা ছানা এবং দক্ষ মিষ্টি কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি হতো নরম ও সুস্বাদু সন্দেশ। ধারণা করা হয় জমিদার আমল থেকেই সাতক্ষীরায় এই সন্দেশ তৈরির প্রচলন শুরু হয়। ধীরে ধীরে এটি বিয়ে, ঈদ, পূজা পার্বণ ও অতিথি আপ্যায়নেরও অন্যতম প্রধান মিষ্টি হয়ে ওঠে। বর্তমানে সাতক্ষীরার বিভিন্ন পুরানো মিষ্টির দোকান এই ঐতিহ্য ধরে রেখেছে। দূর দূরান্ত থেকে মানুষ এই সন্দেশ কিনতে আসেন। সাতক্ষীরার এই ঐতিহ্যবাহী সন্দেশ তৈরিতে সাধারণত যে উপকরণগুলো লাগে, ফুল ফ্যাট দুধ 2 লিটার, লেবুর রস বা ভিনেগার ছানা কাটার জন্য, চিনি পরিমাণ মতো, গুঁড়ো দুধ সামান্য, এলাচ গুঁড়ো অল্প, পেস্তা বা বাদাম কুচি সাজানোর জন্য, গোলাপ জল বা কেওড়া জল সামান্য। এবার আমরা জানব কিভাবে প্রস্তুত করতে হয় এই রেসিপিটি। প্রথমে একটি বড় পাত্রে দুধ জাল দিতে হয়। দুধ ফুটে উঠলে তাতে লেবুর রস বা ভিনেগার দিয়ে দুধ কেটে ছানা তৈরি করতে হয়। এরপর পরিষ্কার কাপড়ে ছানাটি ছেঁকে অতিরিক্ত পানি ঝরিয়ে নেওয়া হয়। তারপর সেই ছানাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নরম করা হয়। মথা ছানার সঙ্গে চিনি, সামান্য গুঁড়ো দুধ ও এলাচ গুঁড়ো মিশিয়ে হালকা আঁচে নাড়তে হয়। মিশ্রণটি যখন ঘন হয়ে আসে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করা হয়। এরপর হাতে বা ছাঁচে বিভিন্ন আকারে তৈরি করা হয় সন্দেশ। সবশেষে উপরে বাদাম কুচি বা পেস্তা ছিটিয়ে পরিবেশন করা হয়। সাতক্ষীরার আসল সন্দেশের বিশেষত্ব হল এটি খুব বেশি শক্তও নয়, আবার একেবারে নরমও নয়, মুখে দিলেই যেন গলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জানব এই রেসিপির পুষ্টিগুণ। সন্দেশ মূলত দুধ ও ছানা দিয়ে তৈরি হওয়ায় এতে রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ। এতে প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। দুধের প্রোটিন শরীরের শক্তি বৃদ্ধি করে। এতে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান। শিশু ও বয়স্কদের জন্য এটি শক্তিদায়ক খাবার হিসেবে কাজ করে। তবে এতে চিনি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত। সাতক্ষীরার সন্দেশ শুধু একটি মিষ্টি নয়, এটি একটি ঐতিহ্য। অতিথি আপ্যায়ন, বিয়ে, ঈদ, পূজা কিংবা পারিবারিক অনুষ্ঠানে এই সন্দেশ বিশেষভাবে পরিবেশন করা হয়। অনেক প্রবাসীও দেশের বাইরে যাওয়ার সময় সাতক্ষীরার সন্দেশ সঙ্গে নিয়ে যান প্রিয়জনদের জন্যে। বাংলার ঐতিহ্যবাহী খাবারের তালিকায় সাতক্ষীরার সন্দেশ এক অনন্য নাম। খাঁটি দুধের স্বাদ, কারিগরের দক্ষতা এবং শত বছরের ঐতিহ্য এই মিষ্টিকে করেছে বিশেষ ও জনপ্রিয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম সাতক্ষীরার ঐতিহ্যবাহী সন্দেশ রেসিপি সম্বন্ধে। আপনিও ঘরে তৈরি করে পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই রেসিপির স্বাদ।
2: শুনছিলেন সাতক্ষীরা সন্দেশ সম্পর্কে। বন্ধুরা, এবারে আলাপ হবে হাতের সামনে অনেকগুলো চিঠি, সেগুলো নিয়েই আলাপ হবে। আমন্ত্রণ জানাচ্ছি পত্রালাপ পর্বে।
0: শ্রোতার সঙ্গীরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পত্রালাপ। প্রথমে ওয়াসির রহমান মিন্টু দুটো চিঠি পেয়েছে। একটি চিঠিতে লিখেছেন 23 মে এবং আরেকটিতে লিখেছেন 1 জুনের অনুষ্ঠান খুব খুব ভালো লেগেছে। তারপরে আপনি লিখেছেন 23 মে আনন্দ অশ্রু ছবির গানটি ছিল অসাধারণ, দর্পণ আমার অনেক প্রিয়, ভালো লাগলো শুনে। আমরা সেরকম গানই বেছে বেছে শোনাবার চেষ্টা করি যেগুলো হারিয়ে না যায়, ফুরিয়ে না যায়, মানুষকে আবার পুরনো দিনের দিকে টেনে নিয়ে যায়। ধন্যবাদ চিঠির জন্য।
2: এবার আমার হাতে চিঠি, নীল কাগজে চিঠি লিখেছেন আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু সম্রাট MD ফারুক মোঘল, নলমা ছনখোলা ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখেছেন, আমি একজন নিয়মিত বেতার শ্রোতা হিসেবে মনে করি বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে সাহিত্য আসর নামক একটি বিশেষ পর্ব চালু করা যেতে পারে। এই পর্বের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতারা তাদের কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া ও স্মৃতিচারণমূলক লেখা পাঠানোর সুযোগ পাবেন। আমার মনে হয় দর্পণ অনুষ্ঠানে সাহিত্য আসর নামের একটি পর্ব চালু করা হলে তা খুব দ্রুত শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং বাংলাদেশ বেতারের সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ করবে।
0: হ্যাঁ, সেটা তো অবশ্যই, আপনার ধারণাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো আমরা চেষ্টা করব এরকম কোনো পরিবেশনা দর্পণে যুক্ত করা যায় কিনা। ওহা প্রধান সম্রাট, শিবগঞ্জ বগুড়া দুটো চিঠি পেয়েছি। আচ্ছা, লিখেছেন 29 মের অনুষ্ঠান এবং 8ই এপ্রিলের অনুষ্ঠান আপনার খুব ভালো লেগেছে। 8ই এপ্রিলে এত গুণী শিল্পী যার সাক্ষাৎকার, আপনি আসলে মনির খানকে বোঝাতে চেয়েছেন, কারণ ওদিন মনির খানের সাক্ষাৎকার ছিল, ভীষণ রকম উপভোগ করলাম। ধন্যবাদ চিঠির জন্য, আবারও লিখবেন।
2: এবার আমার হাতে যে চিঠিটি রয়েছে সেটি পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদার, সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে। বন্ধু লিখেছেন, বিগত 22 মে ঐতিহ্যের সন্ধানে পর্বে মসজিদ আল মুস্তফা নিয়ে প্রতিবেদনটি ভালো লেগেছে। যুগের সাজ, যুগের পোশাক পর্বে আবহমান বাংলার নারীদের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পরিধেয় বস্ত্র শাড়ি নিয়ে প্রতিবেদনটি চমৎকার ছিল। নন্দিত জন পর্বে অভিনেতা জাহিদ হাসানের সাক্ষাৎকার শুনতে চাই।
0: আমরা চেষ্টা করব, ওনারা এত ব্যস্ত থাকেন, আমরা চাইলে ওনাদেরকে সবসময় কাছে পাই না, যখন আমরা পাব আমরা অবশ্যই ওনাদের সাক্ষাৎকার প্রচারের চেষ্টা করব। এবারে লিখেছেন শিকদার ইসাক আলী, প্রগতি বেতার সংঘ, আড়াই সিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। উনি আমাদের নিত্য চিঠি লেখক। লিখেছেন 9ই মের ম্যাগাজিনে পুরো আয়োজন মন দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে, জেনেছি অনেক তথ্য। এই দিনে পত্রলাপার গান ছিল মনে রাখার মতো। আসলে এই দিনে পর্বটি সকল স্তরের শ্রোতাদের কাছে খুব আকর্ষণ করে থাকে, কারণ জন্ম মৃত্যু স্মরণীয় ঘটনা এই পর্বের মাধ্যমে আমরা জানতে পারছি, তথ্য বিকিরণে এর কোনো জুড়ি নেই। অনেক ধন্যবাদ মন দিয়ে এই দিনে শুনবার জন্য এবং মূল্যায়নের জন্য।
2: বন্ধুরা, আমরা চলে এসেছি পত্রালাপের শেষ পর্যায়ে। আপনাদের চিঠি সব সময়ই আমাদের উৎসাহিত করে, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করে। সুতরাং চিঠি লিখতে দ্বিধা করবেন না, চিঠি লিখুন এই ঠিকানায়।
0: পত্রালাপ প্রজাতির প্রযোজক দর্পণ বাংলাদেশ বেতার, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ, শহরী শেরেবাংলা নগর, ঢাকা 1207।
2: আমি আরেকবার জানিয়ে দিচ্ছি ঠিকানাটি, চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে পত্রালাপ প্রজাতির প্রযোজক দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা, ৩১ সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলানগর, ঢাকা ১২০৭। তো আশা করি লিখবেন আমাদের কাছে, আমরা আপনাদের লেখার অপেক্ষায় রইলাম।
0: হ্যাঁ
2: বন্ধুরা, এই ছিল আমাদের
0: পত্রালাপ, আজকের পত্রালাপ।
2: আজকের পত্রালাপ।

আমরা অনেক সময় স্থান কালপাত্র না বুঝে প্রিয়জনের প্রতি অনেক সময় রুষ্ট হয়ে থাকি। আমরা বুঝতেও চাই না যে আমাদের চারপাশে পরিবেশটা কেমন। কখনো পরিবেশটা খুব রোম্যান্টিক থাকে, তখন নিজেদেরও কিছুটা রোম্যান্টিক হওয়া উচিত বলে আমার মনে হয় এবং আপনারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন। এ কথাগুলো বলছি এই জন্য যে আমাদের শেষ ভাগে আমাদের গান পর্বে 1968 সালে নির্মিত প্রখ্যাত পরিচালক নারায়ণ ঘোষ মিতার চলচ্চিত্র এতটুকু আশা ছায়াছবি একটা রোম্যান্টিক গান। এই অল্প সময়টুকু কাজে লাগানোর আকুতি রয়েছে গানের কথায়। কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুর দিয়েছেন সত্য সাহা। আসুন শিল্পী আব্দুল জব্বারের কণ্ঠে গান শুনতে শুনতে স্মরণ করি প্রয়াত হলেও চিরঞ্জীব গানের জগতের এই তিন মহারথীকে। রাগ করবার আরো যে কত।

0: শ্রোতা বন্ধুরা, অদ্ভুত সুন্দরীটির পূর্ণ দিনে গান শুনলাম। গানটিতে চিত্রায়নী ছিলেন সুজাতা এবং নায়ক রাজ্জাক।
1: শেষ করতে হবে চমৎকার এই গানটি শুনতে শুনতে আমাদের আজকের দর্পণ। বিদায়ের আগে জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনা ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না মিনহাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ কক্সবাজার যাচ্ছেন। সময়সূচি অনুযায়ী তিনি পাতলি খাল পুনঃখননের কাজ উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া তারেক রহমান নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় বিএনপির রাজনৈতিক জনসভায় বক্তব্য প্রদান করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজসজ্জা। এছাড়া কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তার সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণীপেশা ও ধর্মবর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি গতকাল বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন, কৃষি ও মৎস্য সম্পদ ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উদ্দিন রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসাবান্ধব ও শিল্পোন্নয়নের সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগের স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে দেশের শিল্পখাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কৌশলে 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের শিল্পায়নে নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী 2 মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তিনি গতকাল ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উভয় পক্ষ চুক্তির একটি খসড়ায় সম্মত হয়েছে এবং ওয়াশিংটন মনে করছে আগামী কয়েকদিনের মধ্যেই এই খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে ইরান। এতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন তিনি বলেন, এই চুক্তির মধ্যে ইরানের উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত রয়েছে, তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তীতে শুরু হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে মতৈক্য হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হতে যাচ্ছে। খেলার খবর ফুটবল। লস অ্যাঞ্জেলসে ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করেছে। এর আগে কানাডার টরন্টোতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। এদিকে সান ফ্রান্সিসকোতে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ডের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, প্লাস্টিকই বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি। অংশগ্রহণে পক্ষদল বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। সঞ্চালনায় মোহাম্মদ আমিমুল এহসান খান।

0: সুপ্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বিষয় হচ্ছে প্লাস্টিকই বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি। বিষয়ের পক্ষে অবস্থান করছে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় ফরিদাবাদ, এবং বিষয়ের বিপক্ষ বলবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। শুরুতেই আমি দুই দলের বিতর্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দল বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় ফরিদাবাদের বিতর্কিকরা হচ্ছেন প্রথম বক্তা রিহাম নুসাইবা বর্ণ, দ্বিতীয় বক্তা মোহাম্মদ তাওহিদ এহসান পবিত্র, এবং দলনেতা ওয়াসিফ প্রদান সহন। এই দলে সহকারী বিতর্কিক হিসেবে থাকছেন মোহাম্মদ সামিরুল ইসলাম সীমান্ত এবং উম্মে আমেনা হাফসা। বিতর্কের বিপক্ষ দল সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা এর বিতর্কিকরা হচ্ছেন প্রথম বক্তা আফসান তাহমিদ ফারাজ, দ্বিতীয় বক্তা মোহাম্মদ তাহমিদ সরকার আদিত, এবং দলনেতা তালহা জুবায়ের। এই দলে সহকারী বিতর্কিক হিসেবে থাকছেন মোহাম্মদ উমর ফারুক বুহিয়া এবং আহমাদ হুসাইন। আজকের এই বিতর্কে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব এম আলমগীর, মহাপরিচালক ও রেক্টর স্কুলিং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, মোহাম্মদ মাসুদুর রহমান, উপবার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার, এবং ডক্টর শাইলা আক্তার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার। এবার বিতর্কের নিয়মাবলী জানিয়ে দিচ্ছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। এক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য শেষ করতে হবে। এই বিতর্কে সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন আয়েশা সিদ্দিকা যত্ন। সরাসরি বিতর্কে চলে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এবং প্রিয় শ্রোতা। প্রথমেই বক্তব্য রাখবে পক্ষদল। পক্ষদলের প্রথম বক্তা রিহাম নুসাইবা বর্ণ। আমি রিহাম নুসাইবা বর্ণকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
1: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর মতে বিশ্বে প্রতি বছর 400 মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হল এর বিশাল অংশ একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়। অর্থাৎ মানুষ মাত্র কয়েক মিনিটের জন্য প্লাস্টিক নামক এমন এক বস্তু ব্যবহার করছে যার ক্ষতি প্রকৃতি বহন করছে শত শত বছর ধরে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দ। বিতর্কের নির্ধারিত বিষয় প্লাস্টিকই বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি। পক্ষে বলছি। মাননীয় সভাপতি, শব্দগতভাবে যা গ্রিক প্লাস্টিকোস বা সহজেই ছাঁদযোগ্য এক রূপান্তরকামী সত্তা রসায়নের গবেষণাগারে, তাই পেট্রোলিয়ামজাত এক কৃত্রিম ও অবিনাশী পলিমার। অথচ বৈশ্বিক পরিসংখ্যানের নির্মম পরিহাসে এই উপাদানের 91% আজ অপচনশীল বর্জ্য হিসেবে প্রকৃতিকে গ্রাস করছে। সংক্ষেপে, মানুষের তৈরি এই অবিনাশী ও কৃত্রিম রূপান্তরকারী উপাদানকেই আমরা বলছি প্লাস্টিক। বর্তমান পরিবেশ সংকট বলতে বোঝাচ্ছি পরিবেশের এমন এক বিপর্যয়কর অবস্থাকে যেখানে প্রকৃতি নিজেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাস্তুতন্ত্র ধ্বংস, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি ও প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। বিতর্কের প্রেক্ষাপটে কোনো সংকটকে সবচেয়ে বড় হুমকি বলতে বোঝাচ্ছি এটি কেবল একক কোনো সমস্যা নয়, বরং তা অন্যান্য সমস্ত সমস্যাকে বহুগুণে তীব্র করে তোলে এবং এর ক্ষয়ক্ষতি অপূরণীয়। প্লাস্টিককে পরিবেশ সংকটের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি বলার পেছনে আমরা 3টি সুনির্দিষ্ট কারণকে নির্বাচন করেছি: 1. স্থায়িত্ব ও অমরত্ব, 2. সমস্যার বহুমুখিতা, এবং 3. সমাধানহীনতা। মাননীয় সভাপতি, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর মতে বর্তমানে বিশ্বে পরিবেশ সংকট মূলত 3টি ক্ষেত্রে দেখা যাচ্ছে যাকে ট্রিপল প্ল্যানেটারি ক্রাইসিস বলা হয়। 1. দূষণ ও বর্জ্য সমস্যা, 2. জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, এবং 3. জীববৈচিত্র্যের ক্ষয়। আমি দলের প্রথম বক্তা হিসেবে দূষণ ও বর্জ্য সমস্যা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ও তৃতীয় বক্তা পর্যায়ক্রমিকভাবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন এবং জীববৈচিত্র্যের ক্ষয় নিয়ে আলোচনা করবেন। মাননীয় সভাপতি, প্লাস্টিক বর্জ্য সমস্যার মূল কারণ হল এর রাসায়নিক গঠন। এটি এমন এক কৃত্রিম পলিমার যা প্রকৃতিতে মিশে যেতে 400 থেকে 500 বছর সময় লাগে। মাননীয় সভাপতি, আমি একটু আগেই বলেছিলাম যে 91% প্লাস্টিক বর্জ্য হিসেবে প্রকৃতিতে জমা হয়ে আছে, আর এই প্লাস্টিক বর্জ্য যখন যত্রতত্র ফেলা হয় তখন তা পরিবেশকে সরাসরি দূষিত করে, এটি জলাবদ্ধতা সৃষ্টি করে এবং মাটির উর্বরতাকে নষ্ট করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর 8 থেকে 14 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে পতিত হয়, যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই প্রশান্ত মহাসাগরে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ করে উঠেছে, যার আকার প্রায় ফ্রান্সের সমান। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর সাম্প্রতিক ডেটা অনুযায়ী প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যর্থতা সূচকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের 18টি আন্তঃসীমান্ত নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে প্রতি বছর 2.6 মিলিয়ন টন সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একক ব্যবহার্য প্লাস্টিক পতিত হয়। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দল হয়তো বলে যেতে পারেন প্লাস্টিক নয় বরং মানুষের অসচেতনতা দায়ী, কিন্তু আমরা যতই সচেতন বা অসচেতন হই না কেন প্লাস্টিক আমাদেরকে ফেলতেই হবে। আমরা উন্নত দেশগুলোর কথাই ভাবি, তারা তো সচেতন, তাহলে তারা কেন প্লাস্টিক বিষয়টিকে নিয়ে এতটা উদ্বিগ্ন? আশা করছি উত্তর দিয়ে যাবেন। এখন যদি প্রতিপক্ষ দল প্লাস্টিকের বিপক্ষে কোনো বস্তু বা বিষয়কে দাঁড় করাতে চান, তাহলে তাদেরকে প্রমাণ করে দিয়ে যেতে হবে যে সেই বস্তু বা বিষয়টি এই তিনটি ক্ষেত্র যথা দূষণ ও বর্জ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন এবং জীববৈচিত্র্য ক্ষয়ের মাধ্যমে বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। পরিশেষে বলতে চাই, প্লাস্টিকই বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
0: ধন্যবাদ বিতর্কের পক্ষ দল বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় ফরিদাবাদের প্রথম বক্তা রিহাম নসাই বাবর্ণকে। এ পর্যায়ে বিপক্ষ দল সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা এর প্রথম বক্তা আফসান তাহমিদ ফারাজকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
2: সমস্যার মূলে পৌঁছানোই জ্ঞানের প্রথম শর্ত, ভুল কারণ ধরলে সমাধান হবে চিরকাল ব্যর্থ। এই বলে শুরু করতে চাই মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ, আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের দাবি ছিল একটি সুস্পষ্ট সংজ্ঞায়ন এবং সুস্পষ্ট সংজ্ঞায়ন যা আমরা প্রতিপক্ষের বক্তব্য হতে পাইনি। এই দাবি রক্ষার্থে আমরা একটি সুস্পষ্ট বিস্তৃত যৌক্তিক সংজ্ঞায়ন উপস্থাপন করছি, যেখানে আমরা প্লাস্টিক বলতে বুঝাচ্ছি পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি এবং রিসাইকেলযোগ্য এক ধরনের পদার্থ, কৃত্রিম পদার্থ যা বিভিন্ন আকারে বিভিন্ন রকম ক্ষেত্রে তৈরি করতে পারে এবং বিভিন্ন শিল্পক্ষেত্র, চিকিৎসা এবং দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহার করতে পারি। প্লাস্টিক ই, এখানে ই প্রত্যয় দ্বারা মূলত প্লাস্টিককেই প্রধান হুমকি হিসাবে বিবেচনা করা হয়েছে, কিন্তু আমরা বলতে চাই যে আজকে আমরা এর বিপক্ষে তিনটি যুক্তি উপস্থাপন করছি যে বিপর্যয়ের অপরিবর্তনীয়তা, খাদ্য এবং পানি সংকট মূল কারণ, প্লাস্টিক প্রতিস্থাপনযোগ্য জলবায়ু কাঠামো নয়। আমরা যদি প্রথম যুক্তিটি নিয়ে কথা বলি, সেখানে মাননীয় সভাপতি আমরা বলছি প্লাস্টিক নয়, কার্বন নিঃসরণই হলো সবচেয়ে বড় হুমকি, কারণ প্লাস্টিক দূষণ আমরা নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু কার্বন নিঃসরণের দীর্ঘস্থায়ী এবং অপরিবর্তনীয়। বিজ্ঞানীদের মতে CO2 যা শত শত বছর থেকে যায় এবং পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, যেই হুমকি স্থায়ী করে সেটাই সবচেয়ে বড় হুমকি। দ্বিতীয় যুক্তিটি পক্ষে আসি, তাহলে আমরা মাননীয় সভাপতি, খাদ্য এবং পানি বেঁচে থাকার মূল ভিত্তি, আর এই দুইটি কার্বন নিঃসরণের কারণে আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের ফলে অকাল বন্যা, খরা, অনিয়মিত বৃষ্টির ফলে ফসল নষ্ট হচ্ছে, এই একই সঙ্গে হিমালয় পর্বতের হিমবাহ গলে ভবিষ্যতের জন্য পানির সংকট তৈরি হচ্ছে, ফলে কার্বন নিঃসরণ মানুষের খাবার এবং পানির নিরাপত্তাকে ধ্বংস করে ফেলছে। যদি তৃতীয় যুক্তিটির পক্ষে আসি, প্লাস্টিক প্রতিস্থাপনযোগ্য জলবায়ু নয়, মাননীয় সভাপতি, প্লাস্টিক দূষণ গুরুতর হলেও এর বিকল্প সমাধান রয়েছে, পাট, কাঁচ এবং বায়োডিগ্রেডেবল পণ্যের মাধ্যমে আমরা অনেক দেশে প্লাস্টিক নিয়ন্ত্রণ সফল হয়েছে, কিন্তু কার্বন নিঃসরণকে আমাদের সংরক্ষণ করতে হলে পুরো একটি শক্তি বা ব্যবস্থাকে বদলাতে হবে যা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। তাই এই যে আজকে সংকটপূর্ণ সভ্যতার পরিবর্তন ছাড়া সমাধান সম্ভব নয়, এটাই সবচেয়ে বড় হুমকি। মাননীয় সভাপতি, পরিবেশ সংকট একটি বিশাল এবং জটিল বাস্তবতা, সেখানে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, শিল্প দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, এইসব গভীর সমস্যা উপস্থিত, সেখানে প্লাস্টিককে শুধুমাত্র বড় হুমকি বললে এটা সামঞ্জস্যপূর্ণ হবে না। মাননীয় সভাপতি, পৃথিবীর সংকটকে আমরা যদি একটা যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে সেখানে অসংখ্য বড় শত্রু দাঁড়িয়ে আছে। সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি প্লাস্টিকের একটি ব্যাগকেই সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করি, তবে সেটি বাস্তবতার সবচেয়ে বড় বিকৃতি। সমস্যাকে ছোট করে দেখানো নয়, সমস্যাকে সঠিকভাবে উপস্থাপন করাই বুদ্ধিমানের কাজ। মাননীয় সভাপতি, ভুল রোগ নির্ণয় করলে সঠিক চিকিৎসা হয় না, আর ভুল চিকিৎসা করলে রোগীর জীবন বাঁচে না। ঠিক তেমনি আমরা যদি পরিবেশ সংকটের প্রকৃত কারণগুলোকে উপেক্ষা করি, তাহলে আজ পৃথিবীকে রক্ষা করার প্রচেষ্টা আমাদের ব্যর্থ হয়ে যাবে। তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি যে প্লাস্টিক সমস্যা হতে পারে, কিন্তু পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি নয়, এবং এই বাস্তবতার ভিত্তিতেই আমরা বিষয়টির বিপক্ষে অবস্থান নিচ্ছি।
0: ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা আফসান তাহমিদ ফারাজকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ তাওহিদ এহসান পবিত্রকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
3: মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন প্লাস্টিক রিসাইকেল যোগ্য। প্লাস্টিক রিসাইকেল করলে এর গুণমান কমে যায়, একে রসায়নের ভাষায় আমরা ডাউন সাইক্লিং বলতে পারি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিতর্ক চলছে এবং পক্ষে বলছি। মাননীয় সভাপতি, আমাদের রাজধানী ঢাকার জলাবদ্ধতার প্রধান অনুঘটক হলো প্লাস্টিক। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণ এবং বড় বড় নদী এবং সাগরে মাছের দেহে প্লাস্টিক পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। বণিক বার্তার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন গড়ে 3,000 টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়। প্লাস্টিক জনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির কারণে বাংলাদেশে প্রতি বছর $800 মিলিয়ন বেশি লোকসান হচ্ছে। বাংলাদেশে 1998 ও 2024 সালে জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণও ছিল এই প্লাস্টিক। মাননীয় সভাপতি, বিজ্ঞানী লিন্ডা আমারাল জেটলারের গবেষণা অনুযায়ী প্লাস্টিকের ফলে প্রকৃতিতে প্লাস্টিসফিয়ার নামক সম্পূর্ণ নতুন এবং কৃত্রিম স্তর যুক্ত হয়। প্লাস্টিক সমুদ্রের তলদেশে থাকা স্থায়ী বিষাক্ত উপাদানগুলোকে নিয়ে একটি আলাদা বিষাক্ত বাস্তুসংস্থান গঠন করে। ভূতাত্ত্বিকদের মতে আমরা এখন বাস করছি প্লাস্টিনোসিন যুগে। প্লাস্টিক শিলা স্তরের সাথে মিশে প্লাস্টিক গ্লোমারেট নামক নতুন এক ধরনের পাথর তৈরি হচ্ছে। তথ্যসূত্র বিবিসি নিউজ। বিজ্ঞ প্রতিপক্ষ কি অন্য কোনো উপাদান দেখাতে পারবেন যা আমাদের এই গ্রহের ভূতাত্ত্বিক পরিচয়কে বদলে দেওয়ার মাধ্যমে সবচেয়ে বড় পরিবেশ সংকট হয়ে দাঁড়িয়েছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, প্লাস্টিকের ফলে কৃষিজমির উর্বরতা এবং গ্যাস বিনিময় ক্ষমতা কমে যায়। কৃষিজমিতে মাইক্রোপ্লাস্টিকের কারণে মাটির গঠন পরিবর্তিত হয় এবং পানি ধারণ ক্ষমতা কমে যায়। এছাড়া প্লাস্টিক জমির উপকারী ব্যাকটেরিয়া এবং কেঁচোর কার্যক্ষমতাকেও নষ্ট করে দেয়। এর ফলে মাটির স্বাভাবিক নাইট্রোজেন চক্র ব্যাহত হয় এবং মাটি থেকে নাইট্রাস অক্সাইড নির্গত হয়। এটি কার্বন ডাইঅক্সাইড থেকেও 300 গুণ বেশি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস, যা সরাসরি ওজোন স্তরকে ধ্বংস করে। মাননীয় সভাপতি, প্লাস্টিকের 99% জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি হয়, যা আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা দেখিয়ে গেলেন। তিনি বলে গিয়েছিলেন জীবাশ্ম জ্বালানির কথা, যা তৈরি করতে আমাদের প্লাস্টিকই কিন্তু দায়ী। জীবাশ্ম জ্বালানি উত্তোলন এবং পরিবহনের সময় প্রচুর পরিমাণে মিথেন নির্গত হয়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে 2015 সালে প্লাস্টিকের তেল গ্যাস উত্তোলনের কারণে প্রায় 10 মিলিয়ন মেট্রিক টন কার্বন সমতুল্য গ্যাস নির্গত হয়েছিল। শুধুমাত্র ইথিলিন উৎপাদনে বিশ্বব্যাপী 184 থেকে 283 মিলিয়ন মেট্রিক টন কার্বন নির্গত হয়, যা 45 মিলিয়ন গাড়ির এক বছরের ধোয়ার সমান। সাগরের বুকে ভাসমান প্লাস্টিক যখন সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসে, তখন তা ভেঙে গিয়ে ক্রমাগত মিথেন এবং ইথিলিন গ্যাস নির্গত করতে থাকে। মাননীয় সভাপতি, যুক্তরাষ্ট্রের গ্রিন পিস প্রতিষ্ঠানের এক হিসাবে দেখা যায় কোকাকোলা কোম্পানি প্রতি বছর 120 মিলিয়ন টন প্লাস্টিক বোতল তৈরি করে। তার মধ্যে 2016 সালে ইউরোপে 27 মিলিয়ন টন ও যুক্তরাষ্ট্রে 33.3 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়েছে। 1 কিলোগ্রাম প্লাস্টিক তৈরি করতে প্রয়োজন হয় 2 কিলোগ্রাম তেল এবং কাঁচামালের, এবং 1 কিলোগ্রাম তেল পোড়ালে তা থেকে তৈরি হয় 3 কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড। আল জাজিরার তথ্য মতে বৈশ্বিক উৎপাদিত তেলের 10% ব্যয় হয় প্লাস্টিক তৈরিতে, এবং এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের হার মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় সভাপতি, ভূপৃষ্ঠের অ্যালবেডো প্রভাব হলো সূর্যরশ্মি প্রতিফলন করার ক্ষমতা। প্লাস্টিক এই প্রাকৃতিক আয়নাটিকে নষ্ট করছে। উত্তর ও দক্ষিণ মেরুর বরফ এবং হিমবাহে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক জমা হওয়ার কারণে মরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, যা আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা দেখিয়ে গেলেন। সাদা বরফ সূর্যরশ্মি প্রতিফলিত করে পৃথিবীকে ঠান্ডা রাখে, কিন্তু প্লাস্টিক কণাগুলো বরফের উপর জমা হয়ে তার আলো প্রতিফলনের ক্ষমতাকে কমিয়ে দেয় এবং এর ফলে বরফ দ্রুত গলতে শুরু করে, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির গতিকে বহু গুণে বাড়িয়ে দেয়। প্লাস্টিক যখন সরাসরি পৃথিবীর ভৌত ঢাল বা অ্যালবেডো ইফেক্টকে ধ্বংস করে মেরু অঞ্চলে বরফ গলাকে ত্বরান্বিত করছে, তখন একে আপনারা কীভাবে এটি সাধারণ দূষণ বলে পার পেয়ে যেতে চাচ্ছেন বিজ্ঞ প্রতিপক্ষ, তা আমার বোধগম্য হচ্ছে না। এটিকে সরাসরি জলবায়ুর গতি প্রকৃতি পরিবর্তনের মাধ্যমে পরিবেশ সংকট নয়? আশা করি এই প্রশ্নের উত্তরের মাধ্যমেই প্রতিপক্ষের পরবর্তী বক্তা তার বক্তব্য শুরু করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ তাওহিদ এহসান পবিত্রকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ তাহমিদ সরকার আদিতকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
2: বাতাসে আজ বিষের গন্ধ, মাটিতে বন্ধ প্রাণ, সবুজ বন পুড়িয়ে আমরা গাইছি প্রলয়ের গান। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ এবং বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুদের প্রতি সাধু সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্লাস্টিকই বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি, যার বিপক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষরা বন্ধুরা বলে গিয়েছেন যে আমরা প্লাস্টিক যত্রতত্র মানুষ আমরা ফেলে দিই, যার কারণে কিন্তু আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। এখন মাননীয় সভাপতি, আমরা কিন্তু প্লাস্টিককে রিসাইকেল করতে পারি। আমরা যদি উন্নত বিশ্ব তথা জার্মানি এবং জাপান
4: জাপানের দিকে লক্ষ্য করি, আমরা জার্মানি এবং জাপানে দেখতে পারবো যে তারা প্লাস্টিক এবং তাদের বর্জ্য পদার্থকে তারা 80-90% রিসাইকেল করে তারা পুনর্ব্যবহার করছে এবং তারা শক্তি উৎপন্ন করছে। তাহলে কি মাননীয় সভাপতি আমরা কি প্লাস্টিক পুনর্ব্যবহার করতে পারছি না? অবশ্যই করতে পারছি আমাদের শক্তি উৎপন্ন করার মাধ্যমে। মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা এসে বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন করে গিয়েছেন এবং আমার দলের আমি দ্বিতীয় বক্তা হিসাবে আমি এই যুক্তিগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ এবং তত্ত্বপাদনের মাধ্যমে আমাদের দলীয় অবস্থানকে আরও সুদৃঢ় করে যাব এবং আমার দলের তৃতীয় বক্তা তথা দলনেতা এসে দলীয় সমন্বয় সাধনের যুক্তি খণ্ডের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাবেন যে প্লাস্টিক নয় বরং কার্বন নিঃসরণই পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি। মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা তিনটি যুক্তি উপস্থাপন দেখিয়ে গিয়েছেন। তিনটি যুক্তি ছিল: এক, বিপর্যয় অপরিবর্তনীয়তা; দুই, খাদ্য ও পানি সংকটের মূল কারণ; তিন এবং সর্বশেষ যুক্তি ছিল প্লাস্টিক প্রতিস্থাপনযোগ্য জলবায়ু সংকট নয়। মাননীয় সভাপতি আমি প্রথম যুক্তি নিয়ে একটু কথা বলি। প্রথম যুক্তি ছিল বিপর্যয় অপরিবর্তনীয়তা। মাননীয় সভাপতি প্লাস্টিক দূষণ দৃশ্যমান, এটি একটি স্থানভিত্তিক বা আঞ্চলিক সমস্যা, কিন্তু এটি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার করা সম্ভব বা নিঃশেষ করা সম্ভব। কিন্তু মাননীয় সভাপতি কার্বন নিঃসরণের ফলে আমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার কারণে কিন্তু মাননীয় সভাপতি আমাদের হিমবাহ গলে যাচ্ছে, হিমবাহ গলে যাওয়ার কারণে আমাদের সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় সভাপতি জাতিসংঘের একটি রিপোর্ট অনুযায়ী যদি এরকম করে আমাদের কার্বন নিঃসরণ বাড়তে থাকে তাহলে 2050 সালের মধ্যে আমাদের অধিকাংশ দেশের মধ্যেই প্রায় জলবায়ু শরণার্থীতে ভরে যাবে। মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, আমি আপনাকে কয়েকটি রিপোর্ট পড়ে শোনাচ্ছি। জাতিসংঘের একটি তথ্য মতে দেখা গিয়েছে যে শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.1 থেকে 1.2 পর্যন্ত সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এখন মাননীয় সভাপতি সেটি আজ কীভাবে বৃদ্ধি পেয়েছে? প্লাস্টিকের কারণে? না মাননীয় সভাপতি, সেটি কার্বনের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের হিমবাহ গলছে এবং হিমবাহ গলার কারণে আমাদের সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু মাননীয় সভাপতি আমাদের পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়েছে। মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, আমি আরেকটি রিপোর্ট পড়ে শোনাচ্ছি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বর্তমান পরিমাণ এখন প্রায় 420 PPM ছড়িয়েছে, যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ। তাহলে মাননীয় সভাপতি আমাদের কার্বন কি পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি নয়? মাননীয় সভাপতি অবশ্যই বড় হুমকি। মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, আমাদের দ্বিতীয় যুক্তিটি ছিল খাদ্য ও পানি সংকটের মূল কারণ। মাননীয় সভাপতি আমাদের যখন বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং আমাদের উষ্ণতা বৃদ্ধি পাবে, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাবে, তখন কিন্তু মাননীয় সভাপতি আমাদের যে গ্রিন হাউস গ্যাস সেটি কিন্তু আমাদের বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু মাননীয় সভাপতি আমাদের অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেই অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের মাঠ ঘাট নদী নালা বিষাক্ত হয়ে যাবে। মাননীয় সভাপতি আমাদের মাটির উর্বরতা কমবে, আমাদের নদীর মধ্যে বিষাক্ত পানি ছড়িয়ে যাবে, যার ফলে কিন্তু মাননীয় সভাপতি মাছ মরে যাচ্ছে। প্লাস্টিকেরা যতটা ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের অ্যাসিড বৃষ্টি নামক সেই বিষের কারণে। মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, আমি আপনাকে আরও কয়েকটি রিপোর্ট পড়ে শোনাচ্ছি। WHO এয়ার পলিউশন অ্যান্ড হেলথের তথ্য মতে পৃথিবীতে প্রায় 7 মিলিয়ন মানুষ অকাল মৃত্যু হচ্ছে শুধুমাত্র এই কার্বন নিঃসরণের ফলে, বৈশ্বিক উষ্ণতার কারণে এবং অ্যাসিড বৃষ্টি এই ধরনের ক্ষতিকর কিছু প্রভাবকের কারণে। মাননীয় সভাপতি দ্য ল্যান্ডেস পলিউশন অ্যান্ড হেলথের এই বিখ্যাত জার্নাল দ্য ল্যান্সেটের প্রতিবেদন অনুযায়ী মানব স্বাস্থ্যের জন্য প্লাস্টিকের চেয়ে দূষণ ও রাসায়নিক দূষণ অনেক বেশি মারাত্মক এবং সেটি তাৎক্ষণিক প্রাণঘাতী। মাননীয় সভাপতি যার মাধ্যমে কিন্তু এটি প্রমাণ হয় যে আমাদের প্লাস্টিকের থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি খারাপ প্রভাব ফেলতে পারে। তাই মাননীয় সভাপতি আমি এবং আমার দল মনে করি যে প্লাস্টিক নয় বরং কার্বন নিঃসরণই পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা ওয়াসেফ প্রদান সহনকে তার বক্তব্য রাখার জন্য।
5: ধন্যবাদ মাননীয় সভাপতি, এতক্ষণ আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার বক্তব্য শুনে হয়তো আপনি নিশ্চিত হতে পেরেছেন যে প্লাস্টিকই বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি। এখন আমি দলনেতা হিসেবে আমার দলের প্রথম বক্তার নির্ধারিত পরিবেশ সংকটের তিনটি ক্ষেত্রের তৃতীয় ক্ষেত্রটি তথা জীব বৈচিত্র্য ধ্বংসে প্লাস্টিকের প্রভাব নিয়ে আলোচনা করে যাব। মাননীয় সভাপতি, 2019 সালের ঘটনা, ফিলিপাইনের সমুদ্র সৈকতে এক মৃত তিমি মাছ ভেসে ওঠে। না, সেই তিমি মাছ কোনো রোগের কারণে মারা যায়নি কোনো আঘাতের কারণে, সেই তিমি মাছ মারা গিয়েছিল আজকে আমরা যে প্লাস্টিক নিয়ে বিতর্ক করছি সেই প্লাস্টিকের কারণে। সেই মৃতদেহের পেটে প্রায় 40 কেজি প্লাস্টিক বর্জ্য পাওয়া গিয়েছিল। শুধু তাই নয় মাননীয় সভাপতি, ইউনিভার্সিটি অফ এক্সেটার এর গবেষণা অনুযায়ী সমুদ্রের 52-100% কচ্ছপের শরীরে প্লাস্টিক পাওয়া গেছে। প্রকৃতপক্ষে কচ্ছপেরা পানিতে ভাসমান প্লাস্টিককে জেলিফিশ মনে করে ভুলবশত খাদ্য হিসেবে গ্রহণ করছে। কিন্তু ভয়ঙ্কর তথ্য তো হচ্ছে, মাত্র 14টি প্লাস্টিকের টুকরো পেটে গেলেই একটি কচ্ছপের মৃত্যুর হার 50% বেড়ে যায়। তথ্যসূত্রে www.environmentsite.com। মাননীয় সভাপতি, ঠিক এই সকল কারণেই তো জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP তাদের এক গবেষণায় দেখতে পেয়েছে, প্রতি বছর প্লাস্টিক বর্জ্যের কারণেই 1 লাখেরও বেশি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং 10 লাখেরও বেশি সামুদ্রিক পাখি মারা যায়। এখন মাননীয় সভাপতি, যে প্লাস্টিকের কারণে জীব বৈচিত্র্য রক্ষার জন্য যে জীবজন্তুদের বেঁচে থাকা প্রয়োজন তাদেরই মৃত্যু ঘটছে, তখন এর থেকে বড় পরিবেশ সংকটের হুমকি আর কি হতে পারে? মাননীয় সভাপতি, এখন হয়তো প্রতিপক্ষ দল প্রশ্ন করতে পারে, কচ্ছপের মতো নিচু শ্রেণীর প্রাণীরা না হয় নিজেদের খাদ্য এবং প্লাস্টিকের মধ্যে পার্থক্য ধরতে পারে না বলে তাদের দেহে প্লাস্টিক ঢুকছে, কিন্তু আমাদের মতো মানুষ বা উন্নত শ্রেণীর প্রাণীদের এই প্লাস্টিক কি প্রভাব ফেলছে? কিন্তু মাননীয় সভাপতি, বিখ্যাত জার্নাল ন্যাচারাল মেডিসিনে প্রকাশিত গবেষণায় মানুষের মস্তিষ্কে প্লাস্টিকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গবেষকরা মৃত মানুষের মস্তিষ্ক পরীক্ষা করে সেখানে প্লাস্টিকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা খুঁজে পেয়েছেন। এখন মাননীয় সভাপতি, এটি কিভাবে সম্ভব একটু লক্ষ্য করুন। প্লাস্টিক কখনোই পুরোপুরি ধ্বংস হয় না, এটি সূর্যের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ধাক্কা লেগে 5 মিলিমিটারের থেকেও ছোট মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা জলাশয়ে জু প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটনের সাথে নিজে নিজে মিশে যায়। সেই অণুজীবগুলোকে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ, আর বড় মাছকে খায় আমাদের মতো উন্নত শ্রেণীর প্রাণীরা। ঠিক এভাবে বাস্তু সংস্থানের খাদ্যজালের প্রবহমান ধারাতেই প্লাস্টিক ধীরে ধীরে নিচু শ্রেণীর প্রাণী থেকে উচ্চ শ্রেণীর প্রাণী দেহে প্রবেশ করে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের 2 জন বক্তাই বলে গেলেন তারা প্লাস্টিককে নয় বরং কার্বন নিঃসরণকে পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি মনে করেন, অথচ যুক্তি দেখানোর ক্ষেত্রে তারা বলে গেলেন কার্বন ডাই অক্সাইডের কথা। কিন্তু প্রতিপক্ষ দল কার্বন এবং কার্বন ডাই অক্সাইড মোটেও এক জিনিস নয়, কার্বন একটি মৌল এবং কার্বন ডাই অক্সাইড একটি যৌগ, আর কার্বন নিঃসরণও কার্বন ডাই অক্সাইড নিঃসরণের সাথে মোটেও সামঞ্জস্য নয়। তাছাড়াও প্রতিপক্ষ দল কার্বন ডাই অক্সাইড গ্যাসের কথাও যদি আমরা ধরি, তাহলে সেই গ্যাসও সবচেয়ে বেশি উৎপাদিত হয় প্লাস্টিক তৈরির কারখানাগুলোতে। আর শুধু কার্বন নিঃসরণ, কার্বন ডাই অক্সাইড একটিমাত্র গ্রিন হাউস গ্যাস, কিন্তু প্লাস্টিক কারখানায় প্লাস্টিক পুরানোর মাধ্যমে বা প্লাস্টিক রিসাইকেল করার সময় আমার দ্বিতীয় বক্তা বলে গেলেন মিথেন এবং ইথিলিন সহ আরও অনেক গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, ফলে কার্বন ডাই অক্সাইডের থেকেও প্লাস্টিক বৈশ্বিক উষ্ণায়নের মাধ্যমে পরিবেশ সংকটে বড় হুমকি হিসেবে কাজ করছে। মাননীয় সভাপতি, প্লাস্টিক কিন্তু জীবের ডিএনএ পর্যন্ত পরিবর্তন করছে। প্লাস্টিকের রাসায়নিক উপাদানগুলো নারী হরমোন ইস্ট্রোজেনের মতো আচরণ করায় একটি ব্যাঙ কিংবা কচ্ছপ কিংবা মাছের শরীরে যখন এটি প্রবেশ করে তখন এটি তাদের লিঙ্গ নির্ধারণের অবস্থাকেই পুরোপুরি ওলট পালট করে দেয়, অর্থাৎ তাদের লিঙ্গ নির্ধারণে সমস্যা দেখা দেয়। এখন এর থেকে বড় হুমকি আর কি হতে পারে মাননীয় সভাপতি? তাই পরিশেষে আবারও বলতে চাই দৃঢ় কণ্ঠে, প্লাস্টিকই বর্তমান পরিবেশের সংকটের সবচেয়ে বড় হুমকি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে।
0: ধন্যবাদ পক্ষ দলের দলনেতা ওয়াসিফ প্রধান সহনকে। এ পর্যায়ে গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা বিপক্ষ দলের দলনেতা তালহা জুবায়েরকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকের মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্লাস্টিকই বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি, বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন তারা প্লাস্টিককে এমন একটি সমস্যা হিসেবে দেখছেন যার কোনো সমাধান নেই। মাননীয় সভাপতি, আজকে আমরা সমাধান চিহ্নিত করার বিতর্কে নেমেছি কারণ আমরা তো সমাধান করতে চাই। যখন কোনো সমস্যার সমাধানই থাকবে না তখন সেটি কোনো প্রকৃত সমস্যা হতে পারে না, কেননা মাননীয় সভাপতি আমরা জানি মৃত্যুর কোনো সমাধান নেই, তাই মৃত্যুকে আমরা সমস্যা হিসাবে দেখি না। দ্বিতীয়ত মাননীয় সভাপতি, তারা আজকে দ্বিতীয় বক্তা বলে গেলেন মাইক্রোপ্লাস্টিকের কথা। তিনি বললেন খাদ্যজালের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে যার কারণে আমাদের ক্ষতি করছে। আমরা বুঝছি কার্বন নিঃসরণের কারণে যখন আমরা পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশ দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

0: মাননীয় সভাপতি, আজকে আমরা কখনোই অস্বীকার করছি না প্লাস্টিক কোনো কারণ নয়। প্লাস্টিক অবশ্যই একটি কারণ পরিবেশ সংকটের জন্য, কিন্তু এটি কখনোই প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। কেননা যখন আমরা দেখছি পরিবেশ সংকটের ক্ষেত্রে আরও বিভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে যাচ্ছি আমরা, যেমন কার্বন নিঃসরণ সম্পর্কে বলছি, সেক্ষেত্রে এই এত বড় কারণ ছাড়াও প্লাস্টিকের মতো ছোট কারণ, যেখানে প্লাস্টিক শুধুমাত্র পরোক্ষভাবে এই পরিবেশ সংকটের উপর প্রভাব ফেলে, সেখানে প্লাস্টিককে আমরা প্রধান কারণ বা মূল কারণ হিসেবে চিহ্নিত করতে পারি না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে তারা বিভিন্ন বিষয় দেখিয়ে গেছেন, তারা প্রশ্ন করে গিয়েছেন যে যেসব দেশ প্লাস্টিক নিয়ে অনেক উদ্বিগ্ন তাদের অবস্থা কেমন। মাননীয় সভাপতি, দেখুন, জাপান এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলো প্লাস্টিক নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তারা সেখানে প্লাস্টিককে ব্যান করেছে নিজের দেশে। কিন্তু মাননীয় সভাপতি, আমরা কি বলতে পারবো তাদের দেশে দূষণ নেই, তাদের দেশে পরিবেশ সংকট নেই? আমরা বলতে পারবো না। কেন? কারণ তাদের দেশে কার্বন নিঃসরণ রয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমাদের ভৌগোলিক অবস্থার মধ্যে যেই সকল অঞ্চলে প্লাস্টিকের ব্যবহার নেই সেই সকল অঞ্চলে পরিবেশ সংকট বিদ্যমান। অর্থাৎ প্লাস্টিক কখনোই প্রধান কারণ হতে পারে না পরিবেশ সংকটের জন্য। দ্বিতীয়ত, মাননীয় সভাপতি, আমরা তাদের দলের বক্তব্য থেকে পেয়েছি কার্বন ডাইঅক্সাইডের থেকে শক্তিশালী গ্যাসের কথা দেখিয়েছেন। কিন্তু মাননীয় সভাপতি, নিঃসরণের পরিমাণটার মধ্যে একটু খেয়াল করলে আমরা দেখতে পাই প্রতি বছর 36.2 গিগাটন গ্রিন হাউস গ্যাস বা কার্বন নিঃসৃত হয়, যার মধ্যে প্লাস্টিক উৎপাদন বা প্লাস্টিক রিসাইকেলের জন্য 4.6% আসে। অর্থাৎ এখানে প্লাস্টিক আবারও কোনো প্রধান কারণ বা প্রধান অবস্থান রাখতে পারে না। মাননীয় সভাপতি, আজকে বিতর্কের দিকে আলোকপাত করলে আমরা দেখতে পাই পক্ষদল থেকে তারা প্লাস্টিককে অন্যতম প্রধান অর্থাৎ প্রধান কারণ হিসেবে দেখে যাচ্ছেন পরিবেশ সংকটের জন্য, এবং আমাদের দল থেকে আমরা বলছি প্লাস্টিক একটি কারণ হতে পারে কিন্তু পরিবেশ সংকটের প্রধান কারণ হচ্ছে কার্বন নিঃসরণ। সে তার পক্ষে আমরা দেখে যাচ্ছি কীভাবে কার্বন নিঃসরণ আমাদের জলবায়ুকে ক্ষতিগ্রস্ত করে, কীভাবে কার্বন নিঃসরণের মাধ্যমে আমাদের সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু শরণার্থী তৈরি হচ্ছে, এবং কীভাবে কার্বন নিঃসরণের মাধ্যমে আমাদের জীববৈচিত্র বিলুপ্ত হচ্ছে, যা সরাসরি আমাদের প্রকৃতিকে অর্থাৎ প্রাক পরিবেশ সংকটকে প্রভাবিত করে। অন্যদিকে তাদের দল থেকে আমরা বিভিন্ন কারণ পেয়েছি যেটি মূলত গৌণ কারণ হিসেবে দেখানো যাচ্ছে। কেননা তারা যে যুক্তিগুলো উপস্থাপন করছে সেগুলো সবগুলোই অর্থাৎ প্রাণীদের উপরে বিলুপ্তি, এছাড়াও মানুষের যে খাদ্যাভ্যাস পরিবর্তন, মানুষের জিনগত পরিবর্তন, সেগুলোর উপর সরাসরি প্রভাব হচ্ছে কার্বন নিঃসরণ। এখানে প্লাস্টিককে অবশ্যই অবশ্যই একটি কারণ হতে পারে কিন্তু কখনো এটি মুখ্য কারণ বা প্রধান কারণ হতে পারে না। এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা তালহা জুবায়েরকে তার বক্তব্যের জন্য। তালহা জুবায়েরের বক্তব্যের মধ্য দিয়েই আমাদের গঠনমূলক পর্ব শেষ হয়ে গেল। এখন আমরা যুক্তিখণ্ডন পর্বে প্রবেশ করছি। যুক্তিখণ্ডন পর্বে শুরুতেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা ওয়াসিফ প্রদান সহনকে।
2: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন নিঃসরণ যে কোনোভাবেই হোক মানুষের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কিন্তু প্রতিপক্ষ দল, কেবলমাত্র মানুষ মারা যাওয়া মানেই কিন্তু পরিবেশ সংকট নয়, কিন্তু আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু পরিবেশ সংকট। সেক্ষেত্রে আপনাদের দেখাতে হতো কার্বন নিঃসরণ কীভাবে মানুষ ছাড়া প্রতিটি প্রাণীর উপর প্রভাব ফেলছে, যেমন আমাদের দল থেকে কচ্ছপ কিংবা অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর উপরও দেখানো হয়েছে। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের মঞ্চে প্রতিপক্ষ দলের দলনেতা আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাইলেন প্লাস্টিকের বিকল্প সমাধানের কথা, কিন্তু আজকের বিতর্ক প্লাস্টিকের সমাধান নিয়েও নয়, প্লাস্টিক সবচেয়ে বড় হুমকি কি না সেটি নিয়ে আমাদের আজকের বিতর্ক। শুধু তাই নয় মাননীয় সভাপতি, তারা বলে গেলেন আমরা নাকি উদাহরণ দেখিয়ে যেতে পারিনি প্লাস্টিক কিভাবে প্রাণীদের বিলুপ্তি ঘটাচ্ছে। অথচ মাননীয় সভাপতি, আমি যে এত পরিসংখ্যান দেখিয়ে গেলাম, মাসে বছরে কতটি প্রাণী কতটি কচ্ছপ মারা যাচ্ছে, সেগুলি কি বিলুপ্তির পরিসংখ্যান হিসেবে আমার প্রতিপক্ষ দল দেখতে পারিনি? মাননীয় সভাপতি, তারা আবারও বলে গেলেন আমরা নাকি প্রধান কারণ হিসেবে প্লাস্টিককে বলছি, কিন্তু আমাদের বক্তব্য কিংবা আজকের বিতর্কের বিষয়বস্তুতে কোনো জায়গাতেই প্রধান কারণ শব্দটিই নেই। আমরা প্লাস্টিককে সবচেয়ে বড় হুমকি মনে করছি, হুমকি এবং কারণ মোটেও এক জিনিস নয়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলই একবার বলছে তারা কার্বন নিঃসরণকে সবচেয়ে বড় হুমকি হিসেবে মানছে, আবার তারা বৃক্ষ নিধন, অ্যাসিড বৃষ্টি, বৈশ্বিক উষ্ণায়ন, হিমবাহ গলন সহ আরো অন্যান্য কারণকে দেখিয়ে যাচ্ছে। এখন আমরা তাদের কোন বক্তব্যটিকে তাদের দলীয় একমাত্র বক্তব্য হিসেবে মেনে নেব সেখানে বিব্রতবোধ করছি। মাননীয় সভাপতি, তারা বলে গেলেন আজকের বিতর্কে যদি আমরা একটা যুদ্ধক্ষেত্র হিসেবে দেখি সেখানে অনেক বড় বড় শত্রু থাকবে, কিন্তু মাননীয় সভাপতি, সে অনেক বড় বড় শত্রুর ভিতরও একজন প্রধানমন্ত্রী থাকবে, সে হবে আমার আসল শত্রু, তাকে আমি মোকাবেলা করার চেষ্টা করব। ঠিক তেমনি পরিবেশ সংকটে অনেক বড় বড় শত্রু থাকলেও প্লাস্টিককে আমরা সে প্রধানমন্ত্রী রূপে অর্থাৎ সবচেয়ে বড় হুমকি রূপে দেখছি এবং তার সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় সভাপতি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি।

0: সকলকে
1: ধন্যবাদ। পক্ষ দলের দলনেতাকে যুক্তিখণ্ডন পর্বে তার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আজকের বিতর্কের সর্বশেষ বক্তা যুক্তিখণ্ডন পর্বে বিপক্ষ দলের দলনেতাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
2: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন মাননীয় সভাপতি, তারা বললেন আজকে আমরা প্লাস্টিকের সমাধান নিয়ে বিতর্ক করছি, আমরা প্লাস্টিকের সমাধান দেখিয়ে যাচ্ছি, বিকল্প দেখিয়ে যাচ্ছি। এখন মাননীয় সভাপতি, আমরা যেহেতু হুমকি নিয়ে বিতর্ক করছি, অর্থাৎ ভবিষ্যতে কোনটি আমার জন্য সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি প্লাস্টিকের পরিপূরক রয়েছে, অর্থাৎ প্লাস্টিক কখনোই আমার উপর সর্বোচ্চ প্রভাব ফেলবে তাতে আমরা নিশ্চিত নই, কিন্তু আমরা দেখাচ্ছি কার্বন নিঃসরণের যে পরিপূরক করতে হলে আপনার পুরো সভ্যতাটাকে পরিবর্তন করতে হবে, আপনার শিল্প পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে যার সমাধান খুবই জটিল। তাই আমরা বলছি হুমকি স্বরূপ বা হুমকি নিয়ে যখন চিন্তা করছি তখন কার্বন নিঃসরণই প্রধান কারণ বা অন্যতম হুমকি হিসেবে আমরা দেখাতে পারি। মাননীয় সভাপতি, আজকে তাদের দল থেকে আমরা বিভিন্ন বিষয় পেয়েছি, তারা আমাদেরকে বলেছেন আমরা একাধিক মাধ্যম দেখিয়ে যাচ্ছি, কিন্তু মাননীয় সভাপতি আমরা দেখে গেছি একাধিক মাধ্যম তথা অ্যাসিড বৃষ্টি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এগুলো সবগুলোর পিছনে যে মূল কারণ সেটা হচ্ছে কার্বন নিঃসরণ। কারণ কার্বন নিঃসরণের মাধ্যমে আমার ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমার বরফের হয় এবং যার মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। অর্থাৎ মাননীয় সভাপতি, সকল বিষয়ের যে মূল কারণ বা প্রধান কারণ সেটা হচ্ছে কার্বন নিঃসরণ। মাননীয় সভাপতি, আজকে যখন আমরা বিতর্ক করছি কোনটি ভবিষ্যতে হুমকি হতে পারে, সেখানে প্লাস্টিককে আমরা হুমকি হিসেবে দাঁড় করাতে পারি না, কেননা আমরা প্লাস্টিকের সমাধান দেখিয়ে যাচ্ছি, প্লাস্টিকের পরিপূরক দেখিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে তারা প্লাস্টিকের সমাধানটাকে বা প্লাস্টিকের পরিপূরকটাকে সম্পূর্ণ অস্বীকার করে যাচ্ছেন। তাদের দল থেকে আমরা কখনোই দেখিনি যারা কার্বন নিঃসরণের কোনো সমাধান দেখিয়ে যাচ্ছেন, তারা কার্বন নিঃসরণের কোনো পরিপূরক দেখিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা আজকে আমাদের দলীয় অবস্থানটাকে মেনেই নিচ্ছেন যে কার্বন নিঃসরণকে আমরা কোনোভাবে সমাধান করতে পারবো না, কার্বন নিঃসরণের কোনো পরিপূরক আমরা আনতে পারবো না, যার কারণে এটি আমরা সর্বপ্রধান অন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছি। তাই আজকের এই বিতর্কে প্লাস্টিকই বর্তমান পরিবেশের সবচেয়ে বড় হুমকি তা নয়, বরং কার্বন নিঃসরণই সব পৃথিবীর সবচেয়ে বড় হুমকি তাই প্রমাণিত হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি।
1: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে যুক্তিখণ্ডন পর্বে তার বক্তব্যের জন্যে। তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের বিতর্কটি এখানেই শেষ হচ্ছে। বিতর্কের আজকে যে বিষয়টি ছিল, প্লাস্টিকই বর্তমান পরিবেশ সংকটের সবচেয়ে বড় হুমকি, এর পক্ষে অবস্থান করেছে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় ফরিদাবাদ এবং বিপক্ষে অবস্থান করেছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। আজকের এই বিতর্কে আমাদের তিনজন বিচারক, যারা এক সময়কার অত্যন্ত পরিচিত বিতার্কিক এবং বাংলাদেশের বিতর্ক অঙ্গনে যাদের রয়েছে একটি বিশাল অবদান, সেই তিনজন প্রাজ্ঞ বিচারক আমাদের মাঝে আজকে ছিলেন। তাদের পক্ষ থেকে জনাব এম আলমগীর, মহাপরিচালক ও রেক্টর স্কুলিং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
3: ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতি মহোদয়কে। আসলে বিতর্ক তো শুধুমাত্র যুক্তি, তথ্য বা তত্ত্বের অনুসন্ধানই নয়, এর পাশাপাশি কিছু শৈল্পিক আবহ, কিছু কাব্যিক দোতনা, কিছু বিষয়ভিত্তিক বাস্তবতা সমর্থিত চিন্তা চেতনার বহিঃপ্রকাশও থাকতে হবে, যেটা উদাহরণ হতে পারে, পরিসংখ্যান হতে পারে, তত্ত্বের বিশ্লেষণে আসতে পারে, কিংবা যে কোনো ধরনের ভাবনার একটি গভীরতম আবেশ হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে একটা কথা আমার মনোগভীরে প্রতিনিয়ত স্পর্শ করছিল, যে যেই রোগের উৎস মস্তিষ্কে তার উপশমে চামড়ায় মলম লাগানো শুধু অজ্ঞানতাই নয়, এক ধরনের পাপ। সুতরাং সমস্যার গভীরে গিয়ে সবার আগে সমস্যাটা কেন সৃষ্টি হয়েছে সেটি বের করাটা জরুরি, তাহলে সমাধানের পথটা খুব সহজেই আমরা খুঁজে বের করতে পারব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বেশ কিছু প্রপঞ্চকে আবিষ্কার করলাম দুদলের আলাপচারিতার মাধ্যমে। এই যৌক্তিক কথনে দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনাকে সমস্যা হিসেবে চিহ্নিত যেমনি করা হয়েছে, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি এসছে, তেমনি জীববৈচিত্র্যের ক্ষয় কী করে রোধ করা যায় এবং এই ক্ষয় রোধ করলে সেটি একটি বড় আঙ্গিকে পরিবেশ সংকট মোকাবেলায় আদৌ ভূমিকা রাখবে কিনা সেটি একটা বিষয় উঠে এসেছিল। আবার অন্যদিকে কার্বন নিঃসরণকে দেখানো হয়েছে এর বিপক্ষের একটি অনুঘটক হিসেবে, পরিবর্তন কেন্দ্রিক আবেশটা উঠে এসেছে, পরিবেশ সংকটের বিষয় উঠে এসেছে, প্লাস্টিক কী করে রিসাইকেল করা যায়, প্রতিস্থাপনযোগ্য কী ধরনের প্রক্রিয়া অনুধাবন করে আমরা এগিয়ে যেতে পারি সেটি এসে, বিভিন্ন উদাহরণে সে খাদ্য পানীয়কে ঘিরেও। তো এই আবেশটাকে উপজীব্য করেই আমি বলি পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে কিন্তু গাছ কাটা একটা অনেক বড় অনুষঙ্গ, তাই না? এটা নিয়ে কি আমরা কেউ কথা বলেছিলাম? কারণ এখানে অক্সিজেনের কথা উঠে এসেছে, কার্বন নিঃসরণের কথা উঠে এসেছে, কার্বন ডাইঅক্সাইডের কথা উঠে এসেছে, দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে গাছের একটা বড় সম্পর্ক আছে। সো প্লাস্টিকের বিকল্প যখন আমরা ভাবছি যে না প্লাস্টিক প্রধানত আমাদের এটার জন্য আমরা পরিবেশ হুমকির জন্য সবচেয়ে বড় কারণ ভাবছি, তাহলে এর বিকল্প কার্বন নিঃসরণ উঠে এসেছে, সেখানে কিন্তু বিকল্প আরও দুই একটি বিষয় উঠে আসতে পারতো। যেটিকে আমরা বলতে পারি সহযোগী কারণ হিসেবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে কি, আমাদের যে ক্ষমতাশীল দেশগুলো আছে বা মহা ক্ষমতাধর যাদের বলা হয়, যারা পাওয়ার এক্সারসাইজ করে বিভিন্ন অস্পেক্টে, জিও পলিটিক্যাল অস্পেক্টে বা ফিনান্সিয়াল অস্পেক্টে, তারা কিন্তু তাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলো কোথায় ফেলে? স্পেশালি তারা কিন্তু তোয়াক্কা করে না বৈশ্বিক আইনের নিয়মের, পরিবেশ অধিদপ্তর বা ইন্টারন্যাশনাল যেটাকে আমরা বলি পরিবেশ নিয়ে যারা কাজ করে তাদের স্ট্যাটিস্টিক্যাল অস্পেক্ট কেউ তারা মাথায় রাখে না, কারণ তাদের কাছে ক্ষমতা জরুরি, তাদের কাছে ইকোনমিক্যালি সুপার পাওয়ার হওয়াটা জরুরি। তো সেই দৃষ্টিকোণ থেকে একটা বড় উদাহরণ এখানে উঠে আসতে পারত যে আমরা কি আসলে বৈশ্বিক মডেলদের নিয়ন্ত্রণ করতে আদৌ পারছি কিনা, যারা পরোক্ষ এবং কখনো কখনো প্রত্যক্ষভাবে পরিবেশ বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। আনফর্চুনেটলি মনে হয় এটা এই অ্যাসপেক্টে আসতে পারতো। আর আমাদের মানসিকতার পরিবর্তন এবং সচেতনতার অভাব, এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, কারণ আমাদের ভাবনাটা হচ্ছে রাস্তাটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে, বর্ষাকালে অবশ্যই পানি উঠতে পারবে না, কিন্তু আমি ময়লাটা ডাস্টবিনের বাইরেই ফেল, মানে বিচার মানে কিন্তু তাল গাছটা আমার, অধিকার আমার লাগবে, দায়িত্ব আমি কখনোই পালন করবো না। এই হচ্ছে আমাদের সার্বজনীন মানসিকতা, স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টে। আমি উদাহরণ দিয়ে বোঝালাম এটা। সো সেই জায়গায় সচেতনতার বিষয়টি খুব জরুরি একটি, আমার মনে হয় অনুঘটক হতে পারতো, প্রবঞ্চ হতে পারতো। এই জায়গাটা উঠে এলে মনে হয় বিতর্কের ডাইমেনশনটা চেঞ্জ হতে পারতো। এবার একটু ডিফারেন্ট অ্যাসপেক্টে আসি। আমাদের অনেকের একটা বদ্ধমূল ধারণা বিতর্ক মানেই হচ্ছে তত্ত্বের পরিবেশনা বা তত্ত্বের গভীরে থেকে বিশ্লেষণ করা, তথ্য পরিবেশন, তথ্যসূত্র প্রদর্শন এবং হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক্যাল অ্যাসপেক্টগুলো মাথায় রাখা। বাট এর বাইরেও কিন্তু বিতর্কের কিছু শৈল্পিক কাব্যিক আবহ আছে, উচ্চারণ, বাচনভঙ্গি, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, অ্যাজ এ টিম প্রেজেন্টেশন, দলীয় সমঝোতা এবং অতি অবশ্যই সময়ের বিষয়টা মাথায় রাখা। সেই জায়গায় যদি আমরা সচেতন হতাম তাহলে তাড়াহুড়ো করতে গিয়ে স্ক্রিপ্টের একটা জায়গায় খুব দ্রুত বললাম, একটা স্লো বললাম, দিস ইজ নট এ ভেরিয়েশন। এটা হচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কারো যদি কখনো নার্ভাসনেস কাজ করে, আর সমস্যা হতেই পারে, কিন্তু সেটাকে আমাকে অবশ্যই কি পাশ কাটিয়ে যেতে হবে, কারণ সমস্যা মোকাবেলার সহজ উপায় হচ্ছে সমস্যাকে সামনে থেকে ফেস করা, এর কোনো বিকল্প নেই। সো এটি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ মাথায় রাখবো। আর আরেকটা বিষয় দয়া করে তোমরা ভবিষ্যতে অবশ্যই মাথায় রাখবে, দেখে দেখে বলাটা আসলে বেতার্কিকের ভালো লক্ষণ নয়। আমি বড়জোর হয়তো বা কিছু বিষয়, স্ট্যাটিস্টিক্যাল বিষয় বা কোনো উক্তি যেটা মনের দেখ, মানে যেটার কোনো ধরনের ভুল হওয়ার সুযোগ নেই, সেগুলো বা পয়েন্টস দেখতে পারি, কিন্তু যদি হুবহু দেখেই বলে যাই, ভাবি যে আমি খুব ভালো বলেছি, আরেকজন না দেখে বলে আমার চেয়ে মনে খারাপই বলেছে, এমনটা ভাবার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। কারণ আপনাকে ইম্প্রম্প বলতে হবে, ইম্প্রোভাইজেশনাল পাওয়ারটাকে বাড়াতে হবে। আমাকে কেউ স্ক্রিপ্ট রেডি করে দিলে সেটা এসে গড়গড় করে পড়ে গেলাম, দিস ইজ নট ডিবেট। সো এটা মাথায় রাখবো আমরা, যেন সর্বত সুন্দর হয়ে আমাদের উচ্চারণ, বাচনভঙ্গি এবং বিতর্কের নির্যাসটাকে উপজীব্য করে আমরা যেন যৌক্তিক মানুষ হয়ে উঠতে পারি। এই শুভ প্রত্যয়ে তোমরা অনেক ভালো করেছো, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো করবে। অনারেবল গার্ডিয়ান, অনারেবল যারা আমাদের মেন্টররা আছেন এবং আমাদের টিচার্সরা আছেন, ধন্যবাদ সবাইকে। সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।
1: ধন্যবাদ জনাব সালামজি, মহাপরিচালক ও রেক্টর স্কুলিং NDFBD এবং আজকের বিতর্কের বিচারক। হাতে আমাদের আজকের বিতর্কের ফলাফল এসে পৌঁছেছে। অত্যন্ত জমজমাট একটি বিতর্ক হয়েছে পক্ষদল এবং বিপক্ষ দল। আজকে চমৎকারভাবে আমাদের পরিবেশ সংকটের বিষয়টি এবং এর পিছনে কারা দায়ী বা ভবিষ্যতে কারা হুমকি, এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছে দুটি দলই। কিন্তু দুটি দল তো আর একসাথে বিজয়ী হওয়া সম্ভব নয়, একটি বিজিত হবে এবং অপরটি জয়ী হবে। কিন্তু আমরা যদি এই বিতর্কের মঞ্চ থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাই, তাহলে আমাদের সামষ্টিক জীবনে আমরা সকলেই জয়ী হব। যাই হোক, আমরা সরাসরি বিতর্কের ফলাফলে চলে যাচ্ছি। আজকের বিতর্কের শ্রেষ্ঠ বক্তা পক্ষদলের তৃতীয় বক্তা ওয়াসেফ প্রদান সহনকে আমরা অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত চমৎকার বক্তব্যের জন্য। অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ বিতর্কের মধ্য দিয়ে আমরা সর্বশেষে উপনীত হয়েছি আমাদের আজকের বিতর্কের বিজয়ী দল পক্ষদল বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ এবং অভিনন্দন বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়কে। একই সাথে আমরা আমাদের আজকের বিতর্কের বিজিত দল সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কর্মীটুলাকে অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত চমৎকার বিতর্ক উপহার দেওয়ার জন্য। এই ফলাফলের মধ্য দিয়ে আমাদের আজকের বিতর্কের এই পর্বটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আমিমুল এহসান খান, অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আধুনিক গান শুনবেন সমনুর মনির কোনালের কণ্ঠে। প্রথম গানটি রচয়িতা রঙ্গু শাহাবুদ্দিন, সুর দিয়েছেন ফরিদ আহমেদ।

প্রিয় বন্ধুরা, শুনছেন আধুনিক গান শমনুর মনির কোনালের কণ্ঠে। এবারে গানটির রচয়িতা হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন শমনুর মনির কোনাল।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বৃক্ষরোপণ কর্মসূচির গান। গানে কথা লিখেছেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার এবং সুর ও কণ্ঠ গীতিকার নিজেই।

0: প্রিয় শ্রোতা, শুনলেন বৃক্ষরোপণের গান, গেছেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি গাউসুল আজম। দিনব্যাপী সফরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়সূচি অনুযায়ী তিনি পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া তারেক রহমান নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরে স্থাপন এবং চকরিয়ায় বিএনপির রাজনৈতিক জনসভায় বক্তব্য প্রদান করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজ সাজ রব। এছাড়া কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তার সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি গতকাল বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসাবান্ধব ও শিল্পোন্নয়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগে স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে দেশের শিল্প খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সরকার উন্নয়ন কৌশলে ১০টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তিনি গতকাল ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোন বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। জানান, উভয় পক্ষ চুক্তির একটি খসড়ায় সম্মত হয়েছে এবং ওয়াশিংটন মনে করছে আগামী কয়েকদিনের মধ্যেই এই খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে ইরান। এতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, এই চুক্তির মধ্যে ইরানের উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত রয়েছে, তবে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা পরবর্তীতে শুরু হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে মতৈক্য হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হতে যাচ্ছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। লস এঞ্জেলসে ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ পরাজিত করেছে। এর আগে কানাডার টরন্টোতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার খেলাটি ১-১ ড্র হয়। এদিকে সান ফ্রান্সিসকোতে আজ রাত ১টায় কাতার সুইজারল্যান্ডের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারে লঘু সুর শুনবেন, বাজিয়েছেন শাহনাজ জামান।

এতক্ষণ গিটারে লঘু সুর শুনলেন, বাজিয়েছেন শাহনাজ জামান। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী এ কে এম শহীদ কবির।

0: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলো হার্টজ, FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন পিত্রমখালি ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়ন থেকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভোর বেলা থেকেই বর্ষণ মুখর কক্সবাজার এবং সমুদ্র সৈকতের সেই ঝিরিঝিরি বাতাস বৃষ্টিস্নাত হয়েছে ভোর থেকেই, এখনো অঝরে ধরছে সেই বৃষ্টি। আজকের এই দিনটি, আজকের এই সকালটি কক্সবাজারের জন্য শুধু একটি সাধারণ সকাল নয়, বৃষ্টি মুখর দিনে আজ এই জেলার মাটিতে লেখা হচ্ছে উন্নয়নের এক নতুন অধ্যায়। কারণ আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি কক্সবাজার সফরে আসছেন। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি একটি ঐতিহাসিক মুহূর্ত। শ্রোতা বন্ধুরা, কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়ন, এই নামটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক এবং উন্নয়নের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। এখানকার পাতলি খাল, এই খালটি কেবল একটি জলপথ নয়, এটি একটি স্বপ্নের নাম, একটি সংগ্রামের নাম, একটি ইতিহাসের নাম। 1979 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সদ্য গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। সেই ব্যস্ত সময়েও তিনি ছুটে এসেছিলেন কক্সবাজারের এই প্রত্যন্ত জনপদে, এসেছিলেন শুধু পরিদর্শনের জন্য নয়, এসেছিলেন কাজে। নিজ হাতে কোদাল তুলে নিয়ে তিনি সূচনা করেছিলেন পাতলি খাল খননের ঐতিহাসিক কর্মযজ্ঞ। সেদিন একজন রাষ্ট্রপতির সেই প্রতীকী কোদালের আঘাত শুধু মাটি করেনি, খুলে দিয়েছিল লক্ষ কৃষক এবং মৎস্যজীবীর ভাগ্যের দ্বার। পাতলি খালের জল বয়ে এনেছিল শস্যের সম্ভাবনা, মাছের প্রাচুর্য, জীবনের নতুন ছন্দ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কালের বিবর্তনে সেই খাল আজ ভরাট হয়ে গেছে অনেকটাই, পলি জমে, অবহেলায়, অযত্নে, আর এই সময়ের প্রাণবন্ত জলধারা অনেকটাই রুদ্ধ। আজ স্থানীয় মানুষের চোখে সেই হারানো খালের বেদনা রয়েছে, কৃষিতে সেচের অভাব, মৎস্যজীবীর জালে মাছের ঘাটতি, এলাকার জলবদ্ধতা, এসব সমস্যা তাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। তাই স্থানীয় মানুষ বুকে একটাই স্বপ্ন লালন করে আসছিলেন, পাতলি খাল আবার প্রাণ ফিরে পাবে, শহীদ জিয়ার হাতে গড়া সেই খাল আবার কল কল করে বইবে, আবার সবুজ হবে এই মাটি, ফসলে, কৃষি এবং মৎস্য পণ্যে আবার ভরে উঠবে এই অঞ্চল। সেই স্বপ্নের বাস্তবায়নের দিন আজ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ পিএমখালি ইউনিয়নের এই পাতলি খাল প্রাঙ্গনে আয়োজিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন পাতলি খাল পুনর্খনন কার্যক্রমের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পাতলি খাল পুনর্খননের কার্যক্রম উদ্বোধন করবার জন্য আসা মাত্রই আমরা আপনাদেরকে সরাসরি সেখানে যুক্ত করব। ততক্ষণ চলুন শুনি খাল খননের গান ও দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কক্সবাজার পিএমখালি ইউনিয়ন থেকে, বাংলাদেশ বেতার থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হচ্ছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তিনি তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর সেটি অনুষ্ঠান স্থলে প্রবেশ করছে এবং এই অঞ্চলের হাজারো মানুষের সেই আপনি শুনতেই পাচ্ছেন সেই স্লোগান এবং তাকে স্বাগত জানাচ্ছেন হাত নেড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও হাত নেড়ে সকলকে অভিবাদন জানাচ্ছেন। সেই ভোর থেকে এখন পর্যন্ত ধারায় বৃষ্টি, কিন্তু মানুষের ঢল কমেনি, বরং সময় যত গড়িয়েছে ততই মানুষের ঢল বেড়েছে। সকল মানুষ অপেক্ষায় ছিলেন সেই এই প্রিয়ক্ষণের, তাদের সকলের প্রাণের মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য। এবং এই যে আমরা বলছিলাম যে পিএমখালী ইউনিয়নের পাতলিখাল প্রাঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এই আনুষ্ঠানিক উদ্বোধন পাতলিখান পুরো খনন কার্যক্রমের, এই কার্যক্রমের পুনঃখননের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘ দিনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হতে যাচ্ছে। এবং এই পুনঃখনন কর্মসূচি শুধু একটি খাল সংস্কার প্রকল্পই নয়, বরং এই প্রকল্পের মধ্য দিয়ে অর্থাৎ খাল পুনর্খননের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যে ভাগ্যের পরিবর্তন হবার যে সুযোগটি তৈরি হচ্ছে এবং তার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ তৈরি হবে সেটির একটি বড় ধরনের প্রত্যাশা প্রতীক্ষা কিন্তু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিন থেকে ছিল। আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি উন্নয়নের দর্শনের প্রতি, তার যে উন্নয়ন সেই উন্নয়নের দর্শনের প্রতি শ্রদ্ধার্ঘ্যই এই পুনর্খালখনন পুনর্কর্মসূচি এবং এটি বর্তমান সরকারের প্রতিশ্রুতিরও একটি প্রমাণ আমরা বলতে পারি যে বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে যেটি বর্তমান সরকারের অঙ্গীকার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখানে আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি খাল পুনর্খননের জন্য উপস্থিত হয়েছেন এবং তিনি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে আজকের দিনের প্রথম যে কর্মসূচি সেটি কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আজকের দিনব্যাপী এই আয়োজন, কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তে তিনি যাবেন, মাননীয় প্রধানমন্ত্রী যাবেন এবং সেই শুরুটা হলো এই খাল পুনর্খনন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। এবং আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই উদ্বোধনকে কেন্দ্র করে পিএমখালী ইউনিয়ন জুড়ে বিরাজ করছে একেবারে উৎসবের আমেজ। হাজারো মানুষ ছুটে এসেছেন এই অঞ্চলে এবং সকল মানুষের মধ্যে যে আনন্দের যে জোয়ার বইছে, তাদের মধ্যে যে এক ধরনের বলে না যে অনেক প্রত্যাশার পরে কোনো প্রাপ্তি যখন ঘটে তখন মনের ভেতরে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে। হাজারো মানুষ ছুটে এসেছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং শহীদ জিয়ার যে স্মৃতি বিজড়িত এই খালের পুনর্জন্মের দিনে তাদের চোখে মুখে আনন্দ আর প্রত্যাশার মিশেল। এই যে আনন্দ, এই যে ভালো লাগা, এই যে প্রাপ্তি, নিশ্চয়ই এই অঞ্চলের মানুষের যে দিন যাপন সেটি আরো উন্নত হবে। এবং বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে আমরা জানি যে খাল খনন একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নিয়েছিলেন তখন তিনি বুঝেছিলেন বাংলাদেশের মাটি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে সেচ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। তাই সারা দেশে সেই খাল খনন এবং পুনর্খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন তিনি, লক্ষ লক্ষ মানুষকে সংগঠিত করেছিলেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, সেই কৃষির চেহারা বদলে দিয়েছিলেন তিনি। সেই ধারার সাথে সংযুক্ত হয়ে আজকের পাতলিখাল পুনর্খনন কর্মসূচি যেন বলছে উন্নয়নের পথ থেমে নেই, চলছে, চলবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই পাতলিখাল পুনর্খননের যে কর্মসূচি সেটি উদ্বোধন করবার জন্য অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন, তার সাথে সকলকে সাথে নিয়ে পাতলিখাল পুনর্খননের সেই কার্যক্রম তিনি উদ্বোধন করছেন এবং তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন পাতলিখাল প্রাঙ্গনে। উপস্থিত জনতার উষ্ণ অভ্যর্থনায় মুখরিত হয়ে উঠেছে পিএমখালীর আকাশ বাতাস। শ্রোতা বন্ধুরা, যতদূর চোখ যায় যেমন অঝরে ঝরছে বৃষ্টি, তেমনি মানুষের পদধ্বনি, তেমনি মানুষের সেই মুখের সেই স্লোগান, তাদের প্রিয় নেতাকে অভিবাদন জানানো এবং তাদের মনের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণের দিন আজ, সেই আনন্দ তাদের তাদের চোখে মুখে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সেই খাল পুনর্খনন কর্মসূচির মধ্যে আছি এবং সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা অংশীদার হতে যাচ্ছি। আমাদের সাথে আপনারা থাকবেন পুরো আয়োজন জুড়ে, তেমনটাই প্রত্যাশা। সোহেলি আমাদের সাথে আছেন, আমরা তার সাথে যুক্ত হব এবং সোহেলি আমাদের এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি সোহেলির সাথে। ফাতেমা আফরোজ সোহেলি,
1: ধন্যবাদ পলাশ। যেমনটি আপনি বলছিলেন, সত্যিকারই এক অভূতপূর্ব সময়, অভূতপূর্ব মুহূর্ত। বৃষ্টি স্নাত এই সকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান উপস্থিত আছেন। এখানকার জনগণের যে প্রাণের দাবি, প্রাণের আগ্রহের যে জায়গা, সেই পাতলিখালের শুভ উদ্বোধন করার উদ্দেশ্যে এবং এখানের এই কর্দমাক্ত মাটির মধ্যে কিন্তু কোদাল হাতে দাঁড়িয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। এবং সকলের হাতেই এখানে কোদাল, তার সাথে যারা আছেন তাদের সকলের হাতেই দেখতে পাচ্ছি কোদাল। এবং তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এখানের সবুজ ঘাস উঠে গেছে যে মাটিতে, সেটি তিনি তার কোদাল দিয়ে কোপ মারলেন এবং শুভ উদ্বোধন হয়ে গেল। এরই সাথে এখানকার পিএম খালি ইউনিয়নের পাতলিখালি খালের যে পুনঃখনন প্রক্রিয়া, শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং এখানে যারা কাজে আছেন সাহায্যকারীরা, তাদের মাথায় কিন্তু সেই যে মাটি উঠানোর যে বেতের তৈরি আমাদের ঐতিহ্যবাহী টুকরিগুলো আছে, সেগুলোর মধ্যে মাটি উঠানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক কোপ দিয়ে সেই খালের পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, যেমনটা পলাশ বলছিল, তার সাথে সহমত পোষণ করছি একেবারেই। এই এই যে পিএম খালি ইউনিয়নটি বাঁকখালী নদীর অববাহিকা অবস্থিত, এখানকার কৃষি মূলত নদী, পাহাড় এবং সাগরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কৃষি ও লবণ চাষ এখানকার মানুষের প্রধান জীবিকা এবং এই খালটি খননের মাধ্যমে খালের পানি ধারণ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, যা স্থানীয় শত শত হেক্টর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুধুমাত্রই একটি দুটো কোপ মেরেই ক্ষান্ত হচ্ছেন না, তিনি ভীষণ রকম উদ্যমতার সাথে আমরা দেখতে পাচ্ছি যে তার সেই চিরাচরিত সাধারণ পোশাক, একটি সাদা টি শার্ট এবং সেই জিন্স পরেই তিনি এখানকার বৃষ্টিস্নাত এই সময়ে একের পর এক কোদালে কোপ মারছেন মাটির বুকে। এবং সেই যে প্রয়োজনীয় মাটিটি, মাটি তো আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয়, সেই প্রয়োজনীয় মাটিটি অন্য কাজে অবশ্যই লাগবে, সেই জন্য তিনি টুকরির মধ্যে উঠিয়ে দিচ্ছেন এবং এখানকার যারা সাহায্যকারী একের পর এক সেই মাটি কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে এখানকার মানুষের প্রাণের যে দাবি, বাংলাদেশের মানুষের প্রয়োজনের যে তাগিদ, খাল খনন প্রতিটি অঞ্চলে, প্রতিটি, আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বর্তমান সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকে, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিটি শনিবার ছুটে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং সেখানকার যে ভীষণ রকম প্রয়োজন আমাদের দেশের জন্য, খাল কাটা, যে জলাবদ্ধতা এবং বিভিন্ন ধরনের কৃষি জমির পানি না পাওয়ার যে প্রবলেমগুলো, সমস্যাগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সবুজ, সজীব এবং রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি কিন্তু আর বসে নেই। তিনি প্রতিটি শনিবারই ছুটে যাচ্ছেন মানুষের কাছে, মানুষের তারা যেখানে বসবাস করে সেই সেই মাটিতে, এবং যে জলাবদ্ধতা হয় কিংবা যে জমি, যে খালটি অলরেডি ভরাট হয়ে গেছে ইতিমধ্যে, যে খালটি পলি জমে কিংবা আবর্জনা জমে সেটি ভরাট হয়ে গেছে, সেটি কিন্তু তিনি খাল খননের মাধ্যমে তিনি পুনরুদ্ধারের কাজে নেমে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী খাল খননের কাজ উদ্বোধন করে পাশেই একটি যে সেচের জমিন আছেন, যেখান থেকে পানি পাম্পের মাধ্যমে ওঠানো হয়, সেখানে কিন্তু তিনি গেছেন এবং এখানকার যিনি কর্মকর্তা আছেন তার সাথে তিনি বিস্তারিত কথা বলছেন, আলাপ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। শ্রোতা বন্ধুরা, লবণাক্ত পানি এবং পানি প্রবেশ রোধ করে মিষ্টি পানির আধার তৈরি হবে এই খালের মধ্যে দিয়ে। আপনারা জানেন কক্সবাজারের যেহেতু লবণাক্ত জল, সেখানের পানিতে, সাগরের পানিতে, যে কারণে সেখানের মাটিতেও কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে প্রচুর, এবং বর্ষায় অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশিত হয়ে জলাবদ্ধতা তৈরি হয়। এবং আরও একটি সমস্যা হয় যে এখানকার যেহেতু খাল নেই, তাই সাগরের অতিরিক্ত পানি বা নদীর অতিরিক্ত লবণাক্ত পানি কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ফসলি জমির ক্ষতি করে, যা এখানকার জমিতে যে ফসলটি ফলে সেটির তো সব আপনারা জানেন যে প্রতিটি ফসল কিন্তু তার নির্দিষ্ট কিছু চাহিদা থাকে, মিষ্টি মাটি কিংবা মিষ্টি জল এবং আবহাওয়ার একটি চাহিদা থাকে। তেমনিভাবে কক্সবাজারে যেহেতু অতিরিক্ত লবণাক্ত পানি, এখানকার যে চাষাবাদগুলো হয় এখানকার জমিতে সেগুলো কিন্তু অনেকটাই লবণাক্ত মাটিকে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত লবণ কিন্তু সবসময়ই ক্ষতির কারণ হয়ে আসছে এখানকার কৃষি জমিনের জন্য। এবং আমরা আশা করছি এই পাতলিখালি খাল পুনঃ খননের মধ্য দিয়ে এখানকার যে অতিরিক্ত পানি সেটি জলাবদ্ধতা তৈরি করা যেমন করবে না, তেমনিভাবে কৃষি জমিতে অতিরিক্ত লবণাক্ত জল বা অতিরিক্ত জল যাবে না এবং কৃষকের জন্য এটি একটি বন্ধু খাল হিসেবে পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এখানকার যে কৃষকদের কথা শুনতে চাচ্ছেন, শুনছেন, এবং এখানকার এই যে খালটির অবস্থান কিংবা এই খালটি খননের মাধ্যমে কোন কোন এলাকার মানুষজন কী ধরনের উপকার ভোগ করবেন সেই বিষয়টি তিনি শুনছেন এবং তিনি বিভিন্ন প্রশ্ন করেও কিন্তু এই বিষয়টি সম্পর্কে আরও জেনে নিচ্ছেন।

0: এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে এখানে কি পরিমাণ 8,500 কৃষক এখানকার এই খালটির মাধ্যমে এই পানির জলের মাধ্যমে উপকৃত হবেন, এই বিষয়টি তথ্যটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে এখানকার কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলেন। শ্রোতা বন্ধুরা, পিএমখালী ইউনিয়নটি বাঁকখালী নদীর অববাহিকায় অবস্থিত। এখানকার কৃষি মূলত নদী, পাহাড় এবং সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে যে মিটারগুলো রয়েছে, কোন কোন অঞ্চলে কিভাবে পানি বন্টন হয়, কোন কোন কৃষকের জমিতে, কোন কোন এলাকায়, সেই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন এবং তিনি এখানকার পানি জল নিষ্কাশনের যে মটর আছে সেটির কার্যক্ষমতাও সচক্ষে দেখছেন। এবং আমরা দেখলাম যে তিনি এখানের একটি মিটারের নিজেই সেটিকে চালিয়ে সেটির কার্যক্ষমতা কতখানি আছে, ঠিক আছে কি ব্যাঠিক আছে, এখানকার যে তথ্যগুলি তিনি জানতে পেরেছেন সেগুলো ঠিক কিনা সেটা তিনি দেখলেন এবং সে মটরটি চালাবার পর তিনি নিজে অবগত হয়ে তারপর সেই স্থান থেকে তিনি এগিয়ে যাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, খাল খনন প্রক্রিয়া শুধুমাত্র একটি খাল খনন প্রক্রিয়া নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক কিছু। এর সাথে জমির জড়িয়ে রয়েছে যেমন কৃষি জমি, তেমনি রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা, কারণ পানি বন্টনের জন্য কিন্তু এখানে মোটর ব্যবহার করতে হবে। মোটরের মাধ্যমেই কিন্তু এখানে বিভিন্ন এলাকায় পানি, বিভিন্ন কৃষি জমিতে পানি স্বাভাবিক প্রক্রিয়ায় চলে যাবে। সেটি কিন্তু এমন একটি জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী অবস্থান করছেন পিএম খালির, যেখানটাতে তিনি খাল খনন করলেন, তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে হয়তোবা তিনি বক্তব্য রাখবেন বলে আমরা মনে করছি। এবং প্রচুর মানুষ, এখানকার প্রচুর আগ্রহী মানুষ, জনগণ ছুটে এসেছেন, শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনের সাথে জড়িত কর্তা ব্যক্তি কিংবা কর্মচারী, সরকারি কর্মচারী নয়, এখানে বেসরকারি কর্মচারী, বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে এই পিএম খালিতে যারা এখানকার মানুষ, সাধারণ মানুষ, আমরা দেখতে পাচ্ছি হাজারো লাখো লাখো মানুষ এই বৃষ্টি ভেদ করে তারা অভিবাদন জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, তারা স্বাগত জানাচ্ছেন এবং তাদের প্রাণীর কথাগুলো বলছেন, হাত নেড়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তার দুহাত তুলে এবং হাস্যোজ্জ্বল মুখে তাদের উদ্দেশ্যে সম্বোধন জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। পিএমখালী ইউনিয়নটি, যেমনটি বলছিলাম, কৃষি ও লবণ চাষ এখানকার মানুষের প্রধান জীবিকা, যেহেতু এখানকার পানি লবণাক্ত। এছাড়াও কক্সবাজার সদর উপজেলার এই অঞ্চলটি জাতীয় রাজনীতি সবসময়ই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ব্রিটিশ আমল থেকেই বাঁকখালী নদীর তীরে এই জনপদ ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। এখানকার মানুষ অত্যন্ত অধিকার সচেতন এবং যে কোনো জাতীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন কক্সবাজারের মানুষ ঝড় ঝঞ্ঝা এবং যে কোনো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে থাকে। আমাদের এই বাংলাদেশ নামক বদ্বীপটি কিন্তু প্রতিনিয়তই নিজেকে তৈরি করে আসছে, নিজেকে ভাঙছে এবং গড়ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে। এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী পিএম খালির যেখানটাতে তিনি খাল খনন করলেন এবং পানি বন্টন, সেচ বন্টন বিষয়গুলো অবগত হলেন, সেই এলাকা থেকে পায়ে হেঁটে গিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে এখানে একটি বৃক্ষ রোপণ করবেন তিনি, একটি গাছের চারা এখানে তৈরি করা আছে। আমরা দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রী নিজে এখন একটি খুন্তি চাচ্ছেন, নিজে হাতেই খুন্তিটা নিচ্ছেন, তিনি এই খুন্তিটি চেয়ে নিলেন এখানে। যদিও এই গাছটি, চারাটি লাগানোর জন্য আগে থেকেই গর্ত তৈরি করা আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই খুন্তিটা চাইছেন এবং নিজে হাতে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্দমাক্ত মাটিকে তিনি হাত দিয়ে, তার বাঁ হাতে তিনি গাছটাকে ধরে রেখেছেন, এবার ডান হাতে মাটি ভরাট করে দিচ্ছেন এবং আবারও বাঁ হাতে ধরে, ডান হাত দিয়ে মাটিকে ধরে আদরের সাথে সেই গাছটিকে তিনি রোপণ করে দিচ্ছেন। আমরা যতটুকু বুঝতে পারছি এটি একটি পেয়ারা গাছের চারা, তিনি এই গাছটি এখানে রোপণ করলেন, তার স্মৃতিস্বরূপ এটি এখানে। করতালি, মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে তার স্মৃতিস্বরূপ তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার স্মৃতিস্বরূপ এই বৃক্ষটি এখানে অবস্থান করবে। এবং অবশ্যই এখানকার, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গাছটি হচ্ছে একটি বাদাম গাছ, মাননীয় প্রধানমন্ত্রী একটি বাদাম গাছ রোপণ করলেন এবং এই মুহূর্তে তিনি পানি দিচ্ছেন গাছটিতে। শ্রোতা বন্ধুরা, যেটি বলছিলাম, এই অঞ্চলের মানুষের এই যে খাল খনন করা হলো এবং এখানে যে পানি বন্টন প্রক্রিয়া, এটির সাথে কিন্তু শুধু পানি বন্টন নয়, এর সাথে জড়িয়ে রয়েছে এখানকার বিদ্যুৎ ব্যবস্থা, মোটর এবং কৃষকদের চাহিদা। এবং এটি এখানের খাল খননটি হয়ে যাওয়ার পর এখানে যখন পানি জমবে, সেই পানি সঠিকভাবে প্রতিটি জমিতে যাবে কিনা সেই বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকিবহাল হয়েছেন। এবং এখানের পাশেই এখানে গাছ বৃক্ষ রোপণ করা হচ্ছে, সেটি কিন্তু তিনি নিজের তিনি যে বাদাম গাছটি রোপণ করলেন এবং পাশে আরেকটি গাছ রোপণ করা হচ্ছে। অনেক দূর থেকে শ্রোতা বন্ধু আমরা বুঝতে পারছি না এটি কি গাছ, তবে এই গাছটি আমরা দেখতে পাচ্ছি যে রোপণ করা হচ্ছে। এবং পানি যেন না জমে, পানি জমে থাকলে এই গাছটি মরে যাবে, এই বিষয়েও কিন্তু নির্দেশনা দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখানকার উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলছেন, এই যে গাছটি লাগানো হলো এটির যেন পরিপূর্ণ যত্ন নেওয়া হয় ঠিকঠাক মতো, সেই বিষয়েও কিন্তু তিনি বলে দিচ্ছেন যেন অতিরিক্ত পানি গাছের গোড়ায় জমে না থাকে, পানি যেন সরে যায়, সেই বিষয়ে যেন এখানে খেয়াল রাখা হয়, বিষয়টিও তিনি বলে দিলেন। শ্রোতা বন্ধুরা, আজকে সারাদিনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন কক্সবাজারে। কক্সবাজারের এখান থেকে তিনি চলে যাবেন ডুলাহাজরা সাফারি পার্ক দর্শনে এবং মালুমঘাট সংরক্ষিত বনে তিনি বৃক্ষরোপণ করবেন। তারপর শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপরেই কিন্তু তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে, সেখানেও তিনি যাবেন। এবং মুহুর মুহুর মুহুর মুহুর স্লোগান করতালির মধ্য দিয়ে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যাচ্ছেন খাল খনন। আমরা আপনাদের সে শব্দ শোনা আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন, চলুন আপনাদের আমরা সেখানে নিয়ে যাই।
1: ধন্যবাদ ফাতেমা সোহেলি। আমরা শ্রোতা বন্ধুরা, পিএম খালিদ পাটলিখাল পুনর্খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সেটি কিন্তু সম্পন্ন হলো এবং আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চারিদিকে আমরা দেখছি রাস্তার দুধারে হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে যে এই বৃষ্টি মুখর এই সময়ে সকলের উপস্থিতি সত্যিই তাকে প্রাণিত করেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পথসভার মঞ্চে কিন্তু তিনি উঠছেন, হ্যাঁ পথসভার মঞ্চে আমরা দেখতে পাচ্ছি, পথসভার মঞ্চে তিনি উঠেছেন এবং তার সাথে কিন্তু পানি সম্পদ মন্ত্রী তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। হাত নাড়িয়ে সকলের সাথে অভিবাদন জানাচ্ছেন। আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় শ্রোতা সেই স্লোগান, তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাদের সেই আনন্দ উল্লাসের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি পথসভার মঞ্চে ইতিমধ্যেই আসন গ্রহণ করলেন এবং পাশেই কিন্তু উপবিষ্ট হলেন মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি এমপি। এবং আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল মঞ্চে।
2: এখন কোরআন তেলাওয়াত কোরআন থেকে তেলাওয়াত করবেন এই এলাকার উলামা দলের সভাপতি মাওলানা কলিমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون.

0: وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. إفه بطري قرآن شريف آيات الأرسلين هي ما نبكل তোমরা তোমাদের রবের এবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। ও সত্তা, যিনি ভূমিকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা এবং আকাশকে বানিয়েছেন ছাদ, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেন, অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানিও না। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল বাকরা 21 ও 22 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: আজকের এই প্রিয় সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার সদর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মাজার আব্দুল মাবুদ। জনাব সুবেদার মাজার আব্দুল মাবুদ, আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রিয়ম হালি বিএমপির সম্মানিত সভাপতি জননেতা জনাব হারুনুর রশিদ। হারুনুর রশিদ।
2: আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফাতিলাহাল খনন করার উদ্বোধন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং মন্ত্রী বর্গবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে সূর্য উদয় হয়েছে পিএম হালিতে, আমরা আরেকবার দেখেছিলাম 1979 সালে। 1987 সালে আমরা আমাদের বেগম, গণতন্ত্রের মা বেগম হালাল জিয়া এই সূর্যেট এসে 87 সালে উনি প্রাণ বিতরণ করেছিলেন। আজকে আমাদের একমাত্র দাবি হচ্ছে এই ফাতিলাহাল হননের একটা শিশু ফাঁক যদি দেন, আপনি যদি আমাদের এই সিএম হালি এবং সারা বাংলাদেশের যে স্মরণীয় হয়ে থাকবে, এই ফাতিলাহাল যদি না থাকত এদেশের কৃষক মানুষ হাল শ্বাস করতে পারত না, এটা একটা মরুভূমি ছিল। এই মরুভূমিকে এই দুই বেলা খাওয়ার জন্য পিএম হালিবাসীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল কাটিয়েছিল মৃত্যু নাকি চলে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা পিএম হালি এবং বাংলা কক্সবাজারবাসী আমরা বাসায় হারিয়ে ফেলেছি, আমাদের আর পাওয়া চাওয়ার কিছু নাই। এই কক্সবাজারের হাজার হাজার পর্যটক আসে, শুধু এইটা যদি একটা জিয়া পার্ক স্থাপন করেন, এখানে যদি পর্যটকরা আসে, আমাদের আমাদের যারা পর্যটক আছে তারা স্মরণ করবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আমাদের জিয়া পরিবারকে ভালোবাসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: আজকের এই পথসভার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই জনপদের জননন্দিত জননেতা, কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক জনাব লুত্ফুর রহমান কাজল। জনাব লুত্ফুর রহমান কাজল।
3: ধন্যবাদ, একটু কথা বলতে দাও।
4: বিসমিল্লাহির রহমানির রহিম।
0: সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মেজর আব্দুল মাহমুদ অবসরপ্রাপ্ত, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলার কৃতি সন্তান বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান জননেতা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টুকুর ছাত্র নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি, আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়ার কৃতি সন্তান স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী আমাদের অত্যন্ত যোগ্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, আমাদের এখানে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, আমাদের এখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের মাননীয় এমপি আবুল সুফিয়ান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের এমপি জনাব এনামুল হক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জসিমউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিল্প প্রতিমন্ত্রী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক অনেক সম্মানিত নেতৃবর্গ, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই এলাকার মানুষ আপনার সভ্য পিতার ভক্ত, এই এলাকার মানুষ আপনার পরিবারের ভক্ত, এই এলাকার মানুষ জাতীয়তাবাদী দলের ভক্ত, বিএনপির ভক্ত। গত নির্বাচনে আমি যখন এখানে ভোট চাইতে এসেছিলাম, তারা আমাকে বলেছিল যদি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এই খাল খনন কর্মসূচিতে আসে তাইলে আমরা আপনাকে ভোট দেব, সত্যি কিনা? এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দেখতে এসেছে, খাল খনন কর্মসূচির অংশগ্রহণ এসেছে। উনার পিতার মতোই ইতিহাস এবং ঐতিহ্যের পুনর্জাগরণ আজকে থেকে এখানে শুরু হল। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাইবার কিছুই নাই, এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক, শুধু দু চারটে আমাদের দাবি নাই, কিছু আবেদন আছে, কিছু নিবেদন আছে। আবেদনটা হল বাকখালি, আপনি শুনেছেন 11টা ইউনিয়ন নিয়ে বাকখালি, চীনের দুঃখ বলা হয় হুয়াংহু নদী, আর কক্সবাজার আমার এলাকার দুঃখ হল বাকখালি নদী। এই বাকখালি নদী বাঁকে বাঁকে যখন প্রবল স্রোত আসে, এই বাকখালি ভেঙে বিস্তীর্ণ শস্যভূমি নষ্ট হয়, খেত খামার নষ্ট হয়, বাড়িঘর নষ্ট হয়, কিন্তু এই বাকখালি নদী আবার সম্পদ, দুই পাশে এটা কক্সবাজারের শস্য কেন্দ্র হিসাবে পরিচিত এই বাকখালি নদী। মাননীয় পানি সম্পদ মন্ত্রী আছেন, আপনি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে একটু আদেশ দিয়ে যাবেন, নির্দেশ দিয়ে যাবেন, আমার বাকখালি নদীটা যাতে দুই পাশে বেড়ি বাঁধ দিয়ে মানুষের ভাঙন থেকে রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রী, বাজেটে আপনি প্রস্তাব করেছেন 40 লক্ষ মানুষকে আগামী বছর ফ্যামিলি কার্ড দেবেন, 41 লক্ষ কৃষককে আপনি কৃষি কার্ড দেবেন, আপনার কাছে আবেদন থাকবে
3: আমার এই এলাকার মানুষকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে আপনি কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের এই এলাকার মানুষ সবসময় আপনাদের পরিবারের ভক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইবার এখানে এসেছিলেন এবং তিনি এই খালটা নিয়ে গর্ব করতেন। তিনি রাজা নেপালের রাজা বীরেন্দ্র এবং রানীকে নিয়ে এখানে এসেছিলেন। বিশ্বব্যাংকের ম্যাগনোবা রবার্ট ব্যাংক ম্যাগনোবা তৎকালীন বিশ্বব্যাংকের চেয়ারম্যান তাকে নিয়ে এখানে তাকে পাঠিয়েছিলেন। অনেক বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি ডেলিগেটস এখানে এসে স্বেচ্ছা শ্রমে খাল খনন কর্মসূচি তারা দেখেছিলেন। তিনি আবার এই খাল সমাপ্ত করে 55 দিনে এই খাল তিনি সমাপ্ত করেছিলেন। এই খাল সমাপ্ত করে তিনি আবার এসেছিলেন এবং সবাইকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে তিনি উদযাপন করেছিলেন। মাটির পাত্রে ভাত চেয়েছিলেন সবার সাথে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে অনেক কিছু বলার অনেক আবেদন আছে। কক্সবাজার জেলা অবহেলিত, যে আমি সুদিশে আরো কিছু কথাবার্তা সেগুলো বলবো, আমি সময় নষ্ট করতে চাই না। আপনাকে আমি আমার দাবি দাওয়া গুলার একটা কাগজ দেব, আপনি করবেন। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো এই এলাকার মানুষে তিন ভাগের দুই ভাগ মানুষ ভূমিহীন। এখানে জলবায়ু উদ্বাস্তু বেশি, দুই ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, পাহাড়ি জলে ক্ষতিগ্রস্ত হই আর সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হই। আমার এলাকার গরিব মানুষরা পাহাড়ে এবং সরকারি খাস জমিতে বসবাস করে। এদের জন্য একটা নীতিমালা করা দরকার। এরা আতঙ্কে থাকে, প্যালেস্টাইনের মতো আতঙ্কে থাকে, মায়ানমারের অধিবাসীর মতো তারা আতঙ্কে থাকে। কখন তাদেরকে উচ্ছেদ করবে? এই জন্য একটা নীতিমালা হওয়া প্রয়োজন, যে কোনো ভূমিহীনদের উচ্ছেদের আগে দয়া করে আপনি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন, না হলে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত যদি সরকারের না লাগে, যাতে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করে দেবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা একটাই অনুরোধ আপনার কাছে, এই খাল যখন সমাপ্ত হবে, আপনি এখন আমরা দেখাতে পারি না, এই প্রাকৃতিক দুর্যোগ ছিল, মানুষ আসতে পারে নাই, জনগণ আসতে পারে নাই। আমি আপনার কাছে অনুরোধ করব, এই খাল যখন খনন হয়ে যাবে তখন আপনি আপনার পিতার মতো আবার আসবেন এবং আমাদের নিয়ে আপনি মেজবানি খাওয়ার উপভোগ করবেন মাটির বাসুতে। আমি আর কথা না বাড়িয়ে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, এই যে খেজুর গাছগুলা, এইগুলো দুই পাশে খেজুর গাছ ছিল, এগুলো আপনার পিতা লাগিয়েছেন। এই খেজুর গাছগুলা ওই সময় আপনার পিতা লাগিয়েছেন, এখনো আমরা এখানে হৃদয় দিয়ে আপনার পিতার স্মৃতি ধারণ করি। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
4: আজকের এই পথসভার বক্তব্য রাখবেন
5: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সাবেক ছাত্র নেতা জনাব ফরহাদ হোসেন আজাদ।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যটন নগরী কক্সবাজারের আজকের এই সদর উপজেলায় পাতলি খালের পুনঃখনন উদ্বোধন উপলক্ষে আজকের এই পথসভার আমাদের সবার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, যে মানুষটিকে নিয়ে যিনি এইখানে পদার্পণ করার পূর্বে আমরা সকাল থেকে দেখেছি অধর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই,
7: কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। কাজেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত আমাদের এই কক্সবাজার সহ বাংলাদেশের রাজনীতিতে যিনি সংসদীয় কায়দায় যেভাবে আমাদের সংসদ সহ আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা সুন্দরভাবে সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আমাদের সাবেক ছাত্রনেতা পরিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুল চৌধুরী এনি সহ, উপস্থিত আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী শাহ আলম, বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সহ উপস্থিত এমপি বৃন্দ এবং অত্যাবাদ নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের লুৎফা কাজল ভাই দাবি করেছেন এই খাল খনন সম্পূর্ণ হলে আপনার এখানে রেগুলেটর অর্থাৎ আপনারা কি চান,
8: শুনেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তৃতায় বলবেন, ঠিক আছে? আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, আমরা এখানে পানি যেন শুনেন কথা শুনেন একটা মিনিট, এইখানে যেন এই নদীর প্রবাহ, এই খালের প্রবাহ যেন থাকে এবং এইখানে যেন শুকনো মৌসুমে এইখানে যেন আপনার সেচ দিয়ে ওই যে আমরা 8,000 কৃষককে সরাসরি এবং 40,000 বেশি মানুষ যেন এইখানে সুবিধা পায়, তার জন্য আমরা রেগুলেটর এইখানে এই খালের মধ্যে নির্মাণ করব, এই কথা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে আপনাদের বলে যাচ্ছি। অনুরোধ করি একটি কথায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে 3.5 মাস আগে নির্বাচনের পূর্বে যে কথাগুলো বলেছেন, আজকে প্রত্যেকটি কথায় পর্যায়ক্রমে কাজে প্রমাণ করছেন। এটাই হচ্ছে শহীদ জিয়াউর রহমানের রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে বিএনপি রাজনীতি, এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি। শুধু অনুরোধ থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মকাণ্ড যে কাজগুলো করছেন, আমাদের প্রত্যেকটি নেতা কর্মী সমর্থককে গ্রামে গঞ্জে হাটে বাজারে প্রচার করতে হবে, ওই যারা মিথ্যা অপপ্রচার করছেন তাদের যেন অপপ্রচার করতে না পারে, এই জন্য আপনাদের প্রত্যেককে প্রচার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে এবং আমাদের আমাকে এই সভায় বক্তব্য দেওয়ার জন্য আমি জেলা বিএনপিকে ধন্যবাদ কৃতজ্ঞ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শহীদ প্রিন্স জিয়াউর রহমান হোক, খালেদা জিয়াউর রহমান হোক, আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
9: ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি, জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব একটা বেশি বক্তব্য দিব না, সারাদিন বৃষ্টি ছিল, এই মুহূর্তে বৃষ্টি নাই, এটা আল্লাহর রহমত, আমাদের প্রতিমন্ত্রী সাহেব বলে গিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন, আমাদের অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ আছেন, সবাই বক্তব্য দিতে পারেন নাই, সারাদিন ব্যাপী অনেক প্রোগ্রাম। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, শুধু এটাই বলবো, দেখুন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এখানে এসেছেন এই অজপাড়াগায়, এবং সে সময় বিদেশি মেহমানরা পর্যন্ত এসেছিলেন। এই অজপাড়াগায়ে এই খালটার প্রতি পাতালি খাল এত গুরুত্ব দিয়েছিলেন, শুধু তিনি সাধারণ মানুষের সঙ্গে তার একটা যে সম্পৃক্ততা সেটাই তিনি ঢাকার চেষ্টা করেছিলেন। বিদায় তার লক্ষ্য ছিল যে উৎপাদনটাকে দ্বিগুণ করতে হবে আর কৃষির উন্নয়ন বৃদ্ধি করতে হবে, এবং বাংলাদেশ তাই হয়েছিল সেই সময় স্বনির্ভর বাংলাদেশ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারই যোগ্য উত্তরসূরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তিনি পিতা এবং মাতার পথকে অনুসরণ করছেন। আমার এবং আপনার দায়িত্ব হল আগামী দিনগুলোতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। অনেক ষড়যন্ত্র হবে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ।
11: আজকের এই পথসভার এই মুহূর্তে বক্তব্য রাখবেন কক্সবাজারের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, এই জনপদের জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, জনাব সালাউদ্দিন আহমেদ এমপি।
12: আজকে
13: আমাদের মাননীয়
12: প্রধান অতিথি বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট সকল মন্ত্রীবর্গ, আমার প্রিয় এখানকার নেতা সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল, এই এলাকার সম্মানিত জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 47 বছর আগে জিয়াউর রহমান আসছিলেন, খবর আইসে
13: ওয়ারে অন্য দেশের রাষ্ট্রপতি রাজা রানী আসছিলেন, আজিয়া জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার পো আইসি প্রধানমন্ত্রী ইয়ের আইসি ওনারা বানাই এই পাতি লেখাল বাকালে কোন উত্তর নইয়ে সংযোগ ইয়ে আর এক খালেদা লাগি এই যে মাজুর দিয়ে সংযোগ ইয়ে আবিষ্কার করিয়ে রে এই এলাকার খাদ্য শস্য উৎপাদন দ্বিগুণ তিনগুণ গরিব এলাক, এই যে দূরদৃষ্টি
12: এবং আবিষ্কারের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিল ওয়া এই খালন কর্মসূচি বেগম খালেদা জিয়া কন্টিনিউ করছে না, তারপরে তেহরি সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের মানুষ এবং কৃষকের লইরে চিন্তা করে দেয় মানুষ জনাব তারেক রহমান, আবার অনার সামনে দিয়েছে না সারা বাংলাদেশের 20,000 কিলোমিটার খাল কাটিব না, খাদ্য শস্য উৎপাদন করে রপ্তানি হইব না ইনশাআল্লাহ, জিয়াউর রহমানের মতো অনার বেক্ষণ আসেন না ইনশাআল্লাহ, মা বোন ঐক্যল্লাহ যেমন ফ্যামিলি কার্ড, কৃষক আল্লাহ কৃষক কার্ড, তারপরে অন্যান্য কার্ডের কথা ওনারা পুণ্যন স্বাস্থ্য কার্ড, তারপরে ইমাম মুয়াজ্জিমাউল্লাহ কার্ড বাতা রাষ্ট্রীয় বাতা, এরপরে অন্যান্য ক্ষেত্রে সমস্ত জায়গায় একেবারে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশত কোনো কেয়ার মাধ্যমে না ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে

0: এই খাজলটো আরে এলাক ফুট বেশি ভাইবের কথা হবা। ওই মাহি সকলরে ওই যে টিকেট মিকেট দিয়ে বিভ্রান্ত করেছিল রে,
1: ইজ্জাত আর ন করে আমরা তুমি ইয়ের কথা হওয়া করবে সমাজ সংগঠন করা ঘুরিব, ঘরে ঘরে যা ঘুরিব,
0: গণসংযোগ বাড়া ঘুরিব, রাস্তার মধ্যে তা ঘুরিব, সরকার তা আইলে আলসি হয়ে যাক গিনা হরিবে। আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বললাম, মানে প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের সাথে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয়, দূরের দূরের মনে হয়। সেই জন্য আপনারা সবাই, আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই, বক্তৃতা দিবে আমাদের নেতা, আমি শুধু আসলাম, মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানান লাগে, সেই জন্য দাঁড়ালাম। আপনারা সবাই দোয়া করবেন আমরা কক্সবাজারের জন্য, সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টার প্ল্যান করে। আমাদের নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ওনার একটা প্ল্যান আছে, আমরা কি বলি উই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটা প্ল্যান আছে, বাস্তবায়ন শুরু হয়েছে, দেশের মানুষ দেখতে শুরু করেছে। সেটা সরকারে দায়িত্ব গ্রহণ করার পরে, আমরা ক্ষমতা বলি না, দায়িত্ব গ্রহণ করার পরে একে একে এই ভোটের কালি মুছে যাওয়ার আগেই বাস্তবায়ন করা শুরু হয়েছে। এটার নাম বিএনপি, এটার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী, ওনার নাম আমাদের জননেতা, এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ এমপি সাহেব আছে, কাজলের সমস্ত দাবি দেওয়া আজকে আমরা বিকেলে সুদীর সমাবেশে বসে আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনারা
1: অনেক কিছু শুনতে পাবেন এই এলাকার মানুষের
0: জন্য, কক্সবাজারবাসীর জন্য, সারা বাংলাদেশের জন্য যা কিছুই প্রয়োজন তিনি চিন্তা ভাবনা করে রেখেছেন, একে একে সেগুলো পরিকল্পনা প্রকাশ করবেন, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।
2: আজকের এই সভার প্রধান অতিথির অনুমতি ক্রমে সভাপতিত্ব বক্তব্য রাখবেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাহমুদ। জনাব সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাহমুদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাথেলি খাল খনন খননের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান, বাংলার রাখাল রাজা শহীদ তেজিন জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের মা, তার এই সুযোগ্য সন্তান আমাদের মাঝে আজকে পাতিল বিকাল উদ্বোধন করার জন্য এসেছেন। আমি এই জন্য সময় নষ্ট না করে আমি এখানে মন্ত্রীবর্গরা অনেক এসেছেন, অনেকে সালাউদ্দিন ভাই সহ অনেকেই, আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা এত কষ্ট করে মন্ত্রী মহোদয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই পথসভার প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান নেতা আছে, পুরুষ নেতা তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভায় উপস্থিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার নেতৃবৃন্দ, উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ,

0: উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা এবং আমার দলীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের এখানে আসলাম, কেন এসেছি জানেন তো? কেন বলেন তো, কেন এসেছি বলেন তো ভাই? ওই যে দূরে দাঁড়াচ্ছেন, খাল খননের জন্য। কি নাম খালটার? পাতালি খাল। এই খালটা কিন্তু আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছি, এই খালটা প্রথম খনন করেছিলেন আজকে থেকে 50 বছর আগে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় ভাই বোনেরা, এই খালটি আমরা এই জন্য খনন করতে চাই কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নির্বাচনের আগে শুনেছিলেন যে আমরা দেশের মানুষের সামনে বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে, আল্লাহ রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা দেশের জন্য কতগুলো কাজ করতে চাই এবং কি কি সেই কাজগুলো। সেই কাজগুলো ছিল আজ যে খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করলাম আমরা, এইরকম দেশে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচির কাজ শুরু করতে চাই, পুনর্খননের কাজ শুরু করতে চাই এবং ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে, আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়, প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। এইভাবে চিন্তা করুন, সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে যদি আমরা যেই খালগুলোকে লক্ষ্য করেছি সেই খালগুলো যদি খনন এবং পুনর্খনন করতে পারি, তাহলে চিন্তা করুন এই 1টি এলাকাতেই এই 10 বর্গ কিলোমিটার এলাকার মানুষ এই পানির সুবিধা পাবে, তার মধ্যে 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই, সরাসরি যারা কৃষক তারা সেই সুবিধা পাবে এই 1টি উপজেলাতে, এই সদর থানাতেই। তাহলে চিন্তা করুন, আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি সারা বাংলাদেশে, কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। আমরা আগেই বলেছি, সব সময় বলছি, আজকেও বলছি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি, একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ঔষধ বলুন, সার বলুন, কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে, এই কথাটাও আমরা বলেছিলাম। আপনারা জানেন, 2 দিন আগে আমরা বাংলাদেশে বিএনপি, এই বর্তমান সরকার, গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সরকার গঠনের পরে এই গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিক ভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে গঞ্জে মিলিয়ে বাংলাদেশের শতকরা 70-80% মানুষ, খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এখন এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। এই নারীরা যদি শিক্ষিত না হয়, তারা যদি স্বাবলম্বী হতে না পারে, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সেই জন্য এই নারীদের শিক্ষা ব্যবস্থা, তারা যাতে আরো শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব, সেই ব্যবস্থাও আমরা রেখেছি এই বাজেটের মধ্যে। এবং একই সাথে এই যে বাংলাদেশের শতকরা 70% মানুষ, অন্তত 70% মানুষ যে গ্রামে বসবাস করে, এই গ্রামের পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবার ঘোষণা দিয়েছি। এবং যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটু আগে বলেছেন যে ভোটের দাগ শুকানোর আগেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগেই আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলায় 8 থেকে 10 হাজার মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন যে বাজেট ঘোষিত হয়েছে 2 দিন আগে, সেখানে আমরা বলেছি আমরা এই দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায়, মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং সেই জন্যই অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্স গুলো আমরা উঠিয়ে নিয়েছি। তার ফলে আগে একজন হার্টের রোগী সে যদি স্টেন্টিং করত, তাহলে তার যেখানে প্রায় 16 লক্ষ টাকার মতন খরচ হতো, সেই টাকা এই ট্যাক্স উঠায় নেবার পরে আগামী জুলাই মাস পর থেকে ইনশাল্লাহ সেটি প্রায় অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, বাংলাদেশের অনেক মানুষ কিডনি ডায়ালিসিস রোগী আছে, কিডনি ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসের যে ওষুধ আছে সেটিরও ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে। তার ফলে এখন প্রায় 800 থেকে 8000 টাকা পর্যন্ত প্রত্যেকটি রোগীর প্রত্যেকটি ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটি। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। আজকে সকালবেলায় আসার সময় যখন আমি প্লেনে করে এই কক্সবাজার আসছিলাম, তখন আমি প্লেনে বসে বসে পত্রিকাগুলো দেখছিলাম যে কি কি সংবাদ করেছে। অনেকগুলো পত্রিকাতে আমি দেখলাম পত্রিকাগুলো নিউজ করেছে প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল ডাল তেল নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনের জিনিসের দাম না পারে। প্রিয় ভাই বোনরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনের জিনিসের ওষুধ বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে, আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে, আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর, কি সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দাঁড়াও, প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না, যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি বিষয় এখানে বাজেটের মধ্যে উল্লেখ করেছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির সাথে সাথে একই সাথে আমাদেরকে শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে, এবং সে কারণেই শিল্প বাণিজ্য যদি গড়ে উঠতে পারে, আমাদের সন্তানরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে, এবং সে কারণেই যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। এখন প্রিয় ভাই বোনেরা, দেশের মালিক আপনারা, দেশের মালিক কোন রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোন পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। এই 20 কোটি জনগণ যারা দেশের মালিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি, যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ট্যাক্স কমিয়ে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? জনগণের বন্ধু তারা হলো না। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু এবং কারা জনগণের বন্ধু নয়, এইটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমরা অতীতে দেখেছি জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। এই প্রথম আমরা চেষ্টা করছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেমন অতীতেও চেষ্টা করেছে, আপনারাই বলেছেন এইখানে শহীদ জিয়া খাল খনন করেছিলেন, দেশনেত্রী খাল খনন করেছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন, এই কাজগুলোর মাধ্যমে ধীরে ধীরে দেশের অবস্থার পরিবর্তন হচ্ছিল, কিন্তু যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে, এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল, দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ষড়যন্ত্র করেছে, এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল, দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, দেশের জন্য যারা কাজ করে তাদেরকেই বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। আগেই বলেছি আমাদের সকল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কাজেই জনগণের শক্তি হচ্ছে আমাদের শক্তি, জনগণের সমর্থন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমর্থন, জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব, এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কারণ এই দেশই হচ্ছে বিএনপির প্রথম ঠিকানা, এই দেশই হচ্ছে বিএনপির শেষ ঠিকানা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা আজকে আসুন, দেশ আমাদের সকলের,
1: এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকব, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। এই দেশকে যদি আমরা গড়তে না পারি তাহলে আমাদের সন্তানরা দুঃখ কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি সবসময়, করব কাজ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ সব হবে আস্তে আস্তে।
2: এই অনুভূতি গুলো কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো আজ, পাতলি খাল আবার বইবে এই বিশ্বাস আর প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাই আজকের পরবর্তী কর্মসূচির দিকে। বাংলাদেশ বেতারের সাথে চাই প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির পিএমখালি ইউনিয়নের পাতলি খাল পুনর্খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং স্থানীয় পথসভায় তাঁর বক্তব্য সরাসরি বাংলাদেশ বেতার থেকে প্রচার করা হলো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই আয়োজনের ধারা বর্ণনায় ছিলাম ফাতেমা আফরোজ তোহিলি এবং আমি মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিকী ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ তহিদুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান ও প্রেম গোপাল হালদার, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনা ছিলেন এ এস এম জাহিদ, সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ বেতার। সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন আহমদ মুনতাসির মুইজ চৌধুরী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কক্সবাজারের পিএমখালি ইউনিয়নের পাতলি খাল পুনর্খনন স্থল থেকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
3: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ কক্সবাজার জেলার পিএমখালি ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন এবং পথসভায় যোগদান অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলো হার্টস এফএম 90 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন দেশের গান।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলো হার্টস FM 90 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও শস্য কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন অবশ্য যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে পৌঁছে গেছেন কক্সবাজার জেলায় এবং সেখানে তিনি পৌঁছে পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনঃখনন উদ্বোধন করেছেন, পথসভায় অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শনের পাশাপাশি। তিনি এখানকার যে মালুমঘাট সংরক্ষিত বনে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি রয়েছে বর্তমান সরকারের, সেই কর্মসূচির উদ্বোধন করবেন বৃক্ষরোপণের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তিনি এখানে এসে উপস্থিত হবেন। ডুলাহাজরা দেশের প্রথম সাফারি পার্ক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে বনায়ন বৃদ্ধি করা এই সফরের, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মূল একটি উদ্দেশ্য। এবং এখানে যে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন সেটির সাথে কিন্তু এখানকার যে সাফারি পার্ক, এখানকার যে বালুমঘাটের সংরক্ষিত বন, এর একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। চকরিয়া উপজেলার ডুলাহাজরা ও বালুমঘাট অঞ্চলটি ঘন চিরহরিৎ বনাঞ্চল এবং ছোট বড় পাহাড় ঘেরা। শ্রোতা বন্ধুরা, এর ফাঁকে আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ বেতারের এই সরাসরি সম্প্রচারে এখন আপনাদের সাথে আছি আমি ফাতিমা আফরোজ সোহেলি এবং
2: আমি ফয়সাল আহমেদ অনন্ত। আর সবাইকে আমরা এই আয়োজনের সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে একেবারে আমরা থাকব আপনাদের সঙ্গে, আপনাদেরকেও আমরা কিন্তু এভাবে চাই আমাদের সঙ্গে। আর সেই সঙ্গে আমরা বলছিলাম সোহেলের কাছ থেকে, আসলে আমরা শুনছিলাম ডুলাহাজরার কথা শুনছিলাম, আমরা মালুমঘাট সংরক্ষিত যে বনাঞ্চল আছে সেখানে যে 25 কোটি বৃক্ষের বৃক্ষরোপণের যে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা আজ কিন্তু সেখানে শুভ উদ্বোধন হবে এই কর্মসূচির, সে বিষয়টিও বলছিলাম। আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এর আগেই বলেছেন দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কিন্তু এক নয় এবং যে এলাকায় যে ধরনের মাটি এবং পরিবেশ রয়েছে সে অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে, এতে গাছের বেঁচে থাকার হার যেমন বাড়বে পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। আর সে কারণেই কিন্তু এই কর্মসূচি, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং ঋতুচক্রেও কিন্তু দেখা দিয়েছে সেই পরিবর্তন। আগে যেমন মানে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই বলছি, আগে যেমন জুন মাস এলেই নিয়মিত বৃষ্টিপাত হতো কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে বনাঞ্চল এবং গাছপালা কমে যাওয়ার যে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেটাই কিন্তু আমরা এখন রক্ষা করার চেষ্টা করছি
1: এবং আমরা ক্ষতিকারক দিকগুলো আমরা অবলোকন করেছি। সে কারণেই কিন্তু বর্তমান সরকার এগিয়ে এসেছে 25 কোটি গাছ বৃক্ষরোপণের যে কর্মসূচিটি নিয়েছে এবং এটি শুভ উদ্বোধন হবে আজ কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী মালুমঘাট সংরক্ষিত বনে এসে উপস্থিত হলে। শ্রোতা বন্ধুরা, এই ফাঁকে আপনাদের আবার একটু জানিয়ে দিতে চাই, আজ মাননীয় প্রধানমন্ত্রী যে দৈনন্দিন কর্মসূচি রয়েছে কক্সবাজারে সেখানে তিনি আজ কোথায় কোথায় গিয়েছেন এবং যাবেন। আবারও মনে করে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে পিএমখালী ইউনিয়নের পাতলিখালে তিনি কিন্তু ইতোমধ্যেই উদ্বোধন করেছেন, খাল খনন করেছেন এবং সেখানে একটি পথসভায় অংশগ্রহণ করেছেন। তিনি এই মুহূর্তে আসছেন এখানে যেখানে আমরা অপেক্ষা করে আছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার জন্য। এরপর তিনি চলে যাবেন শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত পরিবারের সাথে সাক্ষাৎকারে। এরপর তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামোহরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অংশগ্রহণ করার কথা রয়েছে। এরপরে তিনি চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত দর্শনও তিনি করার কথা রয়েছে। পাশাপাশি আজ তিনি লং বিচ হোটেলে অডিটোরিয়ামে শ্রুতি সমাবেশে যোগদান করবেন। আমরা আশা করছি প্রতিটি অনুষ্ঠান আপনারা বাংলাদেশ বেতারের মাধ্যমে সুচারুভাবে শুনবেন এবং আমরা অবশ্যই চেষ্টা করব প্রতিটি অনুষ্ঠানে আপনাদের সংযুক্ত করতে।
2: তো সেই ধারাবাহিকতায় আমরা সবসময় আসলে যেটা করে থাকি আমরা, আজও কিন্তু এই কর্মসূচিগুলোর সঙ্গে আমরা থাকব, সঙ্গে আপনারাও থাকবেন, আপনাদেরকে আমরা যুক্ত করব এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা জানিয়ে দিব কখন কি চলছে।
1: তো শ্রোতা বন্ধুরা, চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতে করতে গান শুনি, দেশের গান।

0: স্থাপনের মাধ্যমে এখানে শুভ উদ্বোধন করার এই এই কার্যক্রমকে শুভ উদ্বোধন করার কথা রয়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি এই কার্যক্রমে অংশ নেবেন এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন তার সুযোগ্য স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে কিন্তু সারাদিন ব্যাপী একটি বৃষ্টিস্নাত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে উপস্থিত হয়েছেন এবং এখানে তিনি শুধুমাত্র খাল খনন করার জন্য আসেননি, তিনি এখানকার যে জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য তিনি প্রথমেই বেছে নিয়েছেন, কিন্তু এই যে বৃক্ষ রোপণের যে বিষয়টুকু আছে তিনি প্রথমেই বেছে নিয়েছেন এই কক্সবাজারকে, যে এই কক্সবাজার আমাদের জীব বৈচিত্র্যের সাথে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তার সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কক্সবাজারের নাম।
1: পর্যটনের ক্ষেত্রে কিন্তু কক্সবাজার বাংলাদেশের একেবারে পরিচয় বহন করে, আর আমরাও দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এই যে সবুজে ঘেরা গাছপালা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং প্রকৃতির যে ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে কতটা উপকারী সে কথাও তিনি জানিয়েছেন তার বিভিন্ন বক্তব্যে এবং তার কার্যক্রমের মাধ্যমে। আসলে কথায় শুধু বলা নয়, কাজে যে প্রমাণ করতে হয় সেটাই কিন্তু আজকে শুরু করেছেন। আমরা জানি 5 বছরে যে 25 কোটি বৃক্ষ রোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আজ সেই কর্মসূচির উদ্বোধন হবে। আমরাও এভাবে চাই যে বাংলাদেশ আসলে সকল ক্ষেত্রে এগিয়ে যাবে, সেটা প্রকৃতি হোক সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই উন্নয়নটা চাই।
0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ডুল হাজরা সাফারি পার্ক সংলগ্ন যে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চল সেখানে এসে উপস্থিত হওয়ার পর এখানকার যে প্রশাসনিক ভবন রয়েছে এবং অডিটোরিয়াম রয়েছে সেখানেই তিনি তার স্ত্রী সহ আমরা দেখছি যে তার সাথে যে বহর রয়েছে তাদেরকে সহ তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। এই ফাঁকে আপনাদের একটু এখানকার ভৌমণ্ডলীয় জলবায়ু পরিবর্তনের ক্রান্তি লগ্নে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এখানেই আমাদের দেশে বৃক্ষ রোপণ কতটা জরুরি সেই প্রসঙ্গটি আমরা বলতে চাই।
1: প্রত্যেকটি দেশের আয়তন অনুসারে আয়তনের 25 ভাগ কিন্তু বনায়ন থাকা একেবারে বাঞ্ছনীয়। প্রত্যেকটা দেশের যে আয়তন আছে সেই আয়তনের 25 ভাগ বনায়ন থাকতে হয়। আমরাও কিন্তু সেই লক্ষ্যমাত্রায় আমরা আমাদের সরকার কিন্তু কাজ করছে এবং আমরা যদি মালুমঘাট বনের কথা বলি এখানকার একটু বৈশিষ্ট্যের কথা বলতে চাই, যেমন টিলা পাহাড়ে ঘেরা সবুজে ঘেরা গাছপালার কথা বলছিলাম, গর্জন ঢাকিজাম তেলসুর কিংবা চম্পা ছাতিম এই গাছগুলোর সমারোহ কিন্তু দেখা যায়। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলে পাহাড়ে হাতির পাল সহ নানান রকম প্রাণীও কিন্তু রয়েছে এই মালুমঘাট বনাঞ্চলে এবং এই সংরক্ষিত এই বনাঞ্চলটা কিন্তু আমাদের জীব বৈচিত্র্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ একই সঙ্গে বৈচিত্র্যপূর্ণ কিন্তু একটা জায়গা। আর ডুলাহাজার অবস্থান যদি বলি এটি মূলত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত।
0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পেয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে এখানে এসে উপস্থিত হয়েছেন একটি প্রশাসনিক ভবন এবং এখানে একটি আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও আপনাদেরকে পরবর্তী আপডেট জানাতে পারবো। আমরা যতটুকু জানি যে তিনি ডুলাহাজরা সাফারি পার্ক এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের সামগ্রিক যে দর্শন সুন্দর যে দিক
1: হ্যাঁ সামগ্রিক যে অবস্থাটা আসলে তিনি যখন
0: পরিদর্শন করবেন সস্টিক এবং কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি তিনি এখানে যে 25 কোটি বৃক্ষ রোপণের যে কর্মসূচি 5 বছর ধরে যে সেটি উদ্বোধন করবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করছি আবারও আপনাদের এই অনুষ্ঠানে সংযুক্ত করবো। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন ডুলাহাজরা সংলগ্ন, কক্সবাজারের ডুলাহাজরা সংলগ্ন যেখানে মালুমঘাট রয়েছে, যেখানে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি রয়েছে সরকারের, সেখানে তিনি বৃক্ষরোপণ

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন শেষে এখানকার মালুমঘাট সংরক্ষিত বনে যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করার উদ্দেশ্যে তিনি এসেছিলেন, সেখানে কিন্তু তিনি বৃক্ষরোপণ করেছেন এবং এই কর্মসূচির উদ্বোধন করেছেন। ফসল
1: উদ্বোধন এরই মধ্যে হয়ে গেছে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি। অর্থাৎ আমাদের যে পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা আছে, আজ কিন্তু এর উদ্বোধন হয়ে গেল।
0: চকরিয়া উপজেলার ডুলাহাজরা ও বালুরঘাম অঞ্চলটি আমরা যেমনটি বলছিলাম যে ঘন চিরহরিত বনাঞ্চল এবং ছোট বড় পাহাড়ে ঘেরা। এখানকার কৃষিতে পাহাড়ি এবং সমতলের মানুষের এক অভূতপূর্ব অপূর্ব মেলবন্ধন আমরা দেখতে পাই এবং বন্যপ্রাণী ও প্রকৃতির সাথে সহাবস্থান এখানকার মানুষের জীবনযাত্রার অংশ। এবং আমরা শুধুমাত্র কক্সবাজারের এই ভৌগোলিক অবস্থানের কথাই আজকে বলতে চাই না, যেহেতু দেশব্যাপী পাঁচ বছর ধরেই কিন্তু এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আজ মাননীয় প্রধানমন্ত্রী তা সস্টিক করেছেন। সেখান থেকে আমরা বলতে চাই যে সারা দেশব্যাপী যে আমাদের যে জীব বৈচিত্র্য রয়েছে, আমরা আশা করছি এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের যে ঐতিহ্যগত জীব বৈচিত্র্য রয়েছে সেটাকে আমরা আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবো এবং ফিরে পাবো সেই আমাদের বাংলাদেশের আগের সে সোনার পরিবেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা জানি যে এর পরপরই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে চলে যাবেন শহীদ মোহাম্মদ ওয়াসিম এর কবর জিয়ারত করতে, তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পেকুয়াতে। সেখানে আপনারা অবশ্যই জানেন যে কক্সবাজার জেলার প্রথম শহীদ, সেই ২৪ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে প্রথম সারির শহীদের একজন কিন্তু মোহাম্মদ ওয়াসিম, সেখানে তার কবর এবং তার কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। এবং তিনি যে শহীদদের আত্মত্যাগের সর্বোচ্চ মূল্যায়ন করছে এই সরকার প্রধানমন্ত্রীর এই সফরে, এই অংশটি সন্নিবেশিত থাকা কিন্তু এটি মূল কারণ এবং এটি একটি প্রতীক। শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা প্রকাশ করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। এবং এর পরপরই কিন্তু তিনি চলে যাবেন নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামহ উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এবং আপনারা জানেন যে চকরিয়া পৌর বাস টার্মিনালে তিনি কিন্তু বিকেলবেলা একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং ঢাকা এবং কক্সবাজারে যে মেরিন ড্রাইভ সড়কটি রয়েছে এবং সেখানে যে সমুদ্র সৈকত সেখানে তিনি দর্শন করবেন এবং সেখানেও কিন্তু তিনি একটি লং বিচ হোটেলে সেখানে তিনি অডিটোরিয়ামে সবার সাথে সভায় মিলিত
1: সুধি সমাবেশে যোগদান করার কথা রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি কর্মসূচিতে আপনাদেরকে নিয়ে আমরা কিন্তু যুক্ত হব, সেই আশাবাদ ব্যক্ত করছি
0: এবং সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি দেশের গানে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কক্সবাজার জেলার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বন্ধুরা, এরপর জানাতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন পেকুয়া পৌরসভার ও নবগঠিত মাতামুহুরি উপজেলার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেটি সরাসরি সম্প্রচার করা হবে। চলুন তার আগে শুনি দেশের গান।

সুপ্রিয় বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নের পাতলিখাল উদ্বোধন করার পরে পথসভা শেষ করে টুলহাজরা সাফারি পার্কে তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি যে গাছ বৃক্ষরোপণ সেটি তিনি করেছেন এবং টুলহাজরা সাফারি পার্ক থেকে তিনি কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি তিনি মালুমঘাটে চলে এসেছেন সংরক্ষিত বনে, যেখানে তিনি এখানেও তার বৃক্ষরোপণের কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার চারদিকেই কিন্তু সাজরাজ রব দেখা যাচ্ছে এবং তাকে এই এলাকা এবং এই বনাঞ্চল সম্পর্কে বিস্তারিত বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি আমরা, তাকে বিভিন্ন বিষয় এখানে জানানো হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আজ সকাল থেকেই বৃষ্টি স্নাত সময় আমরা আপনাদেরকে সরাসরি মূল অনুষ্ঠানে সংযুক্ত করছি।

0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এখানকার যে এলাকায় তিনি এসেছেন এই মুহূর্তে সেখানকার এলাকা সম্পর্কে সরেজমিনে পরিদর্শন করছেন এবং দেখছেন চকরিয়া পেকু অঞ্চলের রাজনীতিতে এবং সমাজসেবায় ঐতিহাসিক ব্যক্তিত্বের পাশাপাশি জনগণের ভূমিকা কিন্তু আমরা শুরু থেকেই জানি। এখানে এই অঞ্চলটি ঘন চিরহরিৎ বনাঞ্চল এবং ছোট বড় পাহাড়ে ঘেরা এবং এখানকার কৃষ্টিতে পাহাড়ি ও সমতলের মানুষের এক অপূর্ব মেলবন্ধন কিন্তু আমরা জানি। বন্যপ্রাণী এবং প্রকৃতির সাথে সহাবস্থান এখানকার মানুষের জীবনযাত্রার একটি বড় অংশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বহরের আরো অন্যদের নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তিনি এখানকার কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নিতে আমরা দেখতে পাচ্ছি।
1: বিভিন্ন বিষয় নিয়ে তিনি কিন্তু কথা বলছেন, নিশ্চয়ই তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছেন। আর আমরাও আপনাদেরকে জানিয়ে রাখি, পেকুয়া যে পৌরসভা এটা কিন্তু নবগঠিত হয়েছে 2026 সালে, কিন্তু এটা স্বীকৃতি লাভ করে এবং নবগঠিত এই পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর যদি কিছু তথ্য আমরা বলতে চাই, বলতে হবে এর উত্তলে কিন্তু শিলখালি এবং বারবাকিয়া ইউনিয়ন রয়েছে এবং পশ্চিমে রয়েছে মগনামা ইউনিয়ন অবস্থিত। এবং আমরা পৌরসভা যখন গঠিত হয় তখন ওই অঞ্চলের কিন্তু বিভিন্ন বিষয়ে উন্নয়নের একটা ছোঁয়া কিন্তু পাওয়া যায়। যেমন পৌরসভা ঘোষণার ফলে রাস্তাঘাট, ড্রেনেজ, সড়ক বাতি থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি কিংবা অবকাঠামোগত যে উন্নয়ন আছে এবং নাগরিক সেবা যে বিষয়গুলো আছে সেই নাগরিক সেবার পরিধিটাও কিন্তু বৃদ্ধি পায়।
0: শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে কিন্তু যেটা আমরা বলছিলাম যে ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শনে তিনি যাওয়ার কথা ছিল, তিনি কিন্তু এই মুহূর্তে সেই ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করছেন এবং আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানকার যারা উপস্থিত, যারা অপেক্ষা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তারা কিন্তু মুহুর মুহুর করতালি এবং স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছেন। এই সেই ডুলাহাজরা সাফারি পার্ক, যেখানে যে ভৌগোলিক দিক থেকে যার বৈচিত্র্য অপরিসীম, এটি মূলত আরাকান পাহাড়ের বর্ধিত অববাহিকা এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী সমভূমির মধ্যবর্তী একটি ট্রানজিশনাল জোন বা রূপান্তরিতকালীন অঞ্চল হিসেবে আমরা সেটা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এখানে যে একটি ম্যাপ রাখা হয়েছে বিশাল আকৃতির এই ডুলাহাজরা সাফারি পার্কে, তার সামনে এসে তিনি দাঁড়িয়েছেন এবং এখান থেকে তাকে এখানকার কর্মকর্তা এই যে ডুলাহাজরা সাফারি পার্কের যে মানচিত্র বা যে গঠন প্রকৃতি বা যেভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে বা যেভাবে এটিকে ডিজাইন করা হয়েছে, যে নকশাটি রয়েছে সেই নকশাটি তাকে দেখানো হচ্ছে এবং তিনি এখানে প্রশ্ন করে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হচ্ছেন।
1: তারা কিন্তু একেবারে নকশার সামনে দাঁড়িয়ে আছেন এবং বিষয়গুলো নিয়ে কথা বলছেন, নকশার মধ্যে ইশারা করে কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন কিংবা তারা বলছেন। আসলে কাজের যে অগ্রগতি আছে সেটাই কিন্তু পরিদর্শন করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে থাকা যে গণ্যমান্য যে ব্যক্তিরা আছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডুলাহাজার
0: শ্রোতা বন্ধুরা, আমরা বনলুশারের প্রতি সংযুক্ত করছি।
2: সবথেকে গুরুত্বপূর্ণ

0: শ্রোতা বন্ধুরা, যেমনটি আপনাদের বলছিলাম, এতক্ষণ তিনি এই ডোলাহাজরা সাফারি পার্ক পাঁচ বছরে যে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি, সেটির কিন্তু এখানেও তিনি সেটা উদ্বোধন করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ডোলাহাজরা সাফারি পার্ক সম্পর্কে এখানকার কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জানলেন, প্রস্তুত করলেন এবং এই মুহূর্তে তিনি এখানে বৃক্ষরোপণ করবেন। আমরা যতটুকু জানতে পারলাম যে 25 কোটি বৃক্ষ এই পাঁচ বছর ধরে, আগামী 5 বছর ধরে বৃক্ষরোপণ করা হবে, তার মধ্যে প্রথম বছরে কিন্তু 5 কোটি বৃক্ষরোপণের যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃক্ষ রোপণের জন্য বেছে নেওয়া হয়েছে কিন্তু এই কক্সবাজার জেলাকে। এবং এই কক্সবাজার জেলার ইতোমধ্যে আজকে থেকে এর মধ্যেই 41 লক্ষ বৃক্ষ কিন্তু এই কক্সবাজারে রোপণ করা হবে। সেটি এই যে মাননীয় প্রধানমন্ত্রী এখন ঠিক এই মুহূর্তে যে বৃক্ষটি রোপণ করছেন, এর মধ্য দিয়ে কিন্তু এই কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 1980 সালে কিন্তু 9 হেক্টর জায়গা জুড়ে হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছিল এই ডোলাহাজরা সাফারি পার্ক এবং পরবর্তীতে বন্যপ্রাণী সংরক্ষণ এবং গবেষণার পরিধি বাড়তে 1999 সালে কিন্তু এটি সাফারি পার্ক হিসেবে কাজ শুরু করে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভীষণ রকম সেই যে প্রাণিত হবার ক্ষণ, যে বৃক্ষরোপণ 25 কোটি বৃক্ষ চারটিখানি কথা নয়, তবে আমরা আশা করছি একে একে এই যে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হস্তে বৃক্ষরোপণ করছেন, যে বৃক্ষ কক্সবাজারের মাটিতে, সে তার আলো, প্রয়োজনীয় আলো, প্রয়োজনীয় মাটি এবং প্রয়োজনীয়
1: আলো হাওয়ায় আসলে বেড়ে উঠবে, আমরা সেই প্রত্যাশাই করছি। আর সে কাঙ্ক্ষিত মুহূর্ত এই মুহূর্তে ঘটতে চলেছে, অর্থাৎ বৃক্ষরোপণের যে উদ্বোধন, এই মাত্রই কিন্তু সেই গাছটি লাগানো হচ্ছে। এই বৃক্ষরোপণের মাধ্যমে নিশ্চয়ই আমরাও প্রাণিত হব এবং বৃক্ষ যে আমাদের অকৃত্রিম বন্ধু, সেটা কিন্তু বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে কক্সবাজার আমাদেরকে প্রাকৃতিক ঢাল হিসেবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে, বিভিন্ন সময় বলবো কেন, আমাদেরকে সব সময় কিন্তু এই কক্সবাজার প্রাকৃতিক ঢাল হিসেবে বাংলাদেশকে কি করে, বাঁচিয়ে রাখে,
1: বাঁচিয়ে রাখে। প্রকৃতির যে বিপর্যয়গুলো আছে, আমরা জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যাই বলি না কেন, সেখানে এই সুন্দরবন কক্সবাজার আমাদেরকে রক্ষা করে এবং প্রকৃতির ঢাল হিসেবে প্রকৃতির যে উপাদান, অর্থাৎ যে বৃক্ষরা আসলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আসলে আমাদেরকে যেভাবে রক্ষা করে, সেই বৃক্ষের রোপণই হচ্ছে। আমরা দেখলাম গাছটি লাগানো হয়েছে, এর মধ্যে পানি দেওয়ার ব্যবস্থাও হয়ে গেছে, একটু একটু করে মাননীয় প্রধানমন্ত্রী সামনের দিকে এগুচ্ছেন। এখানে অনেকগুলো বৃক্ষ কিন্তু ও লাগানোর যেই কর্মসূচি নেওয়া হয়েছে, সেই গাছের অগ্রগতিও তিনি দেখছেন। সেই গাছগুলোও কিন্তু, কিছু কিছু গাছ হয়তো আগেই গর্তে রোপণ করা হয়েছে, মাটিটা এখন চাপা দেওয়া হচ্ছে। বৃক্ষ রোপণের যে পর্যায়ক্রমে যে কাজগুলো আছে, সেগুলো ধাপে ধাপে কিন্তু ও এগিয়ে নিচ্ছেন সবাই এবং প্রধানমন্ত্রীও তার তদারকি করছেন।
0: এবং শ্রোতা বন্ধুরা দেখার মতো দৃশ্য হচ্ছে যে এখানে কিন্তু একটি গাছ সাধারণত একটি বৃক্ষ রোপণ করা হয়, কিন্তু এখানে আগে থেকেই অনেকগুলো বৃক্ষ রোপণের জন্য যে গর্ত করে রাখা হয় মাটিতে সেটি করা হয়েছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় শতখানেক গাছ এখানে সুন্দর করে রাখা আছে, চারা গাছ, যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক সহস্তে সেই মাটির যে তার বৃক্ষের যে বাড়ি, বৃক্ষের যে গোড়াটি, সেখানে সুন্দর হাতে সহস্তে যত্নের সাথে তিনি তা রোপণ করে যাচ্ছেন এবং পানি দিয়ে তাকে সেখানটাতে তার স্থানটি অবস্থানটিকে চিরস্থায়ী হোক যেন সেভাবে করে তিনি জল ঢেলে পানি ঢেলে তাকে বাঁচিয়ে আবার একটি বৃক্ষের কাছে চলে যাচ্ছেন একের পর এক,
1: মানে একের পর এক বৃক্ষে বৃক্ষকে মাটির আবরণে ঢেকে দিচ্ছেন, সে সঙ্গে পানি সেচ দিয়ে বৃক্ষ রোপণের সকল পর্যায়ে কিন্তু তিনি সম্পূর্ণ করছেন।
0: এবং এটি সাধারণত যেমন একটি স্মারক বৃক্ষ হিসেবে বিভিন্ন জায়গায় লাগানো হয়, এটি কিন্তু সেই বৃক্ষ রোপণ নয়। যেমনটা আপনাদের বলছিলাম যে এবছর 5 কোটি বৃক্ষ লাগানো হবে, তার মাঝে কক্সবাজারেই সবচেয়ে বেশি বৃক্ষ লাগানো হবে সেটি নির্ধারণ করা হয়েছে এবং কক্সবাজারেই লাগানো হবে 1 কোটির যে সীমা, একটি লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে, সেই হিসেবে কিন্তু এগুলি হচ্ছে সেই 25 কোটি বৃক্ষ রোপণ কার্যক্রমের অংশ হিসেবেই মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বৃক্ষ লাগাচ্ছেন। আপনাদের যদি একটু বলি কক্সবাজারের মাটির জন্য প্রয়োজনীয় যে বৃক্ষ, সেই বৃক্ষগুলো সম্পর্কে যদি আপনাদের একটু বলি, আধা চিরহরিৎ, চিরহরিৎ এবং উপকূলীয় ঝড় বাতাস সহনশীল, চার ধরনের দেশীয় বৃক্ষ রোপণ করা সবচেয়ে উপযোগী এই অঞ্চলের জন্য। আপনারা যারা আমাদের শুনছেন কিংবা আপনারা যারা বৃক্ষ রোপণ করতে চান এবং আপনারা নিজেরাও নিজেদের অবস্থান থেকে গাছ লাগাতে আগ্রহী, বৃক্ষ লাগাতে আগ্রহী, তাদেরকে বলছি যে আপনারা যারা আপনাদের প্রয়োজন যে স্থানে আপনি যে এলাকায় আপনি অবস্থান করছেন সেখানকার জলবায়ু এবং মাটির চিন্তাধারা অনুযায়ী প্রয়োজনীয় বৃক্ষটি সেখানে আপনি রোপণ করুন।
1: মাটি এবং পরিবেশের ধরন অনুযায়ী আসলে গাছ নির্বাচন করলে সেক্ষেত্রে গাছের টিকে থাকার সম্ভাবনা যেমন বেশি থাকে, গাছ বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে, বিস্তারের সম্ভাবনা আরও বেড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও একই কথা বলেছেন, আর আমরাও কিন্তু সবার প্রতি সে আহ্বান রাখতে চাই যে আসুন আমরা আসলে বিভিন্ন এলাকার মাটি এবং প্রকৃতির ধরন অনুযায়ী আমরা বৃক্ষ নির্বাচন করি এবং বৃক্ষ রোপণের এই কর্মসূচিকে আমরা ব্যক্তিগত পর্যায়েও ছড়িয়ে দিই।
0: গর্জন, এটি কিন্তু কক্সবাজারের গর্জন গাছের কথা বলছি, এটি কক্সবাজারের অঞ্চলের জন্য একটি আদি এবং প্রধান বৃক্ষ। অর্থাৎ কক্সবাজারে যাচ্ছেন আপনি এবং বৃক্ষ দেখছেন, সেখানে গর্জন আপনি পাবেন না এমনটা হতেই পারে না। এখানকার বেলে দোআঁশ মাটিতে গর্জন গাছ খুব দ্রুত এবং সুউচ্চ হয়ে বেড়ে ওঠে। এবং আরেকটি বৃক্ষ হচ্ছে সেগুন এবং চম্পা ফুল, অত্যন্ত মূল্যবান কাঠ এবং পাহাড়ি ঢালের জন্য উপযোগী হচ্ছে এই বৃক্ষ। এখানে যে বৃক্ষগুলো বা যে গাছের চারাগুলো লাগানো হচ্ছে তা কিন্তু সবই এই শিলকরই, গর্জন করই, চঞ্চল তুন, তেলসুর এবং ঢাকি জামের মধ্যেই বিদ্যমান। তেলিসুরি সম্পর্কে যদি একটু বলি, এই গাছটি এই অঞ্চলের আর্দ্র বনাঞ্চলের উপযোগী ঐতিহ্যবাহী গাছ। অর্থাৎ আপনারা জানেন কিন্তু শ্রোতা বন্ধুরা, কক্সবাজারের মাটি বেলে দোআঁশ মাটি এবং দোআঁশের যে বালুর অংশই এখানে বেশি, তাই এখানের যে বৃক্ষগুলো হয় তা এই বেলে দোআঁশ মাটিতে উপযোগী হয়ে যারা বর্ধনশীল হতে পারে এবং যাদের গোড়া একদম খুব গভীর পর্যন্ত যেতে পারে সেই বৃক্ষগুলোই কিন্তু কক্সবাজারের মাটিকে বেছে নেয়। পাশাপাশি ফলদ এবং বন্যপ্রাণীর খাদ্য উপযোগী বৃক্ষ কিন্তু এখানকার সাফারি পার্কে সংরক্ষিত রয়েছে, বনে সংরক্ষিত রয়েছে। সেখানের মধ্যে রয়েছে যেমন চাপালিশ, যেটিকে আমরা চামল হিসেবেও জানি, এর ফল বুনো হাতি এবং বানরের অত্যন্ত প্রিয় খাবার। আপনারা জানেন যে এই সাফারি পার্কে কিন্তু কি রয়েছে,
1: এই ধরনের প্রাণীগুলো রয়েছে এবং বুনো হাতির পাল পাহাড়ের বিচরণ করে, খুব পরিচিত একটা দৃশ্য। আর আমরা যেটা সবসময় বলে থাকি বৃক্ষরোপণের ক্ষেত্রে ফলদ, বনজ এবং ঔষধি তিন প্রকারের গাছের কথা, শুধু ফলদ, বনজ, ঔষধি নয়, একেবারে বাংলার প্রকৃতির সঙ্গে বিভিন্ন অঞ্চলের সঙ্গে মিলেমিশে আছে যেসব বৃক্ষ, যেসব গাছ, সেগুলি কিন্তু নির্বাচন করা হচ্ছে এবং সেগুলি লাগানো হচ্ছে। আমরাও চাই আপনারাও এভাবে অনুপ্রাণিত হবেন। বৃক্ষরোপণের
0: দোয়া হচ্ছে, আমরা আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم غفرتك والغنيمة من كل بر وسلامة من كل اثم لا تدع لنا ذنبا الا غفرته ولا حمل الا فرجت ولا دين الا قضيتها يا ارحم الراحمين ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনগুলোকে আয়োজিত আজকে আমরা এই মিশন থেকে আমরা হাত তুলেছি, আমাদের হাত কানা কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ আজ দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ আল্লাহ এই সকল 25 কোটি
2: 25 কোটি বিক্ষকে আল্লাহ যেহেতু নেকি দান করবেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিয়ে পৌঁছে দিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন এর হাদিয়াটুকু আমাদের প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদ মরহুম খালেদা জিয়ার রূহে আত্মার মাগফিরাত দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাকে বেহেশতে শান্তিতে নসীব করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সওয়াব পৌঁছে দিন ইয়া আল্লাহ তাদেরকে বেহেশতে হিসেবে কবুল ও মঞ্জুর করুন ইয়া আল্লাহ আমাদের আরফাত রহমান কবর ইয়া আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ আমাদের দেশকে দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন ইয়া আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর সহোদর মনে জুবাইদুর রহমানকে আল্লাহ দীর্ঘায়ু কামনা করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারা আহমেদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন ইয়া আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য দান করেন ইয়া আল্লাহ তাদের দুশ্মনের দুশ্মন থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সকল দুশ্মন থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وارحمنا معهم بحق لا اله الا الله محمد رسول الله
3: اي مايك مايك দেন তো মাইক দেন
4: কথা বলবে তো শুভ
5: স্যার আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করি প্রথম কৃতজ্ঞতা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশের যেই সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি পরিবেশের দিকে অনেক নজর দিয়েছেন সেই জন্য ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি একই সাথে দেশের যে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব সেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে রাজি হওয়ার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই কথা বলে আমি শেষ করলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদের দেশব্যাপী এই 25 কোটি বৃক্ষরোপণের আজকে উদ্বোধনী ঘোষণা করবেন এবং আমি কথা দিতে পারি যে ইনশাল্লাহ আগামী 5 বছরে শুধু 25 কোটি নয় 25 কোটি থেকে বেশি গাছ লাগানো হবে আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম
6: বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় উপস্থিত ভাইবোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা
7: ভালো আছেন ইনশাআল্লাহ
6: আজকে এখানে এলাকাবাসী উপস্থিত আছেন এবং একই সাথে মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলের উদ্দেশ্যে বলতে চাই যে বিগত নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলাম নির্বাচনের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল যে আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি তাহলে আমরা দেশে রোপণ অভিযান করব এবং আমাদের লক্ষ্য থাকবে বছরে অন্তত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 5 কোটি গাছ লাগানো আগামী 5 বছরে 25 কোটি গাছ চারা রোপণ করব আমরা আমি দেশের যে যেখান থেকেই এই অনুষ্ঠানটি দেখছেন সকলের কাছে অনুরোধ করব এই অনুরোধটি হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবে আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিশ্চয়তা দেই সুন্দর একটি পরিষ্কার একটি দূষণমুক্ত বায়ু যারা বায়ু যাতে করে তারা শ্বাসের সাথে নিতে পারে এবং একই সাথে এমন একটি পরিবেশ যে পরিবেশটি পরিষ্কার হবে এরকম একটি পরিবেশ আমরা তাদেরকে উপহার দিতে চাই আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে আমরা অনেক মুক্ত পরিষ্কার বিশুদ্ধ একটি বাতাসে আমরা রূপান্তর করতে পারব আজকে আনুষ্ঠানিকভাবে বিশেষ করে এখানে খুব সম্ভবত বিভিন্ন জেলার প্রশাসকবৃন্দ আপনারা হয়তো এখানে সংযুক্ত আছেন এই অনুষ্ঠানে আপনাদের সকলের কাছে আমার নির্দেশনা থাকবে যে আপনার স্বস্ব এলাকায় আপনার জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য যে সকল উদ্যোগ প্রয়োজন দয়া করে সেই উদ্যোগ আপনি গ্রহণ করবেন। আমি আনুষ্ঠানিকভাবে আজকে এই বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করছি, আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা আশা করি আমাদের ইচ্ছা, আমাদের প্রত্যাশা যে আমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে বুক ভরে মুক্ত শ্বাস গ্রহণ করতে পারে সেরকম একটি ইনশাল্লাহ পরিবেশ আমরা গড়ে তুলতে পারব। আসসালাম।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ভীষণ মুগ্ধ দৃষ্টিতে শুনলাম এবং দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তথ্যগতভাবে তার আন্তরিকতায় যেভাবে তিনি বাংলাদেশকে সাজাতে চান, দূষণমুক্তভাবে সাজাতে চান। শুধুমাত্র আবাসস্থল নয়, দূষণমুক্ত একটি আবাসস্থল তিনি পৃথিবীর মধ্যে এই যে আমাদের ভালোবাসার প্রাণের বাংলাদেশ তাকে দেখতে চান, সেভাবেই কিন্তু তিনি তার বক্তব্যে বললেন। এবং এই কারণেই তিনি 25 কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির যে আয়োজন করেছেন সেই অভিযানের উদ্বোধন, শুভ উদ্বোধন করলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই ডুলা হাজরা স্থাপারি পার্ক থেকে তিনি পৌঁছে যাবেন কক্সবাজার জেলার পেকুয়া পৌরসভার নবগঠিত মাতামহরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের কার্যক্রমে। শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা এই ফাঁকে গানের কাছে চলে যাই।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, ইতিমধ্যেই শহীদ মোহাম্মদ ওয়াসিম কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎকার শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছে গেছেন নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি ইতিমধ্যেই করেছেন এবং মাতামোহরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি করেছেন। এবং এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে উপস্থিত, যে জনগণ রয়েছেন এখানকার মানুষ যারা রয়েছেন উদ্গ্রীব, তাদের সাথে তিনি তাদের উদ্দেশ্যে তিনি কথা বলছেন। শ্রোতা বন্ধু, আমরা আপনাদের মূল অনুষ্ঠানে সংযুক্ত করছি।
1: তখনও বিএনপি দেশের স্বার্থে কথা বলে, জনগণের স্বার্থে কথা বলে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকুক, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বের বাইরে থাকুক, সকল সময়ে বিএনপির একটাই প্রধান বিষয় দেশ এবং দেশের মানুষের স্বার্থ। দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি, বর্তমানে আমরা কাজ করব, ভবিষ্যতে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলবো, কাজ করব। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আজকে যেহেতু এখানে জনসভার আমাদের কোনো অনুষ্ঠান নেই, এইখানে জনসভা ইনশাল্লাহ বহু বছর আগে একবার আমি করেছিলাম, সন্ধ্যা সময়ে হাঁস মুরগি গরু ছাগল আমরা বিতরণ করেছিলাম এখানে। ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের এখানে মাঠে আসব, আপনাদের সাথে কথা বলবো, এখানে আমরা ইনশাল্লাহ বিশাল জনসভা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এতক্ষণ নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামোহরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন স্থলে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং এখানে তিনি জনগণের উদ্দেশ্যে তার বক্তব্য, তার ভাষণ প্রদান করেছেন। তার সাথে রয়েছেন তার সুযোগ্য স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা জানি যতটুকু এরপর পরে কিন্তু তিনি চলে যাবেন, এখানে যে জনসভাটি রয়েছে চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় সেখানে তার অংশ নেবার কথা রয়েছে। এই ইয়েতে ফাঁকে ফয়সাল, একটু পেকুয়া নিয়ে, পেকুয়া যে উপজেলার এই সম্পর্কে তুমি একটু কিছু বলো।
2: কক্সবাজার জেলার একেবারে নতুন প্রশাসনিক যে ইউনিট পেকুয়া পৌরসভা, কিন্তু 2026 সালের মে মাসে কিন্তু চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে পেকুয়া সদর এবং মেহেরনামা মৌজার নির্দিষ্ট অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু স্বীকৃতি লাভ করে। এবং নবগঠিত এই পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যেমন এই পৌরসভাটির পূর্বে যেমন পেকুয়া উপজেলা ঘোষণার পর থেকে কিন্তু এটিকে আধুনিক শহরে রূপান্তরের দাবির ধারাবাহিকতায় সরকার এই চূড়ান্ত গেজেট কিন্তু প্রকাশ করে। এবং আমরা জানি যে পৌরসভা ঘোষণার মাধ্যমে নাগরিক সুবিধাগুলো বাড়বে, আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই পথেই এগোচ্ছেন। পৌরসভা ঘোষণার পরপরেই পৌরসভার ক্ষেত্রে যেটা হয়, রাস্তাঘাট, ড্রেনেজ, সড়ক বাতি, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সহ অবকাঠামোগত যে উন্নয়ন আছে, যে নাগরিক সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলোর পরিধি কিন্তু বৃদ্ধি পায়। এবং আমরাও চাই এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি উপজেলা, জেলা এভাবে এগিয়ে যাবে, এগিয়ে যাবে আসলে বাংলাদেশ।
0: শ্রোতা বন্ধুরা, এর আগে আপনাদের যে কথাটা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছে গিয়েছিলেন, শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন এবং তার পরিবারের হাতে তিনি কিন্তু ইতোমধ্যে 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র তুলে দিয়েছেন এবং এটি তার এই যে শহীদদের প্রতি আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ মূল্যায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটি আমরা শুরু থেকেই দেখছি। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা এই বিষয়টি জানতে বলতে পারছি। এবং আজ কিন্তু সকালে তিনি পিএম খালিতে পথসভায় ভাষণ দিয়েছেন, পিএম খালিতে তিনি খাল উদ্বোধন করেছেন এবং তারও আগে তিনি ডুলা হাজরা সাফারি পার্কে তিনি যে 25 কোটি বৃক্ষরোপণের যে কার্যক্রম সেটির উদ্বোধন করেছেন, তারও আগে তিনি মালুম ঘাটে গিয়েছিলেন এবং সেখানে তিনি বৃক্ষরোপণ করেছেন এবং পরিদর্শন করেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কক্সবাজারের পাতলি খালও তিনি উদ্বোধন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তিনি পৌঁছে যাবেন চকরিয়া পৌর বাস টার্মিনালে। রাজনৈতিক যে জনসভাটি আমরা সেটিও কিন্তু শ্রোতা বন্ধুরা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে, আমরা আশা করছি আপনারা সেই অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচারে আপনারা আমাদের সাথে থাকবেন।
2: এর পাশাপাশি আমরা যেটা উল্লেখ করতে চাই যে মাতামোহরী উপজেলার ভিত্তিপ্রস্তর কিন্তু তিনি আজই কিন্তু স্থাপন করেছেন এবং সেখানের কথা যদি বলি, মাতামোহরী উপজেলার কথা যদি একটু ছোট্ট করে যদি বলতে হয়, এই অঞ্চলের বুক চিরে কিন্তু 287 কিলোমিটার দীর্ঘ যে মাতামোহরী নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর নাম অনুসারে কিন্তু এর নামকরণ করা হয়। এবং বেশিরভাগ এলাকায় কিন্তু উপকূলীয় এবং দুর্গম হয়, পূর্বেও এই বাসিন্দাদের নানান রকম তাদের দাবি দেওয়া ছিল, নতুন উপজেলা হিসেবে এই উপজেলাটি স্বীকৃতি পাওয়ায় এর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতির কিন্তু খুব দ্রুতই উন্নয়ন ঘটবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
0: সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছ থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিব। আপনাদেরকে আমাদের জাতীয় সম্প্রচার স্টুডিওতে নিয়ে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানে সরাসরি ধারা বর্ণনা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহেলি ও ফয়সাল আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ ও হাফিজা আক্তার, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরবর্তী যে গন্তব্যস্থল চকরিয়া পৌর বাস টার্মিনাল রাজনৈতিক জনসভার অনুষ্ঠানটিও সরাসরি শোনার আমন্ত্রণ জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খোদা হাফেজ।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কক্সবাজার জেলার পেকুয়া পৌরসভার ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল বাংলাদেশ বেতার। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভাষণ প্রদান করবেন সেখানেও। তো অনুষ্ঠানটি সরাসরি আমরা সম্প্রচার করব, তার আগে চলুন আমরা দেশের গান শুনি।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি চকরিয়া বাস স্ট্যান্ড যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, যিনি সাত সকাল থেকে প্রায় 11টি কর্মসূচিতে অংশগ্রহণ করে এক বৃষ্টি স্নাত পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকে কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। একেবারে ক্লান্ত কিন্তু না তার চেহারা দেখে মনে হচ্ছে। এখানে কিন্তু এই জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকেল 4টায় এবং সে 4টায় কিন্তু বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিনা হাজার হাজার নারী পুরুষ এই চকরিয়াতে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এই জনসভায় ভাষণ দেবেন। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই প্রায় 20 বছর পর, প্রায় 20 বছর পর এই চকরিয়াতে উপস্থিত হয়েছেন জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এবং সর্বশেষ এখানে 2017 সালে মাননীয় তৎকালীন দেশনেত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন এবং এই চকরিয়ার সঙ্গে বিএনপির দেশনেত্রীর এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের এক অভূতপূর্ব সম্পর্ক রয়েছে, যেমনটি আজ সকালে দেখেছেন। সকালে তিনি এসেই যে পিএম খাল একটি খাল খনন করেছেন, যেখানে এই খাল খননটি কিন্তু আপনারা জানেন যে পিএম খালি ইউনিয়নে পাতিলি যে খালটি খনন উদ্বোধন করেছে, এখানে এটি কিন্তু 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন খনন। এবং এরপরে কিন্তু সেখানে তিনি ভাষণ দিয়েছেন এবং তিনি দুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেছেন এরপর। এবং এরপরে কিন্তু তিনি মালুমঘাটে সংরক্ষিত বনাঞ্চলে প্রায় 25 কোটি যে বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন সেটির উদ্বোধন করেছেন। এরপরে তিনি জুলাই শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন এবং তিনি কবর জিয়ারত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার জুবাইদ রহমান মাননীয় প্রধানমন্ত্রীর যে পত্নী তিনি তা রয়েছেন
1: রাস্তায়।
0: কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি।
1: এই পর্যন্ত চকরি আইতে আইতে গাড়ি আস্তে আস্তে চালাইয়া হুজি এ হারণে দেরিও গিয়ে গই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চকরিয়া এসছেন, পেকুয়া এসেছেন, মাতামোহরিতে এসছেন, এই এলাকার মানুষের আরজু পুরা হয়েছে। পেকুয়াতে পৌরসভা দিয়েছেন, মাতামোহরিতে উপজেলা দিয়েছেন, মাতামোহরিতে থানা দিয়েছেন। চকরিয়াতে আগেই পৌরসভা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই এলাকার মানুষের যত সমস্ত উন্নয়ন দাবি আছে সকল কিছু পূরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনি। আমি এই অঞ্চলের মানুষের তরফ থেকে স্বাগত জানাই আমাদের প্রিয় নেতা, এদেশের মানুষের সমস্ত মানুষের জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের বিএনপির চেয়ারম্যান, এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানকে আমি স্বাগত জানাই। আমাদের শ্রদ্ধেয় ভাবী, এদেশের মানুষের প্রিয় ডক্টর জুবাইদা রহমানকে অনারার সাবেক এমপি আর বউ আছে হাসিনা মদ আছে হাসার সমস্ত এমপি অকল আছে আর বদ্ধ শাহজাহান চৌধুরী, কক্সবাজার সদরের এমপি লুৎফুর রহমান কাজল, মহেশখালীর এমপি মহেশখালী খুদ্দিয়ার এমপি আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ, আজিয়া হদুন মন্ত্রী রাজ্যসভা হচ্ছে না, এই যে ফানি সম্পদ মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী, এনে বিমান প্রতিমন্ত্রী জনাব মিল্লাত, তারপরে আর বদা নাসির সাহাবর, মীর নাসির সাহাবর হওয়ার সুযোগ্য সন্তান, প্রতিমন্ত্রী

হ্যাঁ না না আজার রাষ্ট্রীয় আজাদ পর্যন্ত নাই মন্ত্রী সিরিয়াল বেশি তো। তারপরে এই আজাদ কিছু আমাদের পঞ্চগড়ের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, আজাদ তো আর আসে নাই আগে মনে হয়, আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই এই জনাব মীর শাহে আলম বগুড়ার সন্তান, শিবগঞ্জের এমপি বগুড়ার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তারপরে আর আফা আছে স্বামী মারা স্বপ্ন আফা নয়াগরিয়ার এমপি ইয়ে তো মহিলা এমপি ইয়ে নবা আজি এটা আসে হতা হইতে স্যার না হয়তো হতা হইতে আর মনে হইতে না পারিয়া। তারপরে এটা আর আর ফে কো চকরিয়া এবং মাতামুরির সমস্ত এলাকার বেকুন সভাপতি সেক্রেটারি হল আছে, এনাম সাহেব সভাপতি আছে, নূর ইসলাম সাহেব হায়দার সাহেব আছে, অন্যান্য মন্ত্রী আছে, আর আর এমপি সাহেব আছে চকরিয়ার কৃতি সন্তান ওবা সিটাং দাইয়ের এমপি ইয়ে খন্ড আবু সুফিয়ান সাহেব ওই চট্টগ্রামত আবু সুফিয়ান সাহেব আর আর চকরিয়ার কৃতি সন্তান। তারপরে আস্তে আস্তে সিরি এলাহির ইয়া জসিম তিয় নয়াগরি আর তো আর এমপি ইয়েতে চন্দনাই সাহেব অলি সাহেবর হোয়ারে ডিভিড দিয়ে রাই বা সিনা নবা এইবার জসিম উদ্দিন সাহেব। তারপরে আর আর নেতা এই ফটিয়ার তো এমপি ইয়েতে আনাম সাহেব চিনে না, ইয়ার পরে আর আর নেতা শ্রদ্ধেয় নেতা জনাব নুমান সাহেবর হোয়া আবদুল্লাহ নুমান সাহেবর হোয়া ভাই ভূত নাম পরিচয় কই দিও সাইদ আল নুমান ওই না আরো আছে না যাই জেরিবাবু তো ফরান মানুষ আর কেউ আছে না সাহেব আচ্ছা হ্যাঁ আর আছে না বাকি আছে কেউ নাজির বাবুরে এটা বনু সিনে হ্যাঁ বান্দরমানের রাজারও হোয়া সাজিং ব্রুজেরি এমপি বেকুনে সিনন আর আর ভাষ্যবর্তী মানুষ পরিচয় করাতে করাইতে আধা ঘন্টা গেইয়ই বক্তৃতা দিতে গেলে হন রাজ্যে বেগুই আয় হন হতা নহইয়াম ইলেকশনের আগে আগে কি হইলাম ওবা সলেইনর হাস্যবাজার সিটাং মহাসড়ক খাইতে গেলে মরথুয়ালায় এড়ামলায় সরকার লায় এবং এই সরকারের প্রধানমন্ত্রী লাগে, প্রধানমন্ত্রী আজ আসছে না আজ দুপুরে হব মহাসড়ক ছ না সলেন ছ না দিব আল্লাহ দিলে এখন বুঝো। তারপরে এদেশর লবণ চাষি অকল মরে গিয়ে লবণের দাম নাই, আয় মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধ করছিলাম তুমি বেকুনলের মিটিং করছে শিল্পমন্ত্রী বাণিজ্য মন্ত্রী বেকুনলের মিটিং করছে খাওয়াতে বাজারের মধ্যে এক প্যাকেট এক কেজি লবণ খাওয়া দে চল্লিশ টিহতে বিয়াল্লিশ টি অনন হওয়া আর লবণ চাষি মাঠত মধ্যে পনেরো টি অন হয় এক কেজি বরাবর ফানে হন আগে হম করি হলেও অনতুন এই দেশের লবণ চাষি হলরে এবে সর্বনিম্ন পনেরো টিয়া এক কেজি হতে দিয়া ভরিব বেশি দিলে দিব এমন ছষট্টিয়া রাজি আছে না কমপক্ষে ওই না কথা নহকা ওই না আচ্ছা দিব আল্লাহ দিলে ইয়ার পরে বাদ বাকি কথা আটশো হাজার যাইয়ে রইব ব্যাংকে সিরিঙ্গে দিব না আটশো হাজার শহর যাইয়ে খাজল সাহেব তার কিছু না চাইব না এটা বেকিং পাইবা। এই চকরিয়ার মানুষ অত্যন্ত কৃতজ্ঞ এই চকরিয়া পেকোয়া মাতামৌরি বিএনপির গাঠি যুগ যুগ ধরে তারা বিএনপিকে সমর্থন করেছে। আমি এমপি থাকার পরে যখন কারাগারে গেলাম আমার অবর্তমানে আমার চাইতেও বেশি ভোট দিয়ে আমার স্ত্রীকে তারা সংসদে পাঠিয়েছে, তারা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে সারা বাংলাদেশের মতো এখানেও আমাকে নির্বাচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এই এলাকার জন্য আমাদের কিছু চাওয়া পাওয়া নাই, সবই দিয়েছেন আমাদের নেত্রী আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দুই হাত ভরে দিয়ে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে সকল কিছু দিয়ে গেছেন। আজকে আপনি সব আস্তে

0: দেখেছেন পাতিলিখাল, রামতে ওখানে গিয়েছেন, সদরে ওখানে গিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইবার ওখানে গিয়েছেন, আপনি সাফারি পার্কে গিয়েছেন, এই সাফারি পার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি পেকুয়াতে গিয়েছেন, সেই উপজেলার প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি মাতা মোহরিতে গিয়েছেন, ওইখানে সেই অঞ্চলের সমস্ত মানুষের পুলিশ তদন্ত কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা দিয়েছেন, আজকে সেটা আপনি পূর্ণাঙ্গ থানা এবং উপজেলা করে দিয়েছেন। যে রাস্তা দিয়ে আপনি এসছেন 2001 সালের সরকারের সময় চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি মহেশখালী বন্দরের রাস্তা, এই রাস্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, আপনি সেটা চৌড়া করে দেওয়ার জন্য গত কয়েকদিন আগে এক না এক সবাই আপনি পাশ করে দিয়েছেন। সুতরাং আমাদের সব চাওয়া পাওয়া শেষ। মাতারবাড়ি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যোগাযোগ যখন প্রশস্ত সড়ক দিয়ে প্রতিষ্ঠিত হবে, এই এলাকা হবে খাতুনগঞ্জ কোরবানীগঞ্জ। অনবা মাতার বাড়ি তো না, আরোগ্য সড়ক বিল নাজুদ্দিন ওয়াইয়ার ইবে আইলি ইনবে, একমাত্র বন্দর এলাকার সন্নিহিত সমস্ত শিল্প প্রতিষ্ঠানের এলাকা। আর কিছু অবা সাহেবের আছে না কিছু? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় কর। ওই যে ফর্দা একান দিয়েওয়া ইয়ান আল্লাহ মহাসড়ক দেখানো যাবে, আর নইলে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে চকরিয়ার চিরিঙ্গা ব্রিজ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত বাঙ্গার মুখ পর্যন্ত সকল রুখে লোকারণ্য, ওইখানে মাইক দেওয়া হয়েছে, এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, তারপরও নিরাপত্তার জন্য এই স্ক্রিনটা দেওয়া হয়েছে বলে তারা দেখতে পাচ্ছে না। যাই হোক, অন্ধকারে আর আমাদের রিস্ক নেওয়ার দরকার নাই। সুতরাং আপনি দুই চার কথা যা আমাদের উদ্দেশ্যে বলবেন, সেটা আমাদের জন্য এখানে স্মরণীয় বাণী হয়ে থাকবে। আমি এখন আহ্বান করছি, শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করবেন, বক্তৃতা নয়, আমাদের নতুন এমপি এই কক্সবাজারের এককালীন পাবলিক প্রসিকিউটর পিপি, বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পিপি হয়েছিলেন উনি, এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, শুধু আহ্বান করবেন, সময় নাই। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সহ উপস্থিত মন্ত্রীবর্গ, উপস্থিত সকল এমপি বর্গ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় জনগণ কক্সবাজার জেলার ভাই ও ভাই ও বোনেরা, বক্তব্য দেব না, প্রিয় সমাবেশ, আমরা কক্সবাজারবাসী সমুদ্র সৈকতে যাই সমুদ্র অস্ত্র দেখতে। আজকে কক্সবাজারের সকল মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কক্সবাজারে নতুন সূর্য উদয় দেখতে। আমরা আজকে নতুন সূর্য পেয়েছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আমাদের মাঝে নতুন সূর্য হিসেবে এসেছেন, আমরা আর কিছুই চাওয়ার নাই। এখানে আমাদের কক্সবাজার জেলায় জনাব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের জন্ম হয়েছে, তাই কক্সবাজার জেলা আজকে আলোকিত হয়েছে, আমাদের আর কিছু চাওয়ার নাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের নেতা, আমাদের চেয়ারপার্সন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। জনাব তারেক রহমান এমপি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার শাখা এবং চকরিয়া সহ পেকুয়া উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই না? আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন সেই বিকাল বেলা আসার কথা, কিন্তু এই যে আপনারা যে অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন সেই এয়ারপোর্ট থেকে নামা পরে সেই পেকুয়া যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে তো একটু হাত নেড়ে আসতে হয় তাই না, কাজে না হলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এইরকম করতে করতে করতে দেরি হয়ে গেল, সকল মানুষের সাথে একটু কথা বলে আসে তাদেরকে তাদেরকে হাত নেড়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। যাই হোক, তা এখন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়ও, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন বিশেষ করে, কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয়ে ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার চারটি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজল এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, তো আমি হঠাৎ করে, আমরা তো মেইন যে রাস্তা সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম, তো সামনে যেই রাস্তাটা অনেকদিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তো আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম এই সোজা রাস্তাটা কোথায় গেছে, তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম এই রাস্তা তো আজকে থেকে ২৫ বছর, প্রায় ২০ বছর ২২ বছর আগে আমি যা দেখে গেছি আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের পরিবর্তন হয়নি? উনি বললেন যে না, যে এই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় ২৫ বছর আগে সেই রাস্তা একই রকম কিছু, গত ২৫ বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে ২৫ বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে, মাতারবাড়ি পোর্ট কয়েকদিন পরে চালু হবে, আপনারা নিজেরাই শুনলেন বর্তমান সরকার যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন সেই সরকার মাতারবাড়ি থেকে শুরু করে ভিতরে যে রাস্তাটা কি নাম, এই রাস্তাটা যেটা এই যে যেটা আমরা এখানে পাস করলাম মাতামরি থেকে আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্রে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা রাস্তা, এই রাস্তাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্তত পক্ষে ৪ থেকে ৬ লেন হওয়া উচিত ইনশাল্লাহ। এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি মেইন যে রাস্তাটা সেটি আমরা ইনশাল্লাহ ৪ থেকে ৬ লেন করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্যে বলেছেন, এই এলাকার বহু মানুষ কৃষক আছেন, কৃষকের মধ্যে অনেকেই আছেন, কেউ ধান চাষ করেন ধানের কৃষক, কেউ মৎস্য চাষ করেন মৎস্য কৃষক, কেউ লবণ উৎপাদন করে লবণ চাষী, আছে না? এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। কিন্তু আমরা একটু আগেই বক্তব্য শুনেছি এবং কয়েকদিন আগে ঈদের আগে আমি যখন পত্রিকায় খবরটি পড়লাম, আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা বক্তৃবর্গ আছে তাদেরকে দেখে আমি বিষয়টা জানলাম, এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক লবণ চাষী তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসেন, বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষীরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি আমি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু কিছু জেনেছেন। কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, নিশ্চয়ই বাজেট দেখেছেন না, পত্রপত্রিকা রেডিও টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত দুই দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেটের। বাজেট উপস্থাপন সংসদের, মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানবো না, মানি না এই বাজেট, দেখেছেন না আপনারা। এখন প্রিয় ভাই বোনরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি, যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থাকে প্লেনে, পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে, পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি একটি নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে, প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। বেড়েছে জিনিসের দাম? জিনিসের দাম বাজারে বেড়েছে? বাড়েনি জিনিসের দাম। তো এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন প্রিয় ভাই বোনেরা আসেন, এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে নিয়েছি। যেমন কিডনির প্রবলেম আছে অনেক, ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস করতে গেলে অনেক মানুষের অনেক খরচ হয়, সেই যেই ওষুধপত্রগুলো কিডনি ডায়ালিসিসের জন্য আনতে হতো সেই ওষুধগুলোর উপর থেকে আগে ট্যাক্স ছিল, আমরা সব ট্যাক্স সরিয়ে নিয়েছি। তার ফলে এখন প্রত্যেকটি যে সকল কিডনি ডায়ালিসিসের রোগী আছে সেই রোগীরা এখন যখন কিডনি ডায়ালিসিস যাবে তাদের 800 থেকে 1000 টাকা, আগে যেইখানে খরচ বেশি হতো এখন সেইখানে খরচ কম হবে ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা বলেন, যেই বাজেট দেওয়ার ফলে কিডনি রোগীদের খরচ কমে যাবে, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট নাকি জনগণের বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। আসেন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে বহু হার্টের রোগী আছে, বহু মানুষ, আমার, আপনার, আমাদের আত্মীয় স্বজন, মা, ভাই, বোন, পরিবারের সদস্য, অনেকেরই হার্টের অসুখ আছে, আছে না? এই হার্টের বাইপাসের জন্য, এই হার্টের চিকিৎসার জন্য যেই বিষয়ে যেই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো দরকার হতো সেইগুলো আমরা ট্যাক্স আগে ছিল, আমরা সেই ট্যাক্সগুলো এখন বাতিল করে দিয়েছি। তার ফলে কি হয়েছে, আগে যেই চিকিৎসা করার জন্য, এই যে হার্টের বাইপাসের জন্য, যে স্টেন্টিং এর জন্য যে আগে 1,16,000 টাকা খরচ হতো সেটি কমে এখন প্রায় 50-60,000 ভিতরে চলে যাবে, অর্থাৎ অর্ধেক খরচ কমে যাচ্ছে মানুষের। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই যে জনগণের পকেট যদি অর্ধেক, জনগণের পকেট থেকে যে আগে যেখানে 1,00,000 টাকা খরচ হতো সেইখানে যদি এখন অর্ধেক টাকা খরচ হয় তাহলে লাভটা কার হলো? লাভটা হলো জনগণের। তাহলে এই যে জনগণের খরচটা কমে গেল, চিকিৎসার খরচটা কমে গেল, এটা কি জনগণের পক্ষের হলো না বিপক্ষের হলো? ভাই পক্ষের হলো। এখন আসেন, অনেকে আছে চোখের ছানি অপারেশন, বিভিন্ন চোখের অপারেশনের করার পরে লেন্স লাগাতে হয় যাতে ঠিকভাবে দেখতে পায়, এই লেন্সের উপরেও আগে ট্যাক্স ছিল, এখন এই লেন্সের উপর থেকে আমরা ট্যাক্স সরিয়ে নিয়েছি, যাতে অনেক মুরব্বী মানুষ আছে যারা রিটায়ার হয়ে গেছে, যারা অবসর জীবনে আছে, তাদেরকে এই চোখের চিকিৎসা করতে হয়, ফলে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, ফলে এই ট্যাক্স লেন্স কিনতেও আগে যেই খরচ হতো সেটিও এখন অর্ধেকের বেশি খরচ কমে নিয়ে আসবে। তাহলে প্রিয় ভাই বোনেরা বলেন তো, এই যে খরচ কমে গেল জনগণের, যাদের চোখের সময় চোখের অপারেশন হবে তাদের যে খরচ কমে গেল, তাহলে এইটি কার পক্ষে গেল? জনগণের পক্ষে গেল না বিপক্ষে গেল? জনগণের পক্ষে গেল। তাহলে প্রিয় ভাই বোনরা, এখন আসেন, আমরা বাজেটের দিন দেখলাম, বাজেটের পরেও দেখলাম, সামাজিক গণমাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম, বিভিন্ন সংবাদ দেখলাম, বিভিন্ন ভিডিও দেখলাম, কি দেখলাম, কতগুলো রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানালো এই বাজেটের, বাজেট যে বিএনপি সরকার যে বাজেট দিয়েছে এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে, কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না মানবো না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানবো না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করত, ঠিক শুনেছেন না, দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা যদি ১৯৭১ সাল থেকে ১৯৯৬ সাল, ১৯৮৬ সাল, ২০০৮ সাল, প্রত্যেকটি সময় যখনই যখনই এই দেশের মানুষের সামনে সংকট আছে, প্রত্যেকটি সময় যদি আমরা বিশ্লেষণ করি, দেখব যে এই যে আজকে যারা মদের ট্যাক্স বাড়ানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ করছে, আজকে যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে, এই দলের লোকজন আমরা দেখেছি সেই সময়েও তারা বিভ্রান্ত করেছিল জনগণকে। জনগণের সামনে মিথ্যা কথা সেদিন তারা বলেছিল, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল। অপরপক্ষে প্রিয় ভাই বোনেরা, অপরপক্ষে আপনাদের নিশ্চয়ই পরিষ্কার মনে আছে, আমরা নির্বাচনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেশের মানুষকে কি বলেছিলাম যে বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা, ২০ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই ২০ কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ হচ্ছে নারী, মা বোনেরা। এই মা বোনেরাই আমাদের সংসারটিকে চালিয়ে রাখে। মা বোনেরা সংসার দেখে বলেই আজকে সংসার বাংলাদেশের, আমরা যারা আছি, আমরা যারা বাইরে কাজ করি, দিন শেষে যখন আমরা ঘরে ফিরে যাই, মা বোনেরা সংসার দেখে বলেই আমরা শান্তিতে ঘরে থাকতে পারি। এই মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বলেছিল, বিএনপি যদি সরকার গঠন করে, আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য, আমরা প্রত্যেকটি মা বোনের হাতে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশের প্রত্যেকটি, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে, যেই পরিবারের প্রধান নারী প্রধান যে আছে, তার আগে তার হাতে আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা করে তুলে দিব, যাতে করে এই ২৫০০ টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে, এই ২৫০০০ টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে, এই ২৫০০০ টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কালি শুকানোর আগেই বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। আমরা এই বাজেটে, এই যে দুই দিন আগে বাজেট গেল, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি, আগামী এক বছরের মধ্যে ইনশাল্লাহ প্রতি উপজেলায় আমরা 8 থেকে ১০,০০০ করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আট থেকে দশ হাজারটি পরিবারকে এই আগামী অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় আমরা ৪২ লক্ষ পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড যদি মা বোনেরা পায় তাহলে কি পরিবারগুলোর উপকার হবে না ক্ষতি হবে? কি জোরে বলেন না, উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে কি মা বোনেরা, আপনারাই তো পাবেন, বলেন না উপকার হবে? আচ্ছা, তার মানে যারা যারা সেদিন বিক্ষোভ প্রতিবাদ করেছিল এই বাজেট মানি না মানব না, তাহলে কি তারা এই মা বোনদের বিপক্ষে না? এই এতগুলো কোটি কোটি মা বোনের বিপক্ষে, এই মা বোনের অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে না পারে, তাহলে কি আমরা ধরে নিব সেই দলের লোকজন চায় না এই বাংলাদেশের মা বোনেরা স্বাবলম্বী হোক, তাই তো নাকি? ঠিক আসেন। এবার একটু আগে যে আমি লবণ চাষি ভাইদের কথা বললাম, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে আমরা কৃষক ভাইদেরকে মাদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দেব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিব ইনশাল্লাহ। এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি, আগামী এক বছর আমরা সারা বাংলাদেশে প্রায় ৪০ লক্ষ কৃষকের হাটে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যেই কৃষক কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাই এককালীন সারা বছরে এককালীনের জন্য তাদেরকে আমরা ২৫০০ টাকা করে দিব, যাতে সে তার ফসলের বীজ সার কীটনাশক ওষুধ কিনতে যাতে তার উপরে অর্থনৈতিক চাপ কম পড়ে সেই সহায়তা আমরা তাদেরকে দিব। এখন ভাই এই যে শুধু লবণ কৃষক ভাইরা না, লবণ চাষিরা না, সে লবণ চাষিও এই কৃষক কার্ড পাবে, মৎস্য চাষি আছে এই এলাকায়, বহু মানুষ আছে যারা চিংড়ি ঘেরের ব্যবসা করে চিংড়ি চাষি করে না, তাদেরকেও এটা দিব, আবার যারা ধান চাষ করে তাদেরকে দেবো ইনশাল্লাহ। আগামী এক বছরে প্রতি উপজেলায় প্রায় ৮০০০ কৃষক ভাইদের হাতে আমরা এই কৃষি কার্ড পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ড যদি এই ৪০ লক্ষ কৃষক বাংলাদেশে যদি এই কৃষক কার্ড পায় তাহলে কি উপকারটা মানুষের হবে নাকি অন্য কারো হবে? এই দেশের কৃষক ভাইদেরই তো উপকার হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো, যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা কি কখনো মানুষের বন্ধু হতে পারে? তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু নয়, আমরা বলেছি যে এই যে দেখেন এই এলাকা কক্সবাজার চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বহু আমরা মুসলমান, আমরা যারা মুসলমান মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা মসজিদের খতিব সাহেব আছে, মোয়াজ্জেম সাহেব আছে, অন্য অন্য ধর্মেরও ধর্মীয় গুরু আছে, এই অনেক মসজিদ বা অন্য অন্য ধর্মের ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব বলে ইমাম সাহেব আছে, অনেকে আছে বেশ কষ্ট হয়ে জীবনযাপন চালায়, চালায় না? আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভোটের কালি শুকনের আগেই, মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই আগামী এই এক বছরের মধ্যে আমরা আরো হাজার কয়েক হাজার হাজার ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারবো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না, খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না, এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা আসেন এবার প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রধান পেশা কি কৃষি, তাই না? কৃষির সাথে অন্য অন্য শিল্পকল কারখানা আছে, গার্মেন্ট শিল্প আছে, বিদেশ থেকে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তাদেরও তারাও বৈদেশিক মুদ্রা পাঠায়, কিন্তু কৃষির পাশাপাশি যদি আমরা আমরা চাই এই দেশে শিল্পর নগরী হয়ে উঠুক, এই দেশটি শিল্পেও যাতে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য এই বাজেটে যে সকল শিল্প বাংলাদেশে হয়েছে এবং যে সকল শিল্প হতে পারে, এই ধরনের যেসব দ্রব্য বিদেশ থেকে আসে তার উপরে আমরা কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি, কারণ আমরা চাই এই দেশে যদি শিল্প গড়ে ওঠে সেই শিল্পে কি বিদেশ থেকে শ্রমিক এসে কাজ করবে নাকি এই বাংলাদেশের মানুষরাই কাজ করবে, বলেন তো ভাই? বাংলাদেশের মানুষের কাজ করবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি কাজ করে তাহলে তো আমাদের বেকার সমস্যা, আমাদের যুবকরা যারা আছে বেকার যারা আছে তারাই তো সেখানে চাকরি বাকরির ব্যবস্থা হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা দেশে শিল্পে যাতে গড়ে উঠতে পারে, এই দেশে কলকারখানা যাতে গড়ে উঠতে পারে, আমরা বাজেটের মধ্যে সেই ব্যবস্থা রেখেছি। তাহলে যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করলো না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? আমরা চাইছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আর তারা সেটির বিরুদ্ধে মিছিল করছে, তারা সেটির বিরুদ্ধে বিক্ষোভ করছে। কাজটা কি তাহলে ভালো করলো? তারা ভালো করলো না। এখন প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কথা একটাই প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা অতীতেও দেখেছেন বর্তমানেও দেখছেন, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, আমাদের কাজ হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করা। এবং সেজন্যই আমরা কৃষক কার্ড বলেন, আমরা ফ্যামিলি কার্ড বলেন, আমরা দেশে কলকারখানা স্থাপন করা বলেন, আমরা দেশের বেকারদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা বলেন, এইসব কাজ আমরা করতে যাই। শুধু একই এইসবই বিষয় না, এই বাংলাদেশের মানুষের, এই যে আপনারা যে উপজেলায় থাকেন, আপনাদের বিভিন্ন উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আছে না? 50 বেডের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স আছে না? এই স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের একটা কাহিনী আছে, হয়তো অনেকেই সেই কাহিনী জানে না। এই যে 50 বেডের যে হাসপাতালটি আছে উপজেলা পর্যায়ে, কি বলে,
3: আরে ভাই
2: ধৈর্য ধরো না, এই পোলাপনের এই একটা প্রবলেম, ধৈর্য ধরে না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই যে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে 50 বেড দেখেন, এই 50 বেডের 30 বেড, প্রথম যে 30 বেড, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন সারা বাংলাদেশে। পরবর্তীতে যে 20 বেড, অর্থাৎ 50 বেডের যে 20 বেড, সেই 20 বেড করেছিলেন বেগম খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার সমগ্র বাংলাদেশে যত উপজেলা আছে, যেখানে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি 50 বেড আছে সেটিকে 100 বেডে রূপান্তরিত করবে, যেটি 30 বেড আছে সেই 30 বেডকেও ইনশাল্লাহ আমরা 100 বেডে রূপান্তরিত করব, যাতে করে বাংলাদেশের গ্রামের মানুষ, উপজেলার মানুষ, পৌরসভার মানুষ যাতে দূরে যেতে না হয়, চট্টগ্রামে যেতে না হয়, ঢাকায় যেতে না হয়, যাতে করে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে সঠিক স্বাস্থ্য সেবা তারা পায়। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে আমরা রূপান্তরিত করতে পারি। এইটি কি বাংলাদেশের মানুষের জন্য স্বার্থের পক্ষে নাকি স্বার্থের বিরুদ্ধে বলুন তো? স্বার্থের পক্ষে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আবার প্রশ্ন করি আপনাদের কাছে, যারা এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করলো রাজপথে, যারা এই বাজেটের বিপক্ষে বক্তব্য দিল, তারা কি বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের পক্ষে কথা বলল না স্বার্থের বিরুদ্ধে কথা বলল? স্বার্থের বিরুদ্ধে কথা বলল। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে দেশের মানুষের সামনে যখন বিদেশ থেকে 17 বছর পরে এই দেশে ফিরে আসছি, সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম, মনে আছে? আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, তাদের আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এইগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি যখনই দেশ সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছে, যখনই শহীদ জিয়ার নেতৃত্বে, যখনই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেছে। যখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করছে, ঠিক সেই সময়ে একটি স্বার্থনেশী মহল ষড়যন্ত্র শুরু করেছিল, এবং ষড়যন্ত্র করে তারা আমরা দেখেছি কিভাবে 1981 সালে শহীদ জিয়াকে হত্যা করেছিল। আমরা দেখেছি কিভাবে বছর মাসের পর মাস, দিনের পর দিন হরতাল আহ্বান করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বিএনপি যখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছিল, আমরা দেখেছি কিভাবে বিএনপিকে হুমকি প্রদান করা হয়েছিল, এই দেশের জনগণের স্বার্থের বিপক্ষে কথা বলে হরতাল ডাকা হয়েছিল, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল বিএনপিকে এক মিনিটের জন্য শান্তিতে আমরা থাকতে দেব না। মনে আছে আপনাদের? মনে আছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক যাদেরকে সাথে নিয়ে তারা বলেছিল কথা, যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটাই আজকে দেখছি আবার একইভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না, এই বাজেট গণবিরোধী বাজেট, এই পরিকল্পনা ভালো না, এই পরিকল্পনা ভালো না, এইভাবে তারা দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে আজ থেকে 2 বছর আগে। স্বৈরাচারকে বিজয় করে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের সূচনা করেছে। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ আজ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও যাত্রা শুরু করেছে, কিন্তু স্বার্থনাশী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষের কাছে আমি পরিষ্কারভাবে আজকে তুলে ধরতে চাই যে আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। প্রতিবার যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, সেই 90 সালেই হোক, সেই 2024 সালের 5ই আগস্ট হোক, প্রতিবার বাংলাদেশের মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবার গণতন্ত্রকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, জনগণের শাসন এখন শুরু হয়েছে দেশের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে সব সময় আমি একটি কথা বলি, আমাদের রাজনীতির সকল শক্তির উৎস হচ্ছে জনগণ, সেই জনগণের সমর্থন নিয়ে, সেই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি তার সকল পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে হাত দিয়েছে, কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যেই কথাটি একই সাথে বলি যে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে নতুন ভাবে বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। যে বাজেট আমরা দিয়েছি, এই বাজেট দিয়ে ধীরে ধীরে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই যেই বাজেট আমরা উপস্থাপন করেছি, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এই বাজেট পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি করতে চাই, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। কি নতুন কথাটি করব কাজ সবার সবার জন্য বাংলাদেশ একসাথে আছেন আমার সাথে আপনারা সবাই ইনশাআল্লাহ আর এই এলাকার উন্নয়নের জন্য যে যে কাজ করতে হবে কারণ আমি প্রথমেই বক্তব্যের প্রথমেই বলেছি যে বিএনপিকে যতবার দেশে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে প্রত্যেকটি সময়ে কক্সবাজারের মানুষ চারটি আসন বিএনপিকে উপহার দিয়েছে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়নের জন্য বিএনপি অতীতে যেভাবে কাজ করেছে ইনশাআল্লাহ বিএনপি এই এলাকার কক্সবাজার জেলার উন্নয়নের জন্য ভবিষ্যতেও ইনশাআল্লাহ একইভাবে কাজ করবে এবং একসাথে আমরা কাজ করব একসাথে আমাদের দেশকে গড়ে তুলব সবার জন্য সবার জন্য ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ
3: বন্ধুরা এতক্ষণ চকরিয়া বাস স্ট্যান্ড প্রাঙ্গণে চকরিয়া বিএনপি আয়োজিত এই বিশাল জনসভায় ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি তার প্রতিশ্রুত বিভিন্ন নির্বাচনী ইশতেহারে যেসব কথা তুলে ধরেছিলেন সেগুলোর পুনর্ব্যক্ত করেছেন এবং বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন তার আরো দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে এক বিরামহীন ক্লান্তিহীনে পথ চলায় তিনি কিন্তু ক্লান্ত হননি সেটা কিন্তু আমরা চোখে মুখে দেখেছি তার উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নেব তবে বিদায়ের আগে জানিয়ে যাই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ রাসেল আহমেদ স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফুল ইসলাম ও উত্তম চন্দ্র গোপ সরাসরি সম্প্রচারের সমন্বয় করেছেন এ বি এম মাহবুবুর রহমান ও প্রেম গোপাল হালদার অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ মহাপরিচালক বাংলাদেশ বেতার এবং এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন এ এস এম নাজমুল হাসান শ্রোতা বন্ধুরা আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে চকরিয়ার বাস স্ট্যান্ড প্রাঙ্গণ থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে
4: এতক্ষণ কক্সবাজার জেলার চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ এবং ভাষণ প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল প্রিয় শ্রোতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলা সফরকালীন লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে চলুন তার আগে দেশের গান শুনি

0: সার্কের ঐক্য যারা চায় না, তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব।
1: জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বকীয়তার মূল ভিত্তি। তিনি বলেন, 56,000 বর্গমাইলের কোনো বাঙালিকে আর বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের ওপারে অন্য কারো কাছে ধার করতে হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের সত্যকে উন্মোচিত করে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন, যা দেশের মানুষের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়। এদিকে আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তারেক রহমানের রূপকল্প শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে জুলাই অভ্যুত্থান ও 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে একসঙ্গে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসের প্রধান রাজনৈতিক পরিবর্তনগুলোর মধ্যে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 2024 সালের জুলাই অভ্যুত্থান সবচেয়ে বেশি আলোচিত। এদিকে বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতা দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বেগবান করতে হলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করে বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এই স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও জড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। নতুন অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে কিছু ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ রয়েছে, যা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অর্থনীতি ও জনগণ উভয়ই উপকৃত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: 2026-27 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয় বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরে এসব খাতে সরকারি ব্যয়ের হার তুলনামূলক কম ছিল, নতুন বাজেটে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা দেখা যাচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
5: এবার বাজেটে কতগুলো ভালো

0: ব্যতিক্রমী উদ্যোগ আছে যাকে আমরা সবাই স্বাগত জানাই, তবে আবার কিছু চ্যালেঞ্জেস থেকে যাচ্ছে। আগে প্রথমে যদি আমি ব্যতিক্রমী উদ্যোগগুলোর কথা বলি, আমরা দেখেছি সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে তার স্পেন্ডিং এর উপরে গুরুত্ব দিয়েছে। এই খাতগুলোতে আরো অধিকতর সরকারি বিনিয়োগ বা ব্যয় করা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো দিক। অনেকদিন ধরে এই তিনটি সেক্টরে আমাদের যে পাবলিক স্পেন্ডিং সেটার মাত্রা খুবই কম ছিল, কাজেই সরকার এখন চেষ্টা করছে সেই পাবলিক স্পেন্ডিং গুলো বাড়াতে।
1: তার মতে বাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগকে। দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান, বেসরকারি খাতে গতি ফিরলে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও বাড়বে।
0: বাজেটের আরেকটি ভালো দিক হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে এবং কতগুলো সংস্কার করার মাধ্যমে প্রাইভেট সেক্টরকে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয় যে এটা ভালো করে ইমপ্লিমেন্টেশন করলে আমাদের সামনের দিনগুলোতে ব্যবসা বাণিজ্য বাড়াতে সাহায্য করবে এবং সেই সাথে আমরা অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। এখন কর্মসংস্থান করাটাই বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে আছে।
1: ডক্টর রাজ্জাক জানান, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি, দারিদ্র কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাছাড়া প্রস্তাবিত বাজেটের ইতিবাচক উদ্যোগের সঠিক বাস্তবায়ন দেশের অর্থনীতির জন্য সুবাতাস বয়ে আনতে পারে।
0: বাজেটে অনেকগুলো ভালো দিক আছে, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এই বাজেট থেকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ পেতে সুবিধা পাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সনাতন যেসব সমস্যা আছে, বাধা বিপত্তি আছে, সেগুলো কিন্তু বাজেট বাস্তবায়নের পথে থেকেই যাচ্ছে, সেদিকটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।
1: অর্থনীতিবিদদের মূল্যায়ন, নতুন বাজেটে উন্নয়ন, মানব সম্পদ এবং সামাজিক সুরক্ষাকে সমন্বিতভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হবে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: এদিকে দীর্ঘ ফ্যাসিবাদীর কবলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এবং খাদ্য নিরাপত্তা ও কৃষি সুরক্ষায় বড় ধাক্কা দেওয়ার জন্য নির্বাচিত সরকারের এটাই প্রথম বাজেট। স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন ও উৎপাদনশীলতা ধরে রাখতে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ছিল বাজেটে। এই তিন মৌলিক খাতের জন্য সেই রূপান্তর পরিকল্পনা কতটা উঠে এলো বাজেটে, বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 2025-26 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা। আগামী অর্থ বছরে তা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%। লক্ষ্য পর্যায়ক্রমে এটিকে 5% উন্নীত করা। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী অর্থ বছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 69,409 কোটি টাকা, যা গত অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ। এখন থেকে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট এবং প্রতিটি জেলা হাসপাতালে হৃদরোগ ও কিডনি ডায়ালিসিসের মতো বিশেষায়িত সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে বাজেট প্রস্তাবে জানান অর্থমন্ত্রী।
4: স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।
3: 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, চলতি বছরের পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড। সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের জন্য চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে 1,567,96,00,000 টাকা।
4: সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে।
3: কৃষি সচিব ডক্টর রফিকুল ই মোহাম্মদে বলেন, এই বাজেটের ফলে কৃষকরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হবে।
5: ক্ষুধা নিবারণ করা না যায়, খাদ্য সহায়তা দেওয়া না যায়, এগুলো সবই খুবই সামঞ্জস্যপূর্ণ। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড একতালে দেখলে কি মনে হয়, মনে হবে যে ইয়েস, আমরা এই যে ভাবনা, আমাদের নতুন প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে আমাদের সকল কৃষককে এ বুঝতে হবে এবং বাজার আমার কিন্তু শুধু বাংলাদেশ নয়, আমাকে যেতে হবে বিশ্ববাজারে।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করা হবে, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা, জলবায়ু ঝুঁকি এবং বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের গতি প্রকৃতি পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের রপ্তানি বাজার ধরে রাখতে এবং সম্প্রসারিত করতে আরও কঠোর প্রতিযোগিতা নামতে হবে। তিনি আজ রাজধানীতে রোড ম্যাপ টু ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে যখন বিশ্ব অর্থনীতি নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে চলমান জ্বালানির সংকট নতুন মাত্রার জটিলতা তৈরি করেছে। বাংলাদেশও এসব বৈশ্বিক পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন নয়।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফার রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত 17 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এবং বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানান, আক্রমণকারীরা মারাদুন জেলার গরুন নামাই গ্রামের খামার বাড়িগুলোতে ঝড়ের বেগে ঢুকে নিজস্ব ক্ষেতে কর্মরত কৃষকদের উপর গুলিবর্ষণ শুরু করে। স্থানীয় নেতারা জানান, এই হামলায় আরও 5 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আসামের জোরহাট বিমান ঘাঁটিতে আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে অন্তত 5 আরোহী নিহত হয়েছে। দেশটির বিমান বাহিনী জানায়, অবতরণের সময় বিমান বাহিনী স্টেশন চত্বরের ভেতরে এটি বিধ্বস্ত হয় এবং আগুন লেগে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফিফা বিশ্বকাপ ফুটবলে আগামীকাল ভোর 4টায় ব্রাজিল মরক্কোর মোকাবেলা করবে। এর আগে সান ফ্রান্সিসকোতে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করে। এছাড়া গতরাতে কানাডার টরেন্টোতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যেকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়া দলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। কক্সবাজারে পাতলি খাল পুনঃ খনন কর্মসূচি উদ্বোধন পরবর্তী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তারিক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ। দেশের 10 জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল। বাংলাদেশে জাতীয়তাবাদই দেশের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নাইজেরিয়ার জামফারা রাজ্যে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত 17 জন। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ডের এবং ভোর 4টায় ব্রাজিল মরক্কোর মোকাবেলা করবে। খবর শেষ হলো।
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি শামিমা আক্তার খান। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটকে সবার বাজেট আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোন রাজনৈতিক দল, গোষ্ঠী বা বিশেষ শ্রেণীর জন্য এই বাজেট নয়। দেশের সব মানুষের প্রয়োজন, সম্ভাবনা, জীবনমানের উন্নয়নকে সামনে রেখে এটি প্রণয়ন করা হয়েছে। সমাজের এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যাদের কথা এ বাজেটে বিবেচনায় আনা হয়নি। জাতীয় সংসদে বাজেট ঘোষণা করার পর গতকাল রাজধানীতে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী এবং বিকেন্দ্রীভূত করার উপর গুরুত্ব দিয়ে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। একই সাথে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের এটি প্রথম বাজেট। ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এই বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের বা জিডিপি 13.7%। আগামী অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 91,000 কোটি টাকা সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। বাজেট উত্তর সংবাদ সম্মেলনের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা বৃদ্ধি, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে তিনি সঠিক নীতি, দক্ষ ব্যবস্থাপনা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর উপর জোর দেন। দেশে অনুমোদন, বন্দর ব্যবস্থাপনা, পরিবহন, ব্যাংক ঋণ এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতায় সংস্কার আনতে পারলে মূল্যস্ফীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মত প্রকাশ করেন। সব শ্রেণীর মানুষের জীবন মান উন্নয়ন এবং তাদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। তিনি আরও বলেন, বিনিয়োগ ও ব্যবসা সহজ করতে যেসব বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন তদারকির জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হবে। অর্থমন্ত্রী বলেন, সরকার ব্যবসার ক্ষেত্রে ঘোষিত বিনিয়ন্ত্রণ কর্মসূচির 80% বাস্তবায়ন করতে সক্ষম হলে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ভিন্ন এক পর্যায়ে পৌঁছে যাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে কক্সবাজার সদরের স্থানীয় একটি হোটেলের অডিটোরিয়াম থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাবেদ হোসেন পলাশ, আমরা আপনাদেরকে এই সুধী সমাবেশে উপস্থিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিনি উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল মঞ্চে। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি, সালাউদ্দিন আহমদ, তিনিও আজকের মূল মঞ্চে আপনাদের উপস্থাপনায় নিয়ে যাচ্ছি।
1: আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত, আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সকালে বিমানযোগে এখানে অবতরণ করেন এবং সারাদিন তিনি কক্সবাজার, রামু, চকরিয়া, পেকুয়া, মাতামহরি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিজে গাড়ি চালিয়ে কোনো লাইভ হবে না, আপনারা মোবাইলটা একটু বন্ধ করেন, শৃঙ্খলা মানতে হবে সবার, লাইভও হবে না রেকর্ডও হবে না। এটা আমরা আমাদের মধ্যে শুধু জনরা উপস্থিত হয়েছেন এবং আমাদের অনেক নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, নিরাপত্তা বাহিনী যা বলে ওনারা আপনারা সেটা শুনতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কর্মবীর এবং তিনি যে প্রাণবন্তভাবে আজকে সারা দিন সফর করেছেন কক্সবাজারে, তো আমি ওনার বেশি সময় নেব না, আমরা ওনার বেশি সময় নেব না, আমরা কপিতায় আমাদের সমস্যা কিভাবে সমাধান করা যায়, আমরা কিভাবে এগিয়ে যাব। কক্সবাজার বাংলাদেশের সম্পদ, এইখানে যত বেশি সরকার বিনিয়োগ করবে তত বেশি সরকারের রাজস্ব আয় বেড়ে যাবে, তো রাজস্ব আয় বাড়ার জন্য মানুষের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের জন্য, শিল্প এবং বিনিয়োগ হওয়ার জন্য, দেশে বিদেশে বিনিয়োগ হওয়ার জন্য আমার কিছু কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমার কপিতে প্রস্তাব আছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করেন তাহলে কক্সবাজারের জন্য একটা মাইল ফলক হবে, কক্সবাজারের অর্থনীতি, কক্সবাজারের পর্যটন এবং কক্সবাজার একটা ইন্টারন্যাশনাল হাব হিসাবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী, যে আমি যে কথাটা তুলে ধরতে চাই সেটা হল আমাদের অসীম সমুদ্র সম্পদ আছে বাংলাদেশের, আয়তন 147 বর্গ কিলোমিটার আর সমুদ্র হল 1,17,000 বর্গ কিলোমিটার, প্রায় বাংলাদেশের সমান হল আমাদের সমুদ্র। তো আমাদের সমুদ্রকে কাজে লাগানোর জন্য যদি একটা দক্ষ ম্যান পাওয়ার গড়ে তোলার জন্য, যদি একটা বিশেষায়িত সমুদ্র গবেষণা ভিত্তিক ব্লু ইকোনমি যেটা বলে এটা ভিত্তিক যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাহলে দেশের জন্য ভালো হবে, আমাদের কক্সবাজারের জন্য ভালো হবে এবং আমাদের যে সমুদ্রের অফুরন্ত সম্পদ এটা আমরা কাজে লাগাতে পারব। পর্যটন খাতে বিনিয়োগ করার জন্য সহজ করতে হবে। এখানে যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা সকলেই জানেন যে ফেসিস সরকারের একটা মন্ত্রী, সেই শুধু 5-star হোটেল করবে আর কেউ করতে পারবে না, এইভাবে সে আইন কানুনগুলো প্রণয়ন করে, ঠিক কি না? এবং আর কেউ বিনিয়োগ করতে পারে নাই এই ফেসিস কারণে। এখানে অনেক ধরনের পরিবেশের আইনও এখানে করা হয়েছে, আবার গণপূর্ত থেকে আইনও করা হয়েছে। আমি আমাদের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলেছিলাম, তিনি তো আইন বুঝেন, তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, আমি পূর্ত মন্ত্রীর সাথেও কথা বলেছি, আমি পরিবেশ মন্ত্রীর সাথেও কথা বলেছি, যদি 1-star এখানে করা হয় পর্যটনের জন্য এবং আইন কানুন যদি সহজ করা হয় তাহলে

0: এতক্ষণ কক্সবাজার জেলার লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
1: স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সহমর্মিতার যে শিক্ষা লায়ন্স ইন্টারন্যাশনাল দিয়ে যাচ্ছে তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজকের এই কনভেনশন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি সেবার আদর্শকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন জেলার সেবামূলক কার্যক্রম মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাজসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আশা করি এই কনভেনশন থেকে নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা ও নতুন উদ্যমের সৃষ্টি হবে, যা আগামী দিনে সেবার পরিধিকে আরও বিস্তৃত করবে এবং মানব কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
2: জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জিয়া উদ্যানে স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দোয়া ও মুনাজাত করেন। এ সময় ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
3: বর্তমান বাংলাদেশ সরকারের নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যেন তারগ্রামের নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমরা আজকে এখানে এসেছি যুবদলের সেই পূর্ণাঙ্গ কমিটিকে নিয়ে এবং যুবদলের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবক্তা এবং নতুন বাংলাদেশের স্থপতি শহীদ প্রধান জিয়াউর রহমান সাহেবের এবং আমাদের গণতন্ত্রের আপসীর নেত্রে, আমাদের গণতন্ত্রের মাতা, দীর্ঘ সংগ্রাম করে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন, আমাদের সেই ময়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে আমরা আজকে সবাই এসেছিলাম শ্রদ্ধা জানাতে। আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং এখানে দোয়া করেছি পরম পরম আল্লাহর কাছে, আল্লাহ তারা যেন যুবদলের এই নতুন কমিটিকে শক্তি দেন, সাহস দেন, তৌফিক দেন, তারা সারা বাংলাদেশে যুবদলের একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারে, যারা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার কাজে নিজেকে নিয়ে যেতে। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তরুণের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। আজকে সেই জন্যে নতুন কমিটির যে কাজ দায়িত্ব সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশের নায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে।
2: আজ সকালে রাজধানীর ইনস্টিটিউশনস অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি বলেন,
4: আগামী 5ই আগস্ট বাংলাদেশের সর্বশেষ রক্তাক্ত বিজয়ী মহান গণঅভ্যুত্থানের দিবস আমরা পালন করতে যাব। সেই দিনটি হতে পারে এই সংগঠনের আত্মপ্রকাশের দিন। সকল ধরনের আগ্রহ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এই কাজগুলি মাঝখানে আয়োজকরা করতে পারেন, যাতে সামান্যতম কোনো সম্ভাবনাও এই আয়োজনের বাইরে না থাকে। কেননা স্বাধীনতার পক্ষে বিপক্ষের মতো কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে ফেসিবাদ বনাম গণতন্ত্রের মেরুকরণ যেমন আমরা তৈরি করতে পেরেছি, আজকের বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশে তেমনি ভাবে কে ধর্মের পক্ষে আর কে ধর্মের বিপক্ষে, কে বাংলাদেশের পক্ষে আর কে বাংলাদেশের বিপক্ষে, এই ধরনের নানান প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের অর্জিত গণতন্ত্রের যাত্রাপথ বাধাগ্রস্ত হতে পারে। সেই বাধা দূর করার জন্যই আমাদেরকে খুব পরিষ্কারভাবে আজকের বাংলাদেশ, আজকের আঞ্চলিকতা এবং আজকের বৈশ্বিক বাস্তবতা, এই তিনটি সম্পর্কে খুব পরিষ্কার চিত্র আমাদের ধারণায় থাকতে হবে। এবং আমি নিশ্চিত আমরা বাংলাদেশি এ কাজ করতে পারবে, এবং এ কাজ যদি তারা করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে কোনো কৃত্রিম বয়ান জায়গা করে নেবে না। বাংলাদেশের মানুষের তৈরি করা বয়ান সকল কৃত্রিম বয়ানকে ভেঙে খান খান করে দিবে, যেমন আমরা প্রমাণ করেছি 5ই আগস্টে। এবং 5ই আগস্টের পরবর্তীতেও আমরা যখন দেখেছি, যখন কেউ কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চান, কৃত্রিম কাহিনী তৈরি করতে চান, কৃত্রিম চরিত্র তৈরি করতে চান, এবং কৃত্রিম ভাবে কেউ কেউ বিশাল বড় নেতা হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চান, আমরা তার বিপরীতে কোনো মান অভিমান এবং আক্রোশ ব্যক্ত করতে চাই না। আমরা শুধুমাত্র ইতিহাসের নিঃসারিত সঠিক বয়ানের গতিটাকে আমরা উন্মোচিত করতে চাই। ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে। শক্তি হচ্ছে ইতিহাসের, শক্তি হচ্ছে জনগণের, শক্তি হচ্ছে সত্যের। এই উপমহাদেশে 56,000 বর্গ মাইলের বাইরে যারা বাংলায় কথা বলেন, আর আমরা যারা 56,000 বর্গ মাইলের মধ্যে থেকে বাংলায় কথা বলি, আমাদের মধ্যে ভাষার মিল আছে, কথা সত্য। কিন্তু এ কথাও তো সত্য, আমাদের সাংস্কৃতিক মনোজগতের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যারা এটাকে আড়াল করতে চান, আমি মনে করি তারা হয় বোকা অথবা তাদের কোনো সুদূর প্রসারী দুরবসন্ধি আছে। ঐতিহাসিকভাবে, নৃতাত্ত্বিকভাবে এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা। আমরা ইতিহাস থেকে কথাও খুব পরিষ্কারভাবে জেনেছি এবং প্রমাণিত, জাতপাতের কাঠামোর কারণে কেমন করে সনাতন ধর্মের পরে বৌদ্ধ ধর্ম, বিতাড়িত বৌদ্ধ ধর্মের পরে কিভাবে এখানে নতুন করে ইসলামের সাম্যবাদের আলোকে এই এলাকার সমস্ত মানুষরা দলে দলে ধর্মান্তরিত হয়েছেন, পবিত্র কোরআনকে গ্রহণ করেছেন, এটাও ইতিহাসের জানা সত্য, কেউ বানিয়ে কথা বলছে না। এবং এই বিবর্তন আমাদের সংস্কৃতির মধ্যে যে একটা স্বকীয়তা দিয়েছে, সেই স্বকীয়তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের বাংলাদেশের ক্ষণজন্ম পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান। ইতিহাসের এই অনুন্মোচিত বিষয়টিকে তিনি উন্মোচিত করে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে আমাদের নৃতাত্ত্বিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ভাষাগত ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ধর্মীয় মূল্যবোধকে স্পষ্ট করে দেয়, এবং এর সংমিশ্রণে আমাদের যে একটা স্বকীয় সংস্কৃতি তৈরি হয়েছে তা উন্মোচিত করে দেয়। এবং সে কারণেই আমরা গর্বের সঙ্গে দাবি করতে পারি আমরা বাংলাদেশি, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি আপনাদের সকল আন্তরিকতা এবং যোগ্যতাকে বিনিয়োগ করেন, তাহলে আগামী 5ই আগস্ট বাংলাদেশে ঐতিহাসিকভাবে সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে নিয়ে আমরা বাংলাদেশের মতো সংগঠন বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, সামাজিক সকল ধরনের আন্দোলনে একটি শক্তিশালী কম্পোনেন্ট হিসাবে হাজির হবে। এবং তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে, সেই যাত্রা হবে বেগবান।
2: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এমপি বলেন,
5: আজকে নির্বাচনে কম্প্রোমাইজ ইজ আউট অফ পলিটিক্স, সমঝোতা দেশের স্বার্থে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা, জনগণের প্রতি দায়বদ্ধ আমার কাজের জন্য। বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না, আমরা অনেকগুলো সংস্কারের গণতন্ত্র মঞ্চ গঠন করি। আমাদের আন্দোলনের হেডলাইনই ছিল সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে, আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি যে বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, এই বাজেটে সেটা দেওয়া হয়েছে। শিক্ষাখাতে 2% করা হয়েছে বাজেট, এবং স্বাস্থ্যখাতে 1.01% করা হয়েছে, বিগত বছর চেয়ে বাড়ি। এবং যেটা বলা হয়েছে, সরকার 5 বছরের ধারণাও কিন্তু দিয়েছে এই বাজেটে যে পর্যায়ক্রমে 5% এটা করা হবে।
2: আজ সকালে রাজধানীর সেগুন বাগিচায় মহিলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি বলেন,
6: একটি ইউনিয়নে বেশ কয়েকটা স্কুল কলেজ আছে, কিন্তু আপনি করছেন একটা ক্লাব, তাহলে তো হবে না। তাহলে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, এবং ওই কিশোর কিশোরীদেরকে ইনভলভ করছেন, আপনি ওয়ার্ডে অথবা ইউনিয়নে, একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কিশোর কিশোরী ক্লাব হওয়া উচিত। আমি তো মনে করি প্রত্যেক গ্রামে হওয়া উচিত, আমার 1,250 গ্রাম আছে, 1,275টা গ্রাম আমার, তাহলে আমার প্রত্যেকটা গ্রামে হওয়া উচিত, তাহলে ক্যাটার করতে পারবে, মেনটেন করতে পারবে, আমরা যে কারণে চাই সেটা অ্যাড্রেস করতে পারবে। এখন সম্পদের সীমাবদ্ধতা একটা বড় প্রশ্ন, এই কিশোর কিশোরী ক্লাব, তারপরে এত আইন, শিশু অধিকার আইন, শিশুদের এত আইন, মহিলাদের এত আইন, এবং আইন সম্পর্কে আমাদের ধারণা খুবই খুবই কম, আইনের প্রয়োগ এবং ব্যবহার কিভাবে করতে হবে, নিতে হবে, সাধারণ মানুষের আমার ধারণা 99% মানুষের ধারণা নাই। কি তার রাইটস আর কি তার প্রিভিলেজ, সেই জন্য আমরা তার পরবর্তীতে আলোচনা করি করলাম যে আমরা একটা 7 দিনব্যাপী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আমরা একটা গণসচেতনতা অথবা জনগণের অংশগ্রহণমূলক এটা উইক পালন করবো, যেটাতে কিশোর এবং নারী অথবা শিশু এবং নারীদের সুরক্ষা, তাদের অধিকার, এগুলো নিয়ে আমরা নেগেটিভলি যেতে চাই না, যে নির্যাতন প্রতিরোধ না, তার যে রাইটস এন্ড প্রিভিলেজ কি আছে সুরক্ষা, আমরা এই লাইনে যেতে, অর্থাৎ আমরা পজিটিভলি অ্যাপ্রোচ করতে চাই। কারণ আমাদের বর্তমান সমাজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনারে প্রত্যেকটা বক্তব্যে আমরা হচ্ছে এবার আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই এবং আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যেখানে কাউকে কেউ কোনো ধরনের ডিপ্রাইভেশন অথবা কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, এবং হাউ টু ইনক্লুড অর হাউ টু ডু এন্ড হাউ টু স্টার্ট এন্ড হোয়ার টু স্টার্ট। আমরা প্ল্যান মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা প্রোগ্রাম নিয়ে আমাদের একটা ড্রাফট আলোচনা হয়েছে এবং আমরা বাই জুলাই ইনশাআল্লাহ উইল কমপ্লিট এবং ওইটা আমরা মিনিংফুলি করতে চাই, যাতে মানুষকে আমরা ইনকর্পোরেট করি, তখনই কোশ্চেন আসবে এই কমিটিগুলোকে ভায়াবল করা, কমিটিগুলোকে ফাংশনাল করা, এবং আমরা যে মানুষগুলো আগ্রহী তাদেরকে নিয়েও যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমার ধারণা যে আমরা আমাদের যে উপর যে দায়িত্ব সেটাকে আমরা স্টিয়ারিং এ বসে আপনাদেরকে পাশে নিয়ে আমরা উই ওয়ান্ট টু ডু ইট, এবং এ ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নাই আর আমাদের মধ্যে কোনো ধরনের কনস্ট্রিকটিভনেস নাই, আপনাদেরকে আমরা খোলামেলা বলে দিতে চাই রিগার্ডিং মাদক, আমাদের টলারেন্স উইল বি জিরো।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনায় মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরের ঢেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান। আজকের বিষয় আলকাপ গান, সঞ্চালনায় বিশিষ্ট শিল্পী আবু বকর সিদ্দিক।

রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের মানুষের মুখে মুখে প্রচলিত এক প্রকার প্রাচীন গান হচ্ছে আলকাপ গান। এই ধরনের গান দেশের উত্তর পশ্চিমাঞ্চলে, বিশেষ করে চাপাই নবাবগঞ্জের মানুষের মধ্যে শতাব্দীর প্রাচীন ঐতিহ্য ও খ্যাতি বহন করে। আমরা শিল্পী সাদিয়া লিজার কণ্ঠে প্রথমেই একটি আলকাপ গান শুনবো।

আলকাপ গান পালা গানেরই একটি অংশ, অনেকটা কবি গানের আদলেই খোলা মাঠে বা বাড়ির আঙিনায় প্রচলিত যন্ত্রানুষঙ্গের মাধ্যমে এক বা একাধিক শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয়। কখনো হাস্যরস, কখনো কাহিনী নির্ভর, কখনো প্রেম ভালোবাসা এই গানের বিশেষ উপভোগ্য বিষয় হয়ে ওঠে। প্রেম বিষয়ক একটি আলকাপ গান আমি গেয়ে শোনাবার চেষ্টা করছি।

রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও লোকসংস্কৃতির ভাণ্ডার আলকাপ গান দিনাজপুর, বগুড়া, পাবনা ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও প্রচলিত। এই ধরনের গান কখনো একক কণ্ঠে, কখনো দ্বৈত কণ্ঠে বা কখনো সমবেত কণ্ঠেও গীত হয়ে থাকে। পাবনা অঞ্চলের একটি প্রচলিত গান আমরা দুজনে গিয়ে শোনাচ্ছি।

রাজশাহী অঞ্চলের আরেক প্রকার জনপ্রিয় গান হল বারশিয়া, অর্থাৎ বারো রসের গান। আর আলকাপ গানকে পঞ্চরসের গানও বলা হয়ে থাকে। গ্রাম বাংলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের সহজ বিনোদনের উৎস এই আলকাপ গান। আরও একটি আলকাপ গান শুনব সাদিয়া লিজার কণ্ঠে।

হাস্যরস, প্রেম লীলা, জীবনাচরণ ইত্যাদি বিষয়ে প্রচলিত নিজস্ব সংস্কৃতির একটি বিশেষ ধারা এই আলকাপ গান। কখনো কখনো দুই দলে বিভক্ত হয়ে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে, পালাগানের মতোই সওয়াল জবাবের মাধ্যমে বিশেষ প্রতিযোগিতায় খুবই আকর্ষণীয় হয়ে ওঠে, যা সাধারণত শ্রোতাদের বিমুগ্ধ করে। এবারে আরেকটি গান আমি গেয়ে শোনাচ্ছি।

বৃহত্তর ময়মনসিংহ এলাকার প্রচলিত ঘাটু গানের সাথে কোথাও কোথাও আলকাপ গানের মিল পাওয়া যায়। ঘাটু গানের মতোই ছেলেরা মেয়েদের পোশাক পরে, অর্থাৎ মেয়ে সেজে বিশেষ ধরনের নাচের মাধ্যমে আলকাপ গান পরিবেশন করে থাকে। বাংলা লোকসংস্কৃতির প্রাচীনতম ধারার ক্রমবিবর্তিত জীবনায়নের বহুমাত্রিক রস, রঙ্গময় শৈল্পিক অভিব্যক্তি প্রজন্ম থেকে প্রজন্মে সম্প্রসারিত ও নবায়িত হয়ে নিজস্ব সংস্কৃতির সমৃদ্ধ এই মূল্যবান ধারা যুগ যুগ ধরে প্রান্তিক মানুষের আনন্দের উপকরণ হয়ে বেঁচে থাকুক আলকাপ গান, এটাই আমাদের প্রত্যাশা।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানে শেষ হল। আজকের বিষয় ছিল আলকাপ গান। সঞ্চালনায় বিশিষ্ট শিল্পী আবু বকর সিদ্দিক, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে নুসরাত জাহান সুমি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান।

জ্যৈষ্ঠের এই শান্ত স্নিগ্ধ আর মধুর রাতে এক বুক উষ্ণতা ও গভীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের হৃদয়ের স্পন্দন, মাটির গন্ধ আর মনের আকুলতায় মাখানো প্রাণের আয়োজন পরাণের গান। প্রিয় বন্ধুরা, সপ্তাহের এই দিনটিতে চারপাশ থেকে আসা আপনাদের অনুরোধ এবং সেখানে যত্ন করে লেখা নামগুলো আমাদের এই আসরকে প্রতিবারই এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। আজকের অনুষ্ঠানটি আপনাদের পাঠানো সেই নতুন অনুরোধের মায়া আর পল্লী বাংলার খাঁটি মরমী সুরের বন্ধনে অত্যন্ত নিখুঁতভাবে সাজানো হয়েছে। স্টুডিওতে পুরো 40 মিনিট আপনাদের সাথে থাকব আমি আহসান হাবিব বাপ্পি। আজ আমরা হারিয়ে যাব খাঁটি মাটির গান আর জীবনমুখী দর্শনের এক অপূর্ব ডালিতে। তাহলে আর এক মুহূর্ত দেরি কেন, চলুন সরাসরি চলে যাই আপনাদের ভালোবাসায় মোড়ানো প্রথম চিঠিতে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা এমন এক গান শোনাব যা এক চিলতে গভীর অভিমান, বিরহ আর হৃদয়ের তীব্র আকুলতায় ভরা। এই গানটির জন্য আমাদের কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক ঝাঁক ব্যাকুল চিঠি এসে জমা হয়েছে। অনুরোধের সংখ্যার দিক থেকে এই গানটি আজ আমাদের তালিকার শীর্ষে রয়েছে। বন্ধুরা, এই গানটি শোনার জন্য প্রথম চিঠিটি এসেছে কুড়িগ্রামের উলিপুর থেকে ফারুক আহমেদ, লাকি, লাবিব এবং দিশার কাছ থেকে। দ্বিতীয় চিঠিতে একরাশ বকুল ফুলের সুবাসিত শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রানুবালা, বাদল বর্মন এবং টুম্পা সরকার। আর এই গানের শেষ চিঠিতে টিপটিপ বৃষ্টির এক মন ভেজা শুভেচ্ছা দিয়ে রাজবাড়ির পাংশা থেকে আমাদের লিখেছেন নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল এবং নায়েব মল্লিক। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনের সবচেয়ে বড় আঘাত বোধ হয় প্রিয় মানুষের দেওয়া কথার খেলাপ, সেই বুক ভাঙা আরতি আর অভিমানী সুরের এক অপূর্ব মেলবন্ধন প্রখ্যাত গীতিকার ও সুরকার আব্দুল লতিফের এই কালজয়ী সৃষ্টি। বরেণ্য কণ্ঠশিল্পী মীনা বড়ুয়ার সেই কান্না ভেজা দরদ মাখা কণ্ঠে চলুন একযোগে আপনাদের সবার পছন্দের এই শীর্ষ গানটি উপভোগ করা যাক।

এবার আমাদের সেই মাটির মানুষের দরাজ শরীর মূর্ছনা। রংপুর মিঠাপুকুর থেকে তাহসান, নিলয় ও শিবলি অত্যন্ত দরদ মাখা একটি পত্রে এই গানটি শুনতে চেয়েছেন। প্রখ্যাত লোকসঙ্গীত সাধক মহেশচন্দ্র রায়ের কথা ও সুরে যখন বরেণ্য শিল্পী মোস্তফা জামান আব্বাসী কণ্ঠ দেন, তখন সেই সুরের মূর্ছনায় আমাদের মানসপটে ভেসে ওঠে তপ্ত দুপুরের মেঠো পথ আর উদাস করা গাড়িয়ালের আরতি।

আহা প্রিয় বন্ধুরা, আসলে এরকম গান শুনলে সত্যিকার অর্থে আমরা কোথাও মানে মনের অজান্তেই অন্য একটা জায়গায় হারিয়ে যাই, মনে পড়ে যায় ফেলে আসা দিন, প্রিয় মানুষের কথা, তাই না? এবার আমরা একটু সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছি ওপার বাংলায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার অন্তর্গত বেগমপুর গ্রাম থেকে আমাদের অত্যন্ত নিয়মিত এবং প্রিয় শ্রোতাবন্ধু আনোয়ারুল ইসলাম পাঠিয়েছেন এক গুচ্ছ রক্তিম লাল গোলাপের সুবাসিত শুভেচ্ছা, সাথে পাঠিয়েছেন তাঁর একটি সুন্দর চিঠি। প্রিয় আনোয়ারুল, আপনার লাল গোলাপের সুবাস আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছে। আপনি পরম প্রিয় বন্ধুর প্রতি অন্তরের গভীর ব্যাকুলতা আর আত্মিক আকুতি নিয়ে ধামাইল গানের জনক মরমী কবি রাধারমণ দত্তের সৃষ্টি করা একটি অসাধারণ গান শুনতে চেয়েছেন। রাধারমণ দত্তের সেই অমর কথা ও সুরে যখন আমাদের সবার প্রিয় এবং বরেণ্য কণ্ঠশিল্পী শাহনাজ বেলি তাঁর মিষ্টি জোরালো অথচ মায়াবী কণ্ঠে সুর তোলেন, তখন চারিপাশে এক অন্যরকম আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। চলুন আনোয়ারুল, আপনার পছন্দের এই গানটি আমরা সবাই মিলে উপভোগ করে আসি।

গান তো শুধু বিনোদন নয়, গান হল আত্মার খোরাক। আপনাদের মনের কোণে জমে থাকা এমন কোনো বিশেষ গানের অনুরোধ যদি আমাদের এই আসরে শুনতে চান, তবে আর দেরি না করে আজই আপনার মনের কথাগুলো সুন্দর করে কাগজে সাজিয়ে আমাদের এই ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো প্রতিটি চিঠি আমাদের কাছে অত্যন্ত অমূল্য। আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা প্রযোজক পরাণের গান, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর যারা ইমেল করতে চান, ইমেল করতে পারেন পরাণের গান @bb@gmail.com এই ঠিকানায়। আপনাদের চিঠি ইমেইলের অপেক্ষায় রইলাম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার কেন্দুয়া গ্রাম থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু মোহাম্মদ জিয়ারুল মণ্ডল এবং অনাথ বন্ধু বিশ্বাস তাদের যৌথ চিঠিতে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। আপনারাও আমাদের আন্তরিক ভালোবাসা গ্রহণ করবেন। আপনারা বাউল সম্রাট লালন শাহের এক পরম আধ্যাত্মিক দেহতত্ত্ব ও জীবন দর্শনের গান শোনার আরজি জানিয়েছেন। নিজের মনের ভেতরে বাস করা সেই অধরা পড়শি বা পরম সত্তাকে চেনার যে ব্যাকুল আকুতি, তা লালন সাঁইজি এই গানে ফুটিয়ে তুলেছেন। লোকসঙ্গীত ও লালনগীতির সম্রাজ্ঞী ফরিদা পারভিনের সেই দরদ মাখা মায়াবী ও আধ্যাত্মিক কণ্ঠে চলুন শুনে নেওয়া যাক এই কালজয়ী

আধ্যাত্মিকতার মায়া পেরিয়ে এবার আমরা একটু খাঁটি মাটির মরমে বিরহে এক বুক কষ্টের আবহে ডুব দিতে চাই। জয়পুরহাট জেলা থেকে আমাদের নিয়মিত এবং অত্যন্ত রসগ্রাহী শ্রোতাবন্ধু মোহাম্মদ আজমাইন হোসেন লোকসঙ্গীতের এক অনন্য হৃদয় ছোঁয়া সুর আবেশে রাঙাতে চেয়েছেন আজকের এই আসর। আর এই গানটি শুনতে চেয়ে আমাদেরকে আরও যারা অনুরোধ করেছেন, মেহেদি হাসান মামুন, জীবনপুর চুড়িডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ থেকে কবির, আপনি লিখেছেন খুলনা থেকে, সংসার জীবনের তীব্র জ্বালা আর ভেতরের লুকিয়ে থাকা কান্নাকে সুরের মালায় বেঁধে এক অনন্য সৃষ্টি এই গানটি। মরমী চারণ কবি উকিল মুন্সির এক অমর আধ্যাত্মিক ও বিরহী সৃষ্টি যুগের পর যুগ মানুষের মনকে এক অদ্ভুত উদাসীনতায় আন্দোলিত করে আসছে। আর আজ আমরা এই গানটি শুনব এমন এক শিল্পীর কণ্ঠে যার বাঁশির সুর আর দরাজ গায়কে মানুষের পরাণকে এক নিমিষে ব্যাকুল করে তোলে। বারী সিদ্দিকীর সেই কান্না ভেজা জাদুকরি অত্যন্ত

রাজবাড়ির পাংশা থেকে ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাব, অত্যন্ত সুন্দর একটি নাম। এই ক্লাবের পক্ষে আমাদের কাছে একটি অত্যন্ত দায়িত্বশীল ও সুন্দর চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ রেজাউল ইসলাম, আব্দুর রহমান, আনোয়ার হোসেন এবং লুৎফর জোয়ারদার। চিঠিতে তাঁরা জানিয়েছেন, তারা বর্তমানে কর্মসূত্রে গোপালগঞ্জের কাশিয়ানি হর্টিকালচার সেন্টার থেকে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন। আপনাদের এই সুন্দর ক্লাবটির জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। আপনারা আমাদের কাছে লালন সাঁইজির আরেকটি বিখ্যাত সৃষ্টির অনুরোধ জানিয়েছেন, মানুষের এই নশ্বর মাটির দেহ আর তার ভেতরের অবাধ্য খাঁচার পাখি অর্থাৎ পরমাত্মার যে আসা যাওয়ার খেলা, তার চেয়ে বড় বাস্তব দর্শন আর কি হতে পারে। এই কালজয়ী সৃষ্টিতত্ত্বে যখন লোকসঙ্গীতের অন্যতম সেরা শিল্পী সফি মণ্ডলের সেই দরদ মাখা, উদাস করা এবং মাটির কাছাকাছি থাকা খাঁটি কণ্ঠে সুরের ঢেউ ওঠে, তখন আধ্যাত্মিক এক পরম প্রশান্তি নেমে আসে। চলুন আমরা সবাই মিলে এই মর্মে গানটি উপভোগ করি।

প্রিয় বন্ধুরা, অনেক কথা অনেক গান, কিন্তু হাতে সময় একেবারেই কম। যাব পরের গানটিতে, আর এবারে আপনাদেরকে যে গানটি শোনাবো এটিও কিন্তু আপনাদের খুবই পছন্দের গান, সিরাজুল ইসলামের কথা এবং সুরে, নাসরিন আক্তার বিউটির কণ্ঠে শোনাবো হলুদিয়া পাখি সোনারি বরণ। আর এই গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আলিকরা ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক এম এস হোসেন, শুনতে চেয়েছেন শ্রী দীপক চক্রবর্তী, শ্রী বিথি চক্রবর্তী হাজরাডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, পারভিন আক্তার, নার্গিস আক্তার, সানা বেগম, আজিজ খান জিয়নপুর চুড়িডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ থেকে।

প্রিয় বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ঘড়ির কাঁটা আমাদের বিদায়ের ইঙ্গিত দিচ্ছে। তবে বিদায় নেওয়ার আগে আমাদের এই আসরের শেষ গান হিসেবে রয়েছে জীবনের এক পরম বাস্তবতার গান। কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর অন্তর্গত মাগুরা গ্রাম থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু মোহাম্মদ শামীম হোসেন এই গানটি শুনতে চেয়েছেন। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আর এই গানটির শিল্পী জহির আলিম, কথা এবং সুর আব্দুল লতিফ।

পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমিরই। অমুক সত্যের এই গানটি শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের পরনের গানের একেবারে শেষ প্রান্তে। বিদায়ের কথাগুলো বলি, পরনের গান সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, গ্রন্থনায় গোলাম মুস্তফা আর উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর। আসসালামু আলাইকুম, রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চায় তার সরকার। একদিনের সফরে কক্সবাজারে গিয়ে বিভিন্ন কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় চকরিয়ায় এক জনসভায় তিনি একথা বলেন। বিএনপি চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, কথা একটাই, সরকারের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। প্রধানমন্ত্রী বলেন, এবার একটি জনমুখী বাজেট পেশ করা হয়েছে, সবাই বলছে এই বাজেট মানুষের উপকারে আসবে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বাজেট নিয়ে সমালোচনা করছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা জান্নাতের টিকিট বিক্রির প্রলোভন দেখিয়েছিল তারাই এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে, তাদের বিষয়ে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। এ সময় প্রধানমন্ত্রী চকরিয়া কক্সবাজার সড়ক 4-6 লেন করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চাষিরা যেন ন্যায্য মূল্য পান সেজন্য শিগগিরই লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি আজ কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে সকালে কক্সবাজার সদরে পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আজ বিকেলে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৌরসভা প্রাঙ্গণে উপস্থিত আপামর জনসাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, 25 বছর আগে বেগম খালেদা জিয়া পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আজ তার দল বিএনপির সরকার আবারও এই পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তারেক রহমান বলেন, এটি বারবার প্রমাণ করে যে বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় থাকে তখনই জনগণের ও দেশের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে কাজ করে, দলটি সবসময় সাধারণ মানুষের কথা বলে। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হচ্ছে। আগামীকাল এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামীকাল সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির কৃত্রিম মেরুকরণকে সঙ্গে ভেঙে দিয়ে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে সেভাবেই যে কোনো কৃত্রিম বয়ানকে রুখে দেওয়া হবে। তিনি আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বকীয়তার মূল ভিত্তি। তিনি বলেন, 56,000 বর্গমাইলের কোন বাঙালিকে তার বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের ওপারে অন্য কারো কাছে ধার করতে হবে না। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপ ফুটবলে আগামীকাল ভোর 4টায় ব্রাজিল মরক্কোর মোকাবিলা করবে। এর আগে সান ফ্রান্সিসকোতে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 পরাজিত করে। ক্রিকেট, আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথ পাথে অনুষ্ঠানে তাকওয়া অথবা আল্লাহ ভয় সম্পর্কে বলবেন মাওলানা মুর্তজা ইবনে মুস্তাফা সালেহী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bdo, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচার করেন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজে প্রচার হবে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিস্থল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এছাড়া FM 90 মেগাহার্টজে রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক সহেনা যাতনা। জানিয়ে দিচ্ছে FM এর অনুষ্ঠান পরিচিত। FM 92 মেগাহার্টজে সন্ধ্যা 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 7:00-9:00 ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সীমার উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপে 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81%, সন্ধ্যে 6টায় 92%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:11, সূর্য অস্ত যাবে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফ এম 106 মেগাহার্টজ, সেই সাথে এফ এম 102 ও এফ এম 90 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم.

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেটায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम बांग्लादेश बेतार ढाका। आमादेर स्टूडियोर घड़ीते एखन सकाल छटा। आज रविवार 31 ज्येष्ठ 1433 बंगाब्द, 27 जिलहज 1447 हिजरी, 14 जून 2026 ख्रीष्टाब्द। শেষ জ্যৈষ্ঠের এই সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজে, FM 90 মেগাহার্টজে, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু ও ফরহানা খান পুরবী। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগুপ, সৈয়দ মোহাম্মদ সুহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফ এর 77 থেকে 79 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।